बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम। बांग्लादेश बेतार खुलना, सकाल 7:59। सुप्रिय श्रोता, आज रविवार 10 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 6 জিলহজ 1447 হিজরি, 24 মে 2026 খ্রিস্টাব্দ। শ্রোতা বন্ধুরা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন এলিজা আক্তার। সুপ্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে সকাল 8টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এরপর পরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ সানডে দ্য 10th অফ জ্যৈষ্ঠ, দ্য 6th অফ জিলহজ অ্যান্ড মে দ্য 25th. দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান. ফার্স্ট দ্য হেডলাইন্স. রামিসার্স কিলার উইল গেট হায়েস্ট পানিশমেন্ট উইদিন ওয়ান মান্থ, এশিউজ প্রাইম মিনিস্টার হোয়াইল ইনগ্রেটিং 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam. DNA test completed. Charge sheet in Ramisa murder case to be filed today. Government will bring Ramisa's killer to justice as soon as possible, says Information and Broadcasting Minister. 13 more children die of measles in a day. Home Ministry cancels Eid leave of medical persons involving in measles treatment. Eid special train service begins today to tackle Eid exodus. Railway authorities prepare to ensure safe travel. Security tightened across country. Iran deal including reopening Strait of Hormuz largely negotiated, claims President Trump. And Thomas Tuchel takes charge as head coach of Bangladesh national football team today. You've just heard the headlines. Now on to the details. Prime Minister Tariq Rahman has announced that maximum punishment will be ensured for Ramisa's killer within next 1 month. He made the announcement while inaugurating the 3-day-long national program organized in Trishul to commemorate the 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam as part of his day-long visit to Manmohan Singh yesterday. The Prime Minister said the current government will in no way accept child or women abuse. He said the brutal killing of an innocent girl like Ramisa proves the ultimate degradation of human values. Tariq Rahman said maximum punishment of death penalty will be ensured for the killer so that no one can dare to abuse children or women in future. Earlier, inaugurating the re-excavation of the dying Dharar Canal in Bajor Union of Trishul, he urged the countrymen to be vigilant as attempts are being taken to create anarchy in the country. The Prime Minister said, if anarchy occurs in the country at this moment, development activities of the government will be obstructed and people of the country will suffer. Highlighting the incident of Ramisa murder at Pollobi, Tariq Rahman said his government wants to establish rule of law in the country, but a vested quarter is creating anarchy centering the murder. Police are expected to submit the charge sheet today in Ramisa rape and murder case as the DNA test has already been completed. Investigation officer of the case, Sub-Inspector Ohiduzzaman Vuya Nipun of Pollobi Police Station, told the BSS that police is examining various reports including the DNA and preparing charge sheet. Police said the accused, who was arrested on 20th May, gave a confessional statement before the court under Section 164 of the Code of Criminal Procedure. According to investigators, the accused confessed to luring the child into a room before committing the crime. Information and Broadcasting Minister Zahiruddin Chapon has said the government has taken all necessary measures to bring the perpetrators of the brutal murder case of child Ramisa to do justice as soon as possible, following the existing laws of the land. He said this to newsmen after a meeting of Sher-e Bangla AK Fazlul Haq Foundation held at the International Mother Language Institute in the capital yesterday. The Information and Broadcasting Minister said Prime Minister Tariq Rahman himself stood by the bereaved family of Ramisa to express the nation's sentiment and condolences for the barbaric incident. 13 more children died from measles and measles-like symptoms in the country in the last 24 hours till 8 AM yesterday, taking the total death toll to 512. This is the second highest single day toll since the outbreak of this highly contagious disease in March this year. Directorate General of Health Services revealed the information in its latest report on measles yesterday. The Eid leave of physicians, nurses and emergency healthcare workers involved in the treatment of measles patients has been cancelled. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakwat Hussain announced this while responding to questions from reporters after a program in his ministry at the Secretariat yesterday. He also advised guardians to be alert in managing children during their Eid journey to avoid measles infection. Bangladesh Railway is going to launch Eid special train services today to ease the trouble of homebound passengers ahead of Eid al-Adha. The fast service Parbatipur Eid Special 10 will depart Parbatipur at 8:15 a.m. from Jadavpur with arrival scheduled at around 2:20 p.m. In the return direction, Parbatipur Eid Special 9 will leave Jadavpur at 5 p.m. tomorrow for Parbatipur. According to Bangladesh Railway, Chandpur Eid Special 1 and 2 as well as Tista Eid Special 3 and 4 will also start operating from tomorrow. The special train services will run for 3 days during the pre-Eid rush to help manage passengers' pressure and ensure smoother travel across key routes. Meanwhile, Bangladesh Railway authorities have taken several measures to ensure smooth and safe travel of homebound people, including banning passengers from boarding the train roof and travelling without tickets. Visiting the Komalapur railway station yesterday, Secretary of Railway Ministry Muhammad Fahimul Islam said law enforcement agencies and railway police have been kept on alert to prevent passengers from boarding the train roof and entering the station without tickets. Besides, law enforcement agencies have tightened security measures across the country marking the upcoming Eid al-Adha. Extensive preparations have been made to ensure safe Eid journey, security at animal markets, prevention of extortion and smooth movement of vehicles. This is Bangladesh Betar giving you the news. Donald Trump, the US President, says an agreement with Iran has been largely negotiated and details will be announced soon. Yesterday, he said the deal would include the reopening of the Strait of Hormuz without giving further details. But the foreign minister said Iran is focusing the negotiations on ending the war on all fronts, including Lebanon, and refuses to discuss its nuclear program. Meanwhile, Pakistan says it held highly productive talks with the Iranian leadership and in Tehran, resulting in encouraging progress towards a final understanding between the United States and Iran. Football and Bangladesh Football Federation has appointed Thomas Dulle as the new head coach of the Bangladesh national football team. The 65-year-old German-born coach will take charge of the Bangladesh team from today. Although born in Germany, Thomas Dulle spent his playing career in the United States. He played a total of 81 matches for the United States in a 7-year international career. Finally, weather and forecast volatile one this afternoon says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur, Bamensing, Kumila, and Sylhet. River ports in these areas are to west cautionary signal number 1. And now to end the news headlines once again. Ramesh's killer will get highest punishment within 1 month, assures Prime Minister while inaugurating 127th birth anniversary of national poet Ghazi Nazrul Islam. DNA test completed. Charge sheet in Ramesh's murder case to be filed today. Government will bring Ramesh's killer to justice as soon as possible, says Information and Broadcasting Minister. 13 more children die of measles in a day. Home Minister cancels Eid leave of medical persons involved in measles treatment. Eid special train service begins today to tackle Eid exodus. Railway authorities prepare to ensure safe travel. Security tightened across country. Iran deal including reopening Strait of Hormuz largely negotiated, claims President Trump. And Thomas Dulle takes charge as head coach of Bangladesh national football team today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna, Khobor Porchi, Shahida Akhtar. দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুরধার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প ও নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। খুলনায় কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফের উদ্যোগে AFC গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ 2026 গতকাল যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ফুটবল খেলাকে এখন আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। অতীতে রাজনৈতিক সমীকরণের কারণে অনেকের অনিচ্ছা সত্ত্বেও ফুটবল ফেডারেশনের দায়িত্ব পালন করতে হয়েছে। আমি মনে করি এই অবস্থার অবসান হওয়া উচিত। স্পিকার বলেন, খেলাধুলার প্রতি যাদের প্রকৃত আগ্রহ আছে, যারা মাঠকে ভালোবাসেন, তাদের এটা পরিচালনা করা উচিত। তৃণমূলের ক্ষুদে খেলোয়াড়দের ভবিষ্যতের দিকে তাকিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন ক্রীড়া বান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দেশের ফুটবল মানচিত্রে যশোর যেন তার ঐতিহাসিক সর্বোচ্চ স্থান ধরে রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আচার্য জাইন আজিজ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। 7 থেকে 13 বছর বয়সী প্রায় 800 জন ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণ করছে। তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন ও ক্ষুদে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসব প্রতিদিন সন্ধে 6টা পর্যন্ত চলবে। খুলনা রিজিয়ন হাই পুলিশ এবং KMP-র এক ঈদ প্রস্তুতি ও মতবিনিময় সভা গতকাল খুলনা রিজিয়ন হাই পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানে দেব প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা এবং জীবনী ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ইতিবাচক মানসিকতা ও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং KMP-র পক্ষ থেকে যেকোনো বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। খুলনা রিজিয়ন হাই পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিতে KMP ডেপুটি পুলিশ কমিশনার MM শাকিলুজ্জামান সহ হাই পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। যশোরের কেশবপুর পৌরসভা 2026-27 অর্থবছরের জন্য 48,90,70,000 টাকার উন্মুক্ত বাজেট গতকাল ঘোষণা করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক রোকসানা খাতুন এই বাজেট ঘোষণা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জাল নোটের বিস্তার রোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এক কর্মশালা গতকাল খুলনার পাইগাছা উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় জাল নোট শনাক্তকরণ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং জাল নোট প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সোনালী ব্যাংক পাইগাছা শাখার ম্যানেজারের সভাপতিতে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক, প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাগুরার মোহাম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে গতকাল 20 জন নিম্ন আয়ের মানুষের মধ্যে 40,000 টাকা বিতরণ করা হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির প্রধান অতিথি হিসেবে অর্থ বিতরণ করেন। এদিকে খুলনার পাইগাছা মৎস্য অফিস চত্বরে গতকাল 50 জন চিংড়ি চাষির মধ্যে পানি পরীক্ষার PSP মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিতে মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। মৎস্য অফিস এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালক বিভাগের ফাইনাল খেলায় গতকাল সাতক্ষীরা জেলা দল এক রানে চুয়াডাঙ্গা জেলা দলকে এবং বালিকা বিভাগে খুলনা জেলা দল 2 উইকেটে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আটদলীয় সদরউদ্দিন বিশ্বাস স্মৃতি 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় কালীগঞ্জ কালার্স ক্রিকেট একাদশ 8 উইকেটে কোটচাঁদপুর জেলা ডায়মন্ড ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া সাতক্ষীরা দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় দক্ষিণ পারুলিয়া শেখপাড়া ক্রিকেট একাদশকে 59 রানে খেজুরবাড়িয়া ইয়াং জেনারেশন ক্রিকেট একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। অপরদিকে খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট তেলিগাতি স্কুল মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় HR স্ট্রাইকার্স 21 রানে তেলিগাতি সুপার কিংসকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দিনাজপুর ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 35-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন নাসরিন আক্তার নিনার কণ্ঠে। গানের কথা লিখেছেন সাইদুর রহমান সাইদ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশের গান। এবারের গানটি শুনবেন এইসেম বাহালুল করিমের কণ্ঠে। কথামালা সাজিয়েছেন আমিনুল ইসলাম।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এখন রয়েছে বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন শেখ হাফিজুর রহমানের কণ্ঠে, গানের কথায় মোহাম্মদ রেজাউল করিম, সুর করেছেন শেখ আব্দুস সালাম।

বর্ণালী অনুষ্ঠানে আপনারা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে গানটি শুনবেন অপূর্ব রায়ের সুরে, আব্দুল লতিফ ইমদাদুলের কথায়, সাহারা ইরানি পিয়ার কণ্ঠে।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খাল সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: রয়েছেন বর্ণালী অনুষ্ঠানের সাথে আর শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানটি শুনবেন মোহাম্মদ মোর্শেদুল ইসলামের কণ্ঠে। গানের কথায় রফিকুর রশিদ, সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালী অনুষ্ঠানে আপনারা এবারে শুনবেন রিম্পা বিশ্বাসের কণ্ঠে গান। গানের কথায় অশোক কুমার দে, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: সুপ্রিয় অভিভাবক বৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নিন। আপনারা জানেন যে হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হলে জীবনহানির আশঙ্কা তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীব্যাপী হামের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি আমাদের দেশেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকারের উদ্যোগে 5 এপ্রিল 2026 তারিখ হতে ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় 12 এপ্রিল 2026 হতে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এবং আগামী 20 এপ্রিল হতে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মনে রাখবেন, হাম থেকে সুরক্ষার একমাত্র উপায় টিকা। দেশের প্রতিটি পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও অভিভাবক সহ সকলের প্রতি আহ্বান, আসুন শিশুদের হাম থেকে নিরাপদ রাখতে আজই টিকা গ্রহণ নিশ্চিত করি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুরক্ষিত হোক শিশুদের ভবিষ্যৎ ও গড়ে উঠুক সুস্বাস্থ্যের বাংলাদেশ।
1: এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে আপনারা শুনলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন। তিনি গতকাল দিনব্যাপী ময়মনসিংহ সফরকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনকালে এই ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। এর আগে তারেক রহমান ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় খরাল খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন। এ সময় তিনি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। রাজধানীর পল্লবী এলাকায় 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ চার্জশিট দাখিল করা হতে পারে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এই মামলার ডিএনএ পরীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ভুইয়া নিপুন গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজ চার্জশিট দাখিল করা হতে পারে। তিনি আরো বলেন, অভিযুক্তকে 20 মে গ্রেফতার করা হয় এবং তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান। দেশে জ্বালানি ও সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার স্পট মার্কেট থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 70,000 মেট্রিক টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 23তম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে 3টি ক্রয় প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। এতে মোট ক্রয় ব্যয় ধরা হয়েছে 2,330,82,00,000 টাকা। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করবে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। প্রথম ট্রেন পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকাল 8:15 পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফিরতিপথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে আগামী 25 মে থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 চালু হবে। রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঈদের পর মানুষের ফিরতি যাত্রা সহজ করার জন্য অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এছাড়া আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা, পশুরহাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান জানায় তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে, এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। খেলার খবর ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস টুলি। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস টুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। জন্মসূত্রে জার্মান হলেও তার খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট, স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: আবার একদিন, আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে, কখনো কোথাও হোক, 5 বছর, 10 বছর, 50 বছর কিংবা শতাব্দী পেরিয়ে তবু একদিন দেখা হবেই, দেখা হবে একদিন, আবার ঠিকই দেখা হয়ে যাবে। না জানুক অন্যেরা সে কথা আমি জানি, তাই তোমাকেও জানিয়ে রাখলুম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর এই মিষ্টি সকালে যদি আপনার প্রিয় মানুষটাকে দীর্ঘদিন সম্পর্কের জালে না জড়িয়ে থাকেন, যদি কথা না হয়ে থাকে, তাহলে নতুনভাবে কথা বলে নিন এবং সেভাবেই নতুন করে নতুন সম্পর্কগুলো তৈরি হোক, সেই প্রত্যাশা নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা জনপ্রিয় সব ছায়াছবির গান নিয়ে সাজার অনুষ্ঠান রূপালীর ভুবনে। আর এই আয়োজন নিয়ে আপনার সাথে রয়েছি আমি কিশোর,
1: আমি চন্দ্রা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন এলিজা আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। কথা গান আড্ডায় কেটে যাবে পুরোটা সময়, আর প্রত্যেকটি মাধ্যম যথারীতি আজও রয়েছে আপনার জন্য। আপনি চাইলেই আমাদেরকে ফোন করতে পারেন, তার জন্য যে নম্বরটি
1: 01974121970।
0: আর ওই যে আপনি হলুদ পোস্ট কার্ডে অথবা আপনার পছন্দের কালিতে রাঙিয়ে যখন লিখে থাকেন, সেই ঠিকানাও আপনাকে জানিয়ে দেবো। রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। ঠিকানায় লিখে ফেলবেন নতুন বন্ধু যারা, তারা অবশ্যই। আর এই মুহূর্তে যে চিঠিগুলো, যে বন্ধুদের চিঠিগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে কি করতে চাও?
1: অবশ্যই, আমরা আজকে বেশ কয়েকটি চিঠি পেয়েছি, তার মধ্যে থেকে একটি চিঠি আমি তুলে নিয়েছি।
0: আচ্ছা,
1: রং বেরঙের কালিতে যেমনটি বললেন যে সাজিয়ে বন্ধু লিখেন, তেমন ভাবেই লিখেছেন মোহাম্মদ কাশিম সর্দার, সভাপতি ভালোবাসার বন্ধন বেতার শ্রোতা ক্লাব, গ্রাম উলা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা থেকে। তিনি লিখেছেন, আমি খুলনা বেতারের একজন নিয়মিত শ্রোতা, প্রচন্ড কাজের চাপ থাকলেও শুনতে মিস করি না। তো বন্ধু, অনেক ধন্যবাদ, এত কাজের চাপের মধ্যেও আপনি আমাদেরকে শুনছেন। আর বন্ধু শুনতে চেয়েছেন নিঃশ্বাস আমার তুমি, এই ছায়াছবি থেকে গান কনক চাপা এন্ডু কিশোরের কণ্ঠে। আমরা কি শোনাতে পারি এই গানটি?
0: আমরা অবশ্যই গান শোনাবো, নিঃশ্বাস আমার তুমি বাণীচিত্র থেকে, তবে কনকচাপা এবং আসিফ আকবরের কণ্ঠে। রূপালী রাত নেমেছে, নিশ্চয়ই সাথে আছেন, শুনতে থাকুন সকলে মিলে।

0: রূপালী রাজনে আপনি রয়েছেন আর শুনছেন আপনাদেরই পছন্দ করার জনপ্রিয় সব ছায়াছবির গান। এবারে কি আবার চিঠি পড়তে বলছো?
1: একদমই তাই, যেহেতু আমাদের হাতে রয়েছে এবং বন্ধুরাও হয়তো অপেক্ষা করছে।
0: হ্যাঁ, এবারে যে চিঠিটি হাতে তুলে নিয়েছি, চিঠিটি পাঠিয়েছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাঝপাড়া পুঠিয়া রাজশাহীর বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন লালন। তার সাথে আরো রয়েছে পরাগ, মুন, টোকন, ঝন্টু, রজনী, জবা, কাকলি, লাভলি, মুসলিয়া, সালেহা, ইব্রাহিম, রেজাউল, প্রকাশ, মানিক, আশিস, সাগর, আলিম, অনু, সুফল, সুনীল, চাঁদনি, জব্বার এবং কথা,
1: অনেক বন্ধু
0: একদম। সবাই মিলে শুনতে চেয়েছেন স্বজন বাণীচিত্র থেকে গান, কি শোনাবে?
1: অবশ্যই, বন্ধুরা যখন আমাদেরকে অনুরোধ করেন আমরা কি না রেখে পারি?
0: একদমই তাই।
1: তাই বন্ধু চলুন শুনে আসি স্বজন ছায়াছবি থেকে কুমার শানু অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, আর শুনছেন রূপালী অনুষ্ঠানে জনপ্রিয় সব ছায়াছবির গান। আর এই মুহূর্তে আপনার সাথে আমরা যুক্ত হয়ে যেতে চাই ফোনের মাধ্যমে 01974121970 নম্বরটিতে। নিশ্চয়ই যুক্ত হয়ে যাবেন ঝটপট, এবং যুক্ত হয়ে নাম ঠিকানা বলে দ্রুত অনুরোধটি করে ফেলবেন। কে বলছেন, কোথা থেকে? আমরা প্রথমেই কোন বন্ধুর সাথে?
2: দাদা নমস্কার, আমি জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর, ঝিনাইদহ। দাদা আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ দাদা, ভালো আছি, নমস্কার। আপনি কেমন আছেন?
2: খুব ভালো আছি দাদা, আমি। আপনি ভালো থাকুন, আশীর্বাদ করি ভগবানের কাছে। আচ্ছা, যাই হোক, ছায়াছবির নাম হইল কে আমার বাবা, এই কে আমার বাবা ওই থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দাদা।
1: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন জ্ঞানেন্দ্র ভাই। আমরা আপনাদের যে অনুরোধগুলো থাকে সেই অনুরোধগুলো নিয়েই পরবর্তী আয়োজনে ফিরে আসি। কে রয়েছেন এবারে?
3: হ্যালো,
4: হ্যালো,
3: কে বলছেন, কোথা থেকে?
4: আফজাল মোল্লা, কেওতলা, পটিয়াঘাটা থেকে বলছি, কিশোর দা ও চন্দ্রা দেবনাথ, আদাব।
3: আদাব
1: দাদা, আদাব।
4: অনেকদিন গান শোনানো হয় না, বহুকাল, অন্তত 1-2 মাস। যাই হোক,
3: জি জি বলুন,
4: আর কত বলবো। এইবার গান শোনাবেন, ছবির নাম লাঠিয়াল, লাঠিয়াল ছবির থেকে যে কোনো একটা গান শোনাবেন।
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
3: যখন বন্ধুদের সাথে কথা বলি, তাদের অনুরোধ শুনি, তখন আমাদের ভালোই লাগে।
1: একদম তাই, আর আমরা কখনোই তো একা নই, কারণ বন্ধুরা সবসময় আমাদের সাথে রয়েছে। আর 01974121970 নম্বরটি এই মুহূর্তে বন্ধুদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের মাধ্যম। আর তাছাড়া আমরা তো চিঠির কথা ইতিমধ্যে বলে ফেলেছি, আপনারা যারা চিঠি লিখতে চান, হৃদয়ের কথাগুলো লিখে জানাতে চান, তারা অবশ্যই লিখে জানাবেন আমাদের ঠিকানায়। কে রয়েছেন ফোনের অপর প্রান্তে? হ্যালো,
4: হ্যালো,
1: হ্যাঁ, কে রয়েছেন?
4: আদাব।
1: জি আদাব।
4: দাদা ও দিদি ভালো আছেন?
3: আমরা সকলে ভালো আছি। সোহাগ ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন সুবীর নন্দীর কণ্ঠে, বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব। জনপ্রিয় একটি গান চেষ্টা করবো, বন্ধু সাথেই থাকবেন। হ্যালো,
5: শুভ সকাল।
3: শুভ সকাল, কার সাথে কথা বলছি?
5: খালিশপুর খুলনা থেকে রুবেল বলছি।
3: জি রুবেল ভাই বলুন,
5: আমাকে শোনাবেন ফুল আর কাটা ছবি থেকে গান, রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম, আজ হতে পৃথিবীকে পর করে তোমার ভিতর, বুকের ভিতর আমি বেঁধেছি ঘরে।
3: আচ্ছা ঠিক আছে, পৃথিবীকে পর করে শুধু তোমাকেই আপন করে নিয়েছি।
1: আচ্ছা ঠিক আছে, গান শুনিয়ে দিও।
3: একদম,
1: কে রয়েছেন এবারে? হ্যাঁ দাদা বলুন।
2: আম খাওয়াত আমার বাসায় আম পাইকে গেছে, দিদির নিয়ে সবাই, বিতারকে সবাই নিয়ে চলে আসবেন, আম খাবেন।
1: আচ্ছা ঠিক আছে,
2: আর গান শোনাবেন দাদা।
1: হম,
2: রবীন্দ্রনাথ ছেলেন্দার।
1: সারেন্ডার।
2: কিন্তু কিশোর কণ্ঠে সবাই তো ভালোবাসা পায়, কেউ পায় কেউ পায় না।
1: আচ্ছা ঠিক আছে,
3: ভালোবাসা চাই সবাই, কেউ পায় কেউ পায় না, আসলেই একটা ট্র্যাজেডি, তাই না? তাই না? আচ্ছা, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য, আশা করছি সাথেই থাকবেন সব সময় আমাদের সাথে। আমরা রয়েছি 01974-121-970 এই নম্বরে।
1: এবং এই মুহূর্তে আরো যদি দুইটি কথা বন্ধুদেরকে বলে দিই, যে আসলে ঠান্ডা গরমের যে আধিক্য চলছে, আপনি বা আমরা প্রত্যেকে, বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে, তাদের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে, এবং তারা যেন কোনোভাবে ঘেমে যাওয়ার পর, ঘাম হওয়ার পর যেন ঘামটা বসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেও যখন রোদ্দুরে যাবেন বা কোথাও কোনো কাজে বের হবেন, তখন এক বোতল ঠান্ডা বিশুদ্ধ পানি সাথে রাখতে হবে অবশ্যই। আর যেখানে সেখানে আপনি শরবত বা যা কিছু পেয়ে মনের তুষ্টির জন্য, তৃষ্ণা মেটাবার জন্য হয়তো আপনি সেটিকে পান করতেই পারেন, কিন্তু এটি কতটা নিরাপদ এবং স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেটা একটু একটা বার দেখে নেবেন। সুতরাং আমাদের ভালো থাকার বিষয়টা কিন্তু আমাদেরই হাতে, নিশ্চয়ই সকলে মিলে ভালো থাকবে সেই প্রত্যাশা থাকবে। ফোনের অপর প্রান্তে যে বন্ধু,
3: হ্যালো।
2: হ্যালো দিদি, নমস্কার।
3: নমস্কার,
2: রার মধ্যে বিনোদনন্দ বলছি।
3: জি দাদা বলুন।
2: মৌসুমি, বন্ধু হয়ে কাছে এলে বন্ধু হয়ে থাকবো।
3: আচ্ছা
2: ভালো আছেন?
1: হ্যাঁ দাদা ভালো আছি, আপনি ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সেই প্রত্যাশা থাকবে। আমরা চন্দ্র একটা কাজ করি, আমরা আবারও গানে ফিরে যাই, তারপর না হয় বন্ধুদের সাথে আবারও কথা বলবো, হাতে যথেষ্ট সময় আছে।
3: একদমই তাই, আজকে আমাদের হাতে যেহেতু সময় আছে, তাহলে আমরা আবারও কথা বলার চেষ্টা করব।
1: একদম, আর এবারে আবারও গানে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এবারে দূরদেশ বাণীচিত্রের গান শোনাবো সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন আপনি, আলতাপ কোটচাঁদপুরের বন্ধু, এবং কামরুল আপনি মালয়েশিয়ার বন্ধু।

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো ম্যাডাম ফুলি ছায়াছবি থেকে গান ডলি সায়ন্তনী ও আগুনের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন বুলবুল কাজীপাড়া ভেড়ামারার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালীর আয়োজনে ছায়াছবির গান শুনছেন, আপনাদেরই পছন্দ করা। এবারে আপনাকে গান শোনাবো বাংলার বৌবাণী চিত্র থেকে মনির খান ও সোনিয়ার কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন মেহেদি, আপনি মহেশপুর ঝিনাইদহ থেকে। আর হ্যাঁ, অবশ্যই এই গানের ওপারে আপনার সাথে কথা বলার জন্য ফিরছি, প্রস্তুতি নিয়ে রাখুন।

0: চলো আবারও একবার বন্ধুদের সাথে ফোনে কথা বলে নিই, যারা রয়েছেন আমাদের সাথে অপেক্ষায় কথা বলার জন্য। কে রয়েছেন অপর প্রান্তে এই মুহূর্তে, ঝটপট নাম ঠিকানা বলে অনুরোধটি করে ফেলতে হবে। সেই সাথে সাথে এই মুহূর্তে যদি রাস্তা পার হতে হতে আমাদেরকে শুনে থাকেন। আচ্ছা বলছি সে কথা। হ্যাঁ দাদা, আদাব।
1: দাদা মানিক শৈলব ঘেনাদা থেকে।
0: জি মানিক ভাই, কেমন আছেন? আচ্ছা সবুজ সাথী। আচ্ছা ঠিক আছে, আপনার গানটি যেন পূর্ণ রূপে আবারও শোনানো হয় তার জন্য অবশ্যই আমরা গানটি লিখে রাখলাম, শোনাবো ভাই, সাথে থাকবেন।
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
1: কিশোর ভাইয়া আর আপু ভালো আছেন?
2: হ্যাঁ আমরা সকলে ভালো আছি,
0: আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ কিশোর ভাই, আমি আমি সক্কাম বন্দর থেকে হাত বলছি।
0: জি জি বলুন
1: ভাইয়া। সক্কাম বন্দর থেকে শুনি, তবে আমার গানটা শোনাবেন? আমি কোন নির্দিষ্ট গান অনুরোধ করতে পারবো না, এই ফোন আমি শেষ করে যে গানটা বাজাইবেন ওই গানটা একটু আমার নামে বাজাইলে আমি খুশি হই।
0: আচ্ছা আপনার নামটি আরেকবার বলবেন।
1: আমি চট্টগ্রাম বন্দর থেকে হাবিব বলছি।
0: হাবিব ভাই?
1: জে জে হাবিব,
2: হাবিব চট্টগ্রাম থেকে। আচ্ছা ঠিক আছে বন্ধু,
0: ঠিক আছে ভাই। আপনি যে আমাদের সাথে এত কষ্ট করেও যুক্ত হয়েছেন, নেটওয়ার্ক জনিত কিছু সমস্যাও মনে হচ্ছিল, তারপরেও সাথে যুক্ত রয়েছেন, অনেক ধন্যবাদ। এভাবেই কিন্তু ভালোবাসার বন্ধনটা আরো সুদৃঢ় হয়। কে রয়েছেন এবারে ফোনে?
3: আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম।
3: দাদা কেমন আছেন?
0: ভালো, আপনি কেমন আছেন?
3: দাদা ইনশাল্লাহ ভালো আছি, শুনতে পারছেন?
0: জি বলুন। জি সাইফুল ভাই।
3: হ্যাঁ দাদা কেমন আছেন?
0: এই তো ভালো, বলুন।
3: দিদি তো কথা বলে না?
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছি বন্ধু, বন্ধু শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান?
3: আমাকে গান শোনাবেন, আমাকে গান শোনাবেন
2: দুর্ধর্ষ প্রেমিক ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন বন্ধু। চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনানোর জন্য। হ্যালো, শুভ সকাল।
4: দাদাও দিদি কথা বলছি, পলাশ কুমার সরকার।
2: হ্যাঁ হ্যাঁ,
4: ঠিকানা কাঞ্চনগর
2: ডুমুরিয়া। হ্যাঁ বলুন
4: দিদি। দাদা আপনারা দুজন ভালো আছেন?
2: আমরা সকলে ভালো আছি।
0: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
4: আমি ভালো আছি, কিন্তু দাদা কলম হলো রাতে প্রিয় বস্তু, এবং খুলনা বেতার সিটি লেখার একটা আমার একটা প্রিয় মাধ্যম, কিন্তু সিটি দিচ্ছি কিন্তু সিটি পৌঁছে আসতো না, তাই কলমটি
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই আপনার চিঠি যদি পৌঁছে থাকে অবশ্যই পড়ে নেব ভাই, নতুন করে আবারও লিখবেন আমাদেরকে। বলুন কোন কোন গানটা বলুন তো, কোনটা?
4: আলীগণ গোলাম ছবি থেকে সালমান শাহ ও কনক তোবার কণ্ঠে।
0: হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন তাই বললাম। আচ্ছা খালিদ হাসান মিলু এবং কনক চাপার কণ্ঠে সুখের ঘরে দুঃখের আগুন বাণীচিত্র থেকে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা হলেন আব্দুল সালাম, আপনি ফরিদপুর বোয়ালমারির বন্ধু, আর সাথে যে আমাদের হাবিব ভাই চট্টগ্রাম থেকে অনুরোধ করেছিলেন,
2: পরের গানটি যেন তার নামে
0: একদম তাই
2: করি।
0: তো নিশ্চয়ই হাবিব ভাই মন ভালো হয়ে যাবে, আব্দুল সালাম আমাদের আব্দুল সামাদ, সামাদ ভাই নিশ্চয়ই আপনি সাথে রয়েছেন ফরিদপুর বোয়ালমারি থেকে, শুনতে থাকুন হাবিব ভাই এবং সামাদ ভাই।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ রূপালীর আয়োজনে ছিলেন, শুনছিলেন বিভিন্ন ধরনের ছায়াছবির গান। আর এই মুহূর্তে সময় একদমই শেষ হয়ে এসেছে, তাই এখানেই এই অনুষ্ঠানের ইতি ঘোষণা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই পালের অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম চন্দ্রা দেবনাথ এবং কিশোর বাড়ুই। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার। শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

بسم اللہ الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার খুলনা বেলা 11:59 শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এ পালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছে কিশোর বাড়ই ও চন্দ্রা দেবনাথ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন ও প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এরিজা আক্তার। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি নার্গিস সুলতানা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। গত ১৪ই মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে ছুটি শুরুর আগে ২৩শে মে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষাদান কার্যক্রম শেষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ১০টি বিশেষ ট্রেন, চলবে আগামী ৩ দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল ১০ সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ আগামীকাল বিকেল ৫টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল ৩ ও ৪ও যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা, পশুর হাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সৌদি আরবে আজ ৭ই জিলহজ। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান এবং ১০ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবে। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে জনসংযোগের ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন জনবল গড়ে তোলার কোন বিকল্প নেই। তিনি আজ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জনসংযোগ কর্মকর্তাদের অবশ্যই জনগণের মনস্তত্ত্ব অনুধাবন করার পাশাপাশি তথ্য সংগ্রহ এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচি ব্যাপারে আলোচনায় অস্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান বলছে, তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। খেলার খবর ফুটবল। আজ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেবেন টমাস ঢুলি। ৬৫ বছর বয়সী জার্মান বংশোদ্ভূত টমাস ঢুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। জন্মসূত্রে জার্মান হলেও তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৮১টি ম্যাচ খেলেছেন। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।

0: সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। নাটক টিপু সুলতান শুনতে পাবেন বিকেল 3:05। প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 2:30। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন শাহনাজ রহমাতুল্লার কণ্ঠে দুপুর 12:15। আধুনিক গান শুনতে পাবেন দুপুর 12:30 শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শিল্পা বৈরাগীর কণ্ঠে দুপুর 12:20। পল্লীগীতি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুপুর 12:40। বাউল গানের অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধ্যা 6:10। এছাড়া FM 88.8 MHz এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়া রহমান মতি। আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগামীকাল হাজিরা মিনায় অবস্থান করার মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান এবং 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহার আর মাত্র 3 দিন বাকি থাকতে এরই মধ্যে জমে উঠেছে খুলনা মহানগরী জোড়াঘাট সহ জেলার অন্যান্য কোরবানির পশুর হাট। অন্যান্য পশুর হাটগুলোর মধ্যে রয়েছে রূপসা উপজেলা রূপসা বাসস্ট্যান্ড ও আমতলা, বটিয়াঘাট উপজেলা বড় আড়িয়া তালপাড়া ও ভান্ডারকোট, ডুমুরিয়া উপজেলা শাহপুর চুকনগর খর্ণিয়া ও 18 মাইল, ফুলতলা উপজেলা ফুলতলা বাজার ও চাঁদপুর, দিঘলী উপজেলা যোগীপুর বালুরহাট মোল্লাহাট পথের বাজার ও MM মসজিদ কলেজ মাঠ, তেরখাদা উপজেলা ইকড়ি গোহাট, দাকব উপজেলা চাল্লা বাজার বাজাও লাউডোব বাজার, কয়রা উপজেলা ইসলামপুর ঈদগাহ মাঠ ও বাগালী এবং পাইকগাছ উপজেলা বাঁকা বাজার, গদাইপুর বাজার চাঁদখালী ও কাশিমনগর গরুরহাট। এদিকে পশুরহাটে ক্রেতা বিক্রেতাদের সেবা প্রদানের লক্ষ্যে KCC সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। পশুরহাটে ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একদিকে শেড নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, কম্পিউটারাইজ পদ্ধতিতে হাসিল আদায়, হাটে জাল টাকা নোটের রোধ ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা, জাল নোট শনাক্তকরণ মেশিন, হাটে আগত ক্রেতা বিক্রেতা পশু চিকিৎসার জন্য পৃথক স্বাস্থ্যকেন্দ্র, হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ পশু বর্জ্য দ্রুত অপসারণের ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে CC ক্যামেরা স্থাপন সহ ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক হাটের তদারকি সহ পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের অংশগ্রহণে এক কর্মশালা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয় পরিচালক মোহাম্মদ জামিনুল ইসলাম এতে প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মকর্তা কর্মচারী চিকিৎসা, সন্তানদের শিক্ষাদান, দাফন অন্ত্যেষ্টিক্রিয়া সহ বিভিন্ন ধরনের সেবা সহজীকরণ এবং সর্বস্তরে পৌঁছাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। অতিরিক্ত বিভাগ কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মঞ্জুর আলম, কেএমপির উপ পুলিশ কমিশনার MM শাকিলুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজন করে। তীব্র তাপদাহে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল যশোর শহরে দড়াটানা চত্বরে 200 জন শ্রমজীবী পথচারীর মধ্যে ছাতা বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক দিলাওয়ার হোসেন খোকন প্রধান অতিথি হিসেবে ছাতা বিতরণ করেন। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা গতকাল সাতক্ষীরা কলার উপজেলা কাকডাঙ্গা ও হিজুলদি সীমান্ত অভিযান চালিয়ে 42 লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এদিকে একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা হারদি মিরপুর সড়কে অভিযান চালিয়ে অবৈধভাবে সার পরিবহনের দায়ে এক চালকের কাছ থেকে 20,000 টাকা জরিমানা আদায় করেছে। পরে জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন। খেলা খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার ক্রিকেট ইভেন্টের বালক বিভাগের ফাইনাল খেলায় গতকাল সাতক্ষীরা জেলা দল 1 রানে চুয়াডাঙ্গা জেলা দলকে এবং বালিকা বিভাগে খুলনা জেলা দল 2 উইকেটে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মহানগরী ফুলবাড়ি গেট তেলিগাদ স্কুল মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় এইচআই স্টাকার্স 21 রানে তেলিগাদ সুপার কিংসকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানটির কথা লিখেছেন গাজী মাজারুল আনোয়ার।

0: শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে দেশের গান শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আয়োজনডালিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন শিল্পা বৈরাগীর কণ্ঠে।

0: আপনারা শিল্পা বৈরাগীর কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এখন রয়েছে আধুনিক গান, শিল্পী শহীদুল ইসলাম রাজু। প্রথম গানটির কথামালা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

0: শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি হাসিয়েরা খাতুন হাসির কণ্ঠে। প্রথম গানের কথা সাজিয়েছেন জসীমউদ্দিন।

আপনারা হাসিয়া রাখা তুন হাসির কণ্ঠে পরপর তিনখানি পল্লিগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম, কণ্ঠ দিয়েছেন রওশন আরা মুস্তাফিজ।

সুখে তুমি দুঃখে তুমি।

আল্লাপাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন সূরা ফুরকান আয়াত 63। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আর মাত্র তিন দিন পর অর্থাৎ চতুর্থ দিনে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে এসেছে বা আসবে। তো এই সময়টা আমরা প্রত্যেকেই নারীর টানে, আমাদের শিকড়ের টানে, ভালোবাসার টানে, প্রিয়জনের কাছে আমরা ফিরছি। অনেকে ইতিমধ্যে ফিরে গিয়েছেন, আবার অনেকেই বা ফিরবেন করে ভাবছেন, কিন্তু এই সময়টা আমাদেরকে খুব বেশি খেয়াল রাখতে হবে। আমাদের এই আনন্দ ঘন মুহূর্ত তৈরি করবার আগেই যেন এই আনন্দটা

0: নষ্ট না হয়ে যায় জীবনের তরে। আপনার ছোট্ট একটা দুর্ঘটনা, আপনার অসতর্কতা, আপনার খুব দ্রুত বাড়িতে ফেরার তাড়া সারা জীবনের কান্না হয়ে যেতে পারে আপনার পরিবার পরিজনের কাছে। তাই বলব বন্ধুরা, যদি আপনি বাসে ভ্রমণ করেন কিংবা নৌ পরিবহনে ভ্রমণ করেন, আপনি যেখানেই ভ্রমণ করুন না কেন না, অথবা ট্রেনেও যদি ভ্রমণ করেন সেক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে, অতিরিক্ত যাত্রী হয়ে কোনো পরিবহনেই ভ্রমণ করা উচিত নয়। বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে বাড়ি ফেরার টানে সময় নেই, ট্রেনের ছাদে উঠে বসেছেন, বাসের ছাদে উঠছেন, কেউ বা লঞ্চ বা স্টিমারে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করছেন। একটু খেয়াল করুন না, আবহাওয়া খারাপ থাকলে কিংবা দুর্ভাগ্য যদি আপনাকে পেয়ে বসে, তাহলে সেই দুর্ভাগ্যটা আপনার এই ঈদের মাটিটা পুরোটাই নষ্ট করে দিতে পারে। আমরা চাই না কারোর জীবন নষ্ট হোক, কারোর আনন্দটা মাটি হয়ে যাক, সবার জীবনে আসুক অনাবিল শান্তি। আগামী ঈদের আনন্দ যেন সবার মনে চিরস্থায়ী হয়, সেই প্রত্যাশাই বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন জানিয়ে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আমি লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: আমি তন্ডি ব্যানার্জি,
0: রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ রাকিবুল হাসান। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে তো থাকবই, কথা বলবো ফোন ইন পর্বে, নিশ্চয়ই সেই নাম্বারটা আপনাদের জানা আছে। তারপরও একটু মনে করিয়ে দেওয়া,
1: 01974-121970।
0: তো বন্ধুরা, এই নম্বরে আপনাদের সাথে আমরা অনুষ্ঠানের মাঝে কথা বলবো, তো আর দেরি নয়। ভালো লাগা, ভালোবাসা এবং নিরাপত্তার কথা তো বললাম, প্রত্যেকটি মানুষ নিরাপত্তার বলয়ে থাকুক আবদ্ধ, সেই প্রত্যাশে প্রথম কোন গানটি শোনানো যাবে?
1: এ বাঁধন যাবে না ছিঁড়ে।
0: সত্যি তাই, এ বাঁধন আমরা কখনোই ছিঁড়তে চাই না, কোনো রকম কোনো অসতর্কতা কিংবা কোনো রকম কোনো দুর্ঘটনায়। শুনতে চেয়েছেন কোন বন্ধু?
1: শুনতে চেয়েছেন রুবেল খালিশপুর খুলনার বন্ধু, শিল্পী আয়ুব বচ্চু। চলুন তাহলে গানটি শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে এই মন তোমাকে দিলাম,
1: পুরোপুরি
0: পুরোপুরি একদম ভালোবেসেই দিলাম বিধায়। প্রতিদিন কিন্তু বেলা একটা পাঁচ মিনিটে শ্রোতাদের জন্য বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন জানিতে ভালোবাসার গানগুলো নিয়ে আসি, তাই বলতে পারি ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে রবি তুমি। তো চলুন বন্ধুরা, এই মন তোমাকে দিলাম এই ছবির গান এখন শুনে আসি, সাবিনা ইয়াসমিন এবং আগুনের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস, রায়ের মহল খুলনা থেকে।

0: সুপ্রিয় অভিভাবক ও সুদীবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নিন। আপনি ইতিমধ্যেই জানেন যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হামের প্রকোপ বেড়ে গিয়েছে। দেশের বিভিন্ন গ্রামে এবং বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননী জননেতা শেখ হাসিনার নেতৃত্বে শিশুদের সুস্থ স্বাস্থ্য সুরক্ষা ও বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। তাই হামের সংক্রমণ থেকে আমাদের শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশের সরকার 12 এপ্রিল 2026 হতে ঢাকা উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে এবং 20 এপ্রিল থেকে দেশব্যাপী 6 মাস হতে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একটি মেধানির্ভর বাংলাদেশ গড়তে শিশুর সুস্থতা অপরিহার্য। আপনারা জানলে অবাক হবেন যে শুধুমাত্র সঠিক সময়ে টিকা দেওয়ার কারণে বাংলাদেশে বছরে প্রায় 1 লক্ষ শিশুর জীবন বাঁচানো যাচ্ছে। তাই হাম থেকে শিশুদের সুরক্ষিত করতে আসুন, সকলে মিলে আমাদের সন্তানদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি।
1: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি ফোন ইন পর্বে আমন্ত্রণ। আপনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব একবার দুইবার, যাদের সাথে কথা হয়নি তাদের সাথে আবারও কথা বলবো। আর এই মুহূর্তে যাদের সাথে কথা হবে নিশ্চয়ই তারা খুব সংক্ষেপে নাম ঠিকানাটা জানিয়ে তাদের অনুরোধের কথাটি বলবেন। এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন?
2: হ্যালো,
3: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা ভালো আছি। কে
2: বলছেন?
1: ভেড়ামারা কুষ্টিয়া থেকে। তাহলে তো আর থাকা ঘরে থাকা দায়, তাই না? আচ্ছা, এবার কে আছো, কে আছেন? সরি,
3: হ্যালো,
2: গান শোনাবেন লাভ ইন থাইল্যান্ড এই ছবি থেকে কনক সভা ইন্ডিকেশন কন্টে। যেন একই দিনে একই মাটি দিয়ে বিধাতা করেছে তোমাকে আমাকে।
1: যেন একই মাটি,
3: যেন
2: একই দিনে একই মাটি দিয়ে।
1: আচ্ছা, একই দিনে একই মাটি। আচ্ছা, লাভ ইন থাইল্যান্ডে যেতে হবে বাংলাদেশ ছেড়ে? যাই হোক, থাইল্যান্ডে যখন যেতেই হবে, কি আর করার, থাইল্যান্ডে যেয়ে ভালোবাসা।

0: রয়েছেন?
1: সবাই ভালো আছি, বলুন।
2: সবাই ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান,
1: কাকচিড়া বড়গড়া থেকে।
2: ধন্যবাদ, ধন্যবাদ।
1: কিছু বোঝা গেল না গানের কথাটা, আরেকবার বলবেন কি? হ্যালো, আচ্ছা ঝুমুর বাজে গুনগুন গুন, আচ্ছা ঠিক আছে, ঝুমুর ছবির গান, ঝুমুর তো বাজবেই। এবারে কে আছেন?
3: হ্যালো,
4: নমস্কার,
1: খোকন চন্দ্র।
4: আমি বন্দি কারাগারে,
1: আমি বন্দি কারাগারে, ঠিক আছে। বেদের মেয়ে জ্যোৎস্না ছবির গান, অনেক জনপ্রিয় ছবির একটি গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। এবারে কে আছেন?
3: হ্যালো,
5: শুভদুপুর আপু।
3: শুভদুপুর,
5: রায়ের মহল খুলনা থেকে সুপল বিশ্বাস বলছিলাম। এইমাত্র আমার গানটি শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
1: মাস্টার সামুরাই ছবির গান প্রায় শুনতে চান, সম্ভবত আপনি বেশি শুনতে চান। কিছু কিছু ভালোবাসা এমন তো হয়, সত্যি সত্যি ভালোবাসাগুলো একটু ভিন্ন আকৃতির, ভিন্ন এক একজনের কাছে ভালোবাসার সঙ্গে এক এক রকম, তাই না? অনেকটা আপেক্ষিক। তো এবারে কে আছেন?
3: ওয়ালাইকুম আসসালাম।
5: ভালো আছেন?
3: হ্যাঁ, আমরা ভালো আছি। কে বলছেন?
5: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হরদার, থানা মোরগঞ্জ জেলা বাগের থেকে।
3: হ্যাঁ বলুন।
5: গান শুনতে চাই আমার পৃথিবী, শিল্পী আগুন ও বেবিনে।
1: কিচ্ছু বোঝা যায়নি, কোন কি বলেন?
5: তোমার আমার পৃথিবী,
1: তোমার আমার পৃথিবী। হ্যাঁ গানের কথা, কথাটা আসলে বোঝা যায়নি।
5: তুমি শুধু একজন প্রিয়জন।
1: আচ্ছা, তুমি শুধু একজন প্রিয়জন, আসলে কোথায়, বাতাসের জন্য নাকি নেটওয়ার্কের সমস্যার জন্য আপনাকে শুনতে পাচ্ছিলাম, বুঝতে পারছি না। এবার কে?
3: হ্যালো, হ্যালো,
1: হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, সম্ভবত বন্ধু আমরা সংযোগ পেলেও বন্ধু আমাদেরকে শুনতে পাচ্ছেন, আপনি আরো একবার চেষ্টা করুন। এবারে কে আছেন? হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কিছু বোঝা যায়নি, আরেকবার বলুন।
6: নওশের ভাই বলছিলাম, বসুন্ধরা থেকে।
1: ও নওশের ভাই,
6: বসুন্ধরা থেকে বলছিলাম।
1: বসুন্ধিয়া, আপনার নামটাই কি নওশের ভাই? আচ্ছা, বসুন্ধিয়া থেকে, তাই তো? হ্যাঁ বলুন, কি গান শুনতে চান আপনি?
6: নবাব ছবির গান।
1: নবাব ছবির কোন গানটি? হ্যালো, যে কোনো গান, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি ফোন নিয়ে গানের কাছে ফিরে যাব, আবারও আসবো আপনাদের কাছে, যাদের সাথে কথা বলা হয়নি তাদের সাথে কথা বলতে। কে রয়েছেন?
3: ওয়ালাইকুম আসসালাম।
1: জি ভালো, কোন অভিযোগ করার কোন প্রয়োজন নেই, সরাসরি নাম ঠিকানা বলুন। আসলে অভিযোগ করার মতো কোন সুযোগও দেই না আমরা। হ্যাঁ হ্যাঁ, একটু আপনার দ্রুত বলি, কে বলছিলেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আমি জীবন যুদ্ধে হেরে গেছি, আইনের হাত ছবির গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ। আমরা গানের কাছে ফিরে যাই। হ্যাঁ,
3: এবারের গানটি শোনাবো, ফুল নেব না অশ্রু নেব ছায়া ছবি।
1: একটু দ্বিধাদ্বন্দ্ব, ফুল নাকি অশ্রু, যদি সেটা ভালোবাসার অশ্রু হয় নিতে কোনো সমস্যা নেই, আর ফুল সে তো ভালোবাসার প্রতীক, সুতরাং দুটোই নিতে চাই।
3: হ্যাঁ, শিল্পী কনক চাপা ও ইন্দ্রকিশোর, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন তুহিন গোপালনগর কুষ্টিয়া এবং নিত্যানন্দ রায়ের মহল খুলনার বন্ধু।
1: আচ্ছা, দুজন বন্ধু একই গান শুনতে চেয়েছেন, তো চলুন আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

প্রিয় শ্রোতা শুনছেন তেরো পান্ডা এক গুন্ডা, এই ছবির গান এন্ড্রু কিশোর এবং করণ চাপরকণ্ঠে শুনতেছে জাফর পালোয়ান। আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: প্রিয় শ্রোতা, এবারে গানটি শুনবেন কাজের মেয়ে ছায়াছবি থেকে কনক চাপা ও এন্টু কিশোরের কণ্ঠে।
2: তবে হ্যাঁ, এই গানটি শোনানোর আগে আর কে শুনতে চাচ্ছেন এটি বলার আগে শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য একটি ঘোষণা রয়েছে যেটা ভীষণ জরুরি, আপনাদের জানা দরকার। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী দল এবং দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.36 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন এবার বলো, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, এই কষ্টটা নিয়ে কে গান শুনতে চেয়েছে? বন্ধুরা, আমরাও কিন্তু ভীষণ কষ্ট পাই একদিন আপনাদের সাথে কথা না বললে। তো চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

0: সত্যি বন্ধুরা, একদিন কথা না হলে, একদিন দেখা না হলে ভীষণ কষ্ট লাগে আপনাদের জন্য। তাই আমরা কিন্তু প্রতিদিন ঠিক বেলা 1:05 আপনাদের জন্য উপস্থিত হই আপনাদের ভালো লাগা ভালোবাসার সব গানগুলো নিয়ে। কিছুক্ষণ আগে আপনাদের সাথে ফোন ইন পর্বে কথা বলেছি, অনেক বন্ধুর সাথে কথা হয়নি, তাই এখন সেসব বন্ধুদের সাথে আমরা কথা বলবো। নিশ্চয়ই আপনারা প্রস্তুত আছেন, যাদের সাথে কথা বলা হয়নি তারা আমাদের সাথে কথা বলার জন্য। তো অনুরোধ করবো, যাদের সাথে কথা মানে বলা হয়নি শুধুমাত্র তারাই আমাদেরকে ফোন দিবেন। এবার এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন?
1: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
1: হ্যাঁ বলুন।
2: আমার অনুরোধের গান শোনানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও। বলুন।
2: পরবর্তীতে আমাকে শোনাবেন পাগলির প্রেম ছবি থেকে গান, এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম তোমার চোখটা টানা টানা, তোমার মুখটা
0: হাসি। ঠিক আছে, তোমার চোখটা টানা টানা। হ্যাঁ, টানা চোখ মানে বনলতা সেন। এবারে কে আছেন? জি আসসালাম আলাইকুম। জি আদাব দাদা, বলুন।
3: খুলনা রায়মল বাজার থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি।
3: মকরন্দ মন্ডল দোকানদার।
0: হ্যাঁ দাদা বলুন।
3: ছবির নাম হচ্ছে গায়েন, গায়েন ছবি থেকে।
0: গায়েন
3: শোনাবেন তোমার লেগেছে এত যে ভালো চাঁদ ঢুকে
0: যায়। ছবিটার নাম আর একবার, ছবিটার নাম আর একবার বলেন।
3: গায়েন,
0: ঘায়েল।
3: ছবির নাম হচ্ছে গায়েন।
0: আচ্ছা, ঘায়েল ছবি থেকে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে। অনেক পুরনো ছবির একটি গান আবার অবশ্য নতুন করে এসেছে, তালাত মাহমুদের গাওয়া গান। আমরা অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনাকে শুনিয়ে দিতে এই জনপ্রিয় গানটি। তো পরবর্তী বন্ধু কে আছেন আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য? সংযুক্ত হওয়ার আগে বন্ধুরা আরও একবার বলছি, এখন কিন্তু ঈদের জন্য অনেকেই শপিং করতে যাচ্ছেন। এই শপিং করতে যাওয়ার সময়ও কিন্তু আমাদের কিছু সাবধান থাকতে হবে, কেননা যদি বাচ্চারা সাথে থাকে তাহলে তাদের হাত কিন্তু ছাড়া যাবে না। আর এই প্রচণ্ড গরমে বের না হওয়াটাই ভালো, একটু রোদ যখন কম থাকবে তখন বের হওয়াটা ভালো, কেননা হিট স্ট্রোক হচ্ছে অনেক বেশি। তো চলুন, কে আছেন কথা বলে নিই।
1: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: শুভ দুপুর।
1: শুভ দুপুর।
4: আপু ভালো আছেন?
1: হ্যাঁ আমরা সবাই ভালো আছি। কে বলছেন?
4: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন শাহবাজ শৈলকুপা থেকে।
0: হ্যাঁ, অনেকদিন পর।
4: ব্যস্ততার কারণে নিয়মিত শোনা হয় না, তবে শোনার চেষ্টা করি।
0: আচ্ছা বলুন, ইসলামউদ্দিন তাই না ভাইয়া?
4: জি ভাই।
0: আচ্ছা বলুন।
4: আমাকে শোনাবেন খোদার পরে মা, খোদার পরে মা আছে আসবে থেকে পলাশের কণ্ঠে।
0: হ্যাঁ মা, তুমি আমাকে, তুমি আমাকে জেনে খোদার পরে মা, এটা সুন্দর একটি গান। মা তুমি আমার আগে যেও না কুমোরে, এটা আমরা প্রত্যেকেই আশা করি। তো পরবর্তী বন্ধু কে আছেন?
5: বাবা মানিক শৈলকুপা থেকে। মানিক।
0: হ্যাঁ বলুন।
5: ওই সদাগার ছবির একটা গান শোনাবেন।
0: সদাগার নামটাই বুঝলাম না, বলবানি ফরিদপুর। ফাহাদ শেখ।
4: আহাদ শেখ।
0: আহাদ শেখ।
4: আহাদ
0: শেখ ইতিহাস ছবি। কোন গানটি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইতিহাস ছবি থেকে ভিতা নাই রে মাটি নাই রে, এই গানটি শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব। এবারে কে আছেন?
1: হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
6: আপু কথা বলছেন মোহাম্মদ ওসমান খান ফতপুর মহেশপুর জেনারেল। আমাকে শোনাবেন লাস্ট নেওয়ার নেওয়ারে ছবি থেকে রোনা লালার কণ্ঠে।
0: এমন নাচ নাচিয়া, নাচনে বলে ছবিতে এটাই আশা করা যায় তাই না? এবারে কে আছেন? জি ভালো, কে বলছিলেন কোথা থেকে? নিত্যানন্দ দা। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ ওবো কথা কও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওবো কথা কাও কবি হইব আমি বাপ, এমন একটি জনপ্রিয় গান। কে আছে এবারে?
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: অনেক জনপ্রিয় একটি গান বুকের ভিতর আগুন ছবির খুব কাছাকাছি, ছবিটার নামটা যাই হোক গানের কথাটা কিন্তু ভীষণ সুন্দর, খুব কাছাকাছি তুমি আমি আছি, হাসান চৌধুরী একটি জনপ্রিয় গান। আমরা সবশেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে।
1: হ্যালো,
0: দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বন্ধু, আপনি আরও একবার চেষ্টা করুন, আমরাও আপনাদের অপেক্ষায় রয়েছি 01974121970 এই নম্বরে ফোন করলেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। শেষ বন্ধু কে রয়েছেন? হ্যালো, কথা বলুন। হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: আমি আপনাদের একদম নতুন শ্রোতা।
0: আচ্ছা,
7: প্রথম ফোন দিলাম জীবনে প্রথম, মাগুরা মোহাম্মদপুর বাবুখালী কমরপুর থেকে।
0: মাগুরা মোহাম্মদপুর থেকে, নামটা বলুন।
7: আমার নাম এমডি জুয়েল, আমি আপনাদের একদম নতুন শ্রোতা।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। বলুন কি গান শুনতে চান এমডি জুয়েল?
7: গান শুনতে চাই ছায়াছবির নাম বলো না কবুল।
0: হ্যাঁ,
7: আর
0: এবারে কিন্তু গানের কাছে ফিরে যাওয়ার পালা।
1: এবারে গানটি শুনবেন বাঁশিওয়ালা ছায়াছবি থেকে ঝুমু খানের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সালাম পাংশা রাজবাড়ির বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে?
2: প্রিয় শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে শুনতে সময় হল দুপুর 2টোর বাংলা সংবাদের। এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামশেদ জাহান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশে সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 ও যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন এবং নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের বিভসুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পশুর হাট, সড়ক ও মহাসড়কে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জাল টাকা প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হচ্ছে। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পর দিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যেকোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ সকালে রাজধানীতে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 11:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, এই চুক্তির মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে অন্যান্য তথ্য প্রকাশ করেননি। এদিকে লেবানন সহ সকল ফ্রন্ট থেকে যুদ্ধ অবসানের আহ্বান সত্ত্বেও ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে আলোচনায় স্বীকৃতি জানিয়েছে। পাকিস্তান বলছে, তারা তেহরানে ইরানের আলোচকদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছে। এর ফলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চূড়ান্ত সমঝোতা হতে যাচ্ছে। খেলার খবর সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে 6ই জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং মালদ্বীপ এবং গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: প্রিয় শ্রোতা, বেড়াজুড়ে বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডায়রিতে। শুনছিলেন আপনাদের পছন্দ করা গান। এবার কোন গান শোনাব, কার পছন্দের?
2: মনের সাথে যুদ্ধ।
1: দরকার নেই, এমনি নর্মালি যে গান আছে সেটা না বাজিয়ে দাও, যুদ্ধ করার দরকার নেই।
2: মনের সাথে যুদ্ধ
1: পছন্দের গান শুনে আসি। আপনারই পছন্দের আসবার কালে আসলাম একা, যাইবার কালে যামো একা, মানে জেমস এর কণ্ঠে অনেক জনপ্রিয় এবং সত্যি একটি বাস্তবনিষ্ঠ একটা গান, তাই না? তো চলুন শুনে আসি গানটি।

প্রিয় শ্রোতা, অনেক সুন্দর একটি গান শুনলাম জেমসের কণ্ঠে। এবারে আরো আর একটু ভালোবাসার গান, কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে। উসিরা ছবির গান, বুঝতেই পাচ্ছেন, জনপ্রিয় ছবির জনপ্রিয় গান এবং জনপ্রিয় শিল্পীর কণ্ঠে, প্রয়াত শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে গানটি শুনতে চেয়ে অভিযোগকারী, অভিমানকারী, যার গান কখনোই শোনানো হয় না, সেই লোকর ভাই আপনি নিশ্চয়ই প্রস্তুত আছেন আপনার পছন্দের গানটি শোনার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, লুৎফর জোরদার আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন, চলুন শুনে আসি গানটি।

প্রিয় শ্রোতা, এবারের গানটি শুনবেন জজ ব্যারিস্টার ছায়াছবি থেকে, আগুন ও রুনা লায়লার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল গোলখালি কয়রা থেকে।

প্রিয় শ্রোতা, এবারে রয়েছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এমন চমৎকার ছবির একটি গান। যে গানটি শুনতেছি অনুরোধ করেছেন উজ্জ্বল বাগেরহাট থেকে। এছাড়াও সুফিয়ান এবং মুজিবর অনুরোধ করেছেন জয় বাংলার মোড় খুলনা থেকে। গানের শিল্পী এন্ড্র কিশোর এবং কনক চাপা, আর সেই জনপ্রিয় গানটি যদি প্রশ্ন করো কি আছে আমার, তার উত্তরে কি বলবো সেটি চলুন গানে গানে শুনে আসি।

প্রিয় শ্রোতা, এবার গানটি শুনবেন লাল বাদশাহ ছায়াছবি থেকে, আয়ুব বাচ্চু ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন খোকন চন্দ্র পাংশা, রাজবাড়ির বন্ধু।

পিএসটুতে গানটি শুনতে শুনতে আর সামান্যটা না শুনতে শুনতেই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আমাদের আজকের এই আয়োজন থেকে। শুনছিলেন এতক্ষণ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালিতে আপনাদের ভালো লাগা ভালোবাসার গান। তো অবশ্যই আগামীকাল ঠিক একই সময় বেলা একটা পাঁচ মিনিটে আপনাদের সাথে আবারও কথা হবে নতুন নতুন গান নিয়ে আপনাদের পছন্দ করা। তো ভালো থাকবেন নিশ্চয়ই, পরিবার পরিজনকে নিয়ে আনন্দ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন, সে প্রত্যাশাই। শুভ দুপুর। Thank you.

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা দুটো বেজে 30 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। বাংলাদেশ বেতার খুলনা।

0: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? গ্রীষ্মের দাবাবাজা সবাই ভালো আছেন আশা রাখি। প্রতি সপ্তাহে আমরা আপনাদের সাথে বসি স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানে। প্রতি সপ্তাহে আমাদের নতুন একজন ডাক্তার অতিথি থাকেন, তার সাথে আমরা কোনো টপিক নিয়ে আলোচনা করি। আজকে সেরকম একজন স্বনামধন্য স্কিন রোগ বিশেষজ্ঞ ডাক্তার শেখ সালমান সালাম, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাজী মেডিকেল কলেজ। আমরা ওনার কাছে জানতে চাইব গরমে যে বিভিন্ন ধরনের চর্মরোগ হয় এটা নিয়ে উনি আমাদেরকে বিস্তারিতভাবে কিছুটা জানাবেন শ্রোতা বন্ধুকে, এবং শ্রোতা বন্ধু সেই অনুসারে আমাদেরকে অবশ্যই ফোন করবেন। এখানে ফোন নাম্বার আপনারা জানেন, তারপর আবার বলে দিচ্ছি 01974121970। আবারও বলছি শ্রোতা বন্ধুরা 01974121970। অবশ্যই শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু আমরা গরমে বিভিন্ন ধরনের স্কিনের রোগ নিয়ে কিন্তু আমরা আজকে জানতে চাইব আমাদের ডাক্তার স্যারের কাছে, এবং আপনারাও আমাদেরকে প্রশ্ন করবেন এই চর্মরোগ নিয়ে। সালমান, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনাকে
0: ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই গরমে তো বিভিন্ন ধরনের স্কিন রোগ আপনি দেখেন, আপনি এখনো রোগী দেখে আসছেন, তা আমাদেরকে যদি স্কিনের রোগগুলো যেগুলো আসে সরাসরি চোখে পড়ে বেশি অথবা হয় বেশি, সেটা নিয়ে যদি একটু শ্রোতা বন্ধুদেরকে ধারণা দিতেন, তারপর শ্রোতা বন্ধু হয়তো আপনাকে কিছুটা প্রশ্ন করে জানতে চাইতো।
1: সকল শ্রোতা বন্ধুকে শুভেচ্ছা। এই গরমের এই গ্রীষ্মকালের যে তীব্র দাবদাহে এই সময় কিন্তু কিছু কিছু চর্মরোগ চর্মরোগের প্রাদুর্ভাব কিছু কিছু রোগের বৃদ্ধি পায়। যেমন এই সময় আমরা যেটা সব থেকে বেশি রোগী পাই যে ঘামাচির সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। গরমে অতিরিক্ত ঘামের কারণে অনেক সময় লাল লাল শরীরে ফুসকুড়ি হয় এবং অনেক সময় এগুলো প্রচণ্ড চুলকায়। এই গরমের কারণে অতিরিক্ত ঘাম হওয়ার কারণে ঘামাচির সমস্যাটা বৃদ্ধি পায়। এছাড়াও কিছু কিছু সংক্রামক রোগ যেমন হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ স্ক্যাবিস সহ এই রোগগুলো কিন্তু গরমকালে দেখা যায় যে একটু অনেক সময় বেশি হয়ে থাকে। গরমে আমরা জানি যে যখন অতিরিক্ত শরীরের ঘাম হয় বা শরীরের বিভিন্ন অংশ যেমন হচ্ছে প্রাইভেট পার্ট বা কুচকি বগল এই অংশগুলো তো অতিরিক্ত ঘামে এইসব জায়গায় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশন হয় যেটাকে আমরা দাউদ বলি, বা অনেক সময় এই গরমে অতিরিক্ত ঘামের কারণে ছুলির সমস্যা, এটাও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, এই সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পায়।
0: আচ্ছা, এখানে একটু বলবেন যে এই হওয়ার কারণটা কি, আসলে কেন গরমকালে এগুলো বেশি হয়?
1: কারণ যেমন ঘামাচির যে সমস্যাটা হয় আমাদের শরীরের যে ঘামের গ্রন্থিগুলো আছে বা সোয়েট গ্ল্যান্ড বা সোয়েট ডাক্ট, এগুলো অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে এই সোয়েট ডাক্টগুলো ব্লক হয়ে হয়ে এই ফুসকুড়িগুলো হয়, এটা হলো ঘামাচির কারণ। এছাড়াও সাধারণত দেখা যায় যে ফাঙ্গাস বা হচ্ছে দাউদ যে চর্মরোগগুলো আছে এগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে কন্ডিশন বা গরম মানে অতিরিক্ত ঘাম হলে সেই জায়গাগুলোতে কিন্তু বেশি হয়,
0: মানে প্রাইভেট জায়গাগুলোতে বেশি হওয়ার কারণ হচ্ছে এই কারণে
1: গরমে ঘামায় বেশি, এটা একটা কারণ।
0: খাবারের সাথে কোনো সম্পর্ক আছে কি না এই রোগের?
1: খাবারের সাথে সাধারণত এই রোগের অতটা সম্পর্ক নেই, বাট কারো যদি আগে থেকে কোনো খাবারে অ্যালার্জির সমস্যা থাকে, যেমন হচ্ছে কেউ যদি চিংড়ি মাছ কচুরলতি পুঁইশাক হাঁসের ডিম, অনেক রোগীরা আমাদের বলে থাকে যে এই সকল খাবার খেলে আমাদের এই শরীরের র্যাশ হয় লাল লাল চাকা হয়, সেটা আলাদা সমস্যা। কিন্তু সাধারণত এই ঘামাচি বা দাউদ এগুলোর সাথে আসলে খাবার দাবারের তেমন একটা সম্পর্ক নেই। তারপরেও অ্যালার্জির খাবারগুলো যাদের যারা জানবেন যে আমার এই খাবারটা খেলে চুলকানি বাড়ে, এই খাবারগুলো আপাতত কিছুদিন অ্যাভয়েড করাটাই ভালো।
0: গ্রামের মাছ আছে একটা ধারণা আছে, তিতা খেলে নিমের তিতা করল্লার তিতা উস্তা তিতা খেলে নাকি শরীরে রক্ত পরিষ্কার করে, রক্ত পরিষ্কার করলে স্কিনে চর্ম রোগ কমে, এটা সম্পর্কে যদি?
1: অবশ্যই উস্তা তিতা করল্লা তিতা এই খাবারগুলো এমনিতেই ভালো, কিন্তু এটা আসলে যে রক্ত বিশুদ্ধ করবে বা এইগুলো খেলে চর্মরোগ হবে না বা অ্যালার্জির সমস্যাগুলো কমে যাবে এই ধারণাটা আমার কাছে মনে হয় সত্যি না, তবে এগুলো খাবার হিসেবে তো ভালো।
0: তবে একটা কথা জানা যায় যে সেটা হচ্ছে কি, অনেক সময় আছে নিমের পাতা বড়ি বানায়, অনেক সময় দেখা যায় কি বলে যে নিমের পাতা বড়ি বানায় খেলে স্কিন এই রোগগুলো ভালো হয়ে যাবে, এটা এটা সম্পর্কে যদি একটু বলতেন, এটা সম্পর্কে কোনো উপকারিতা আছে কিনা? এইটা স্কিনে অনেকে বলে যে নিম সাবান ব্যবহার করো অথবা লাইফ বয় বা ডেটল সাবান ব্যবহার করো এই রোগগুলো হবে না, এটা সম্পর্কে
1: না, এইটা ভুল ধারণা আমার। বরং এই যে সকল সাবানে অতিরিক্ত ক্ষার রয়েছে ডেটল লাইফ বয় সাবান এগুলো কিন্তু বরং আমরা চর্মরোগ হলে বা দাউদ এ ধরনের রোগ হলে আমরা আরো ব্যবহার করতে মানা করি। আর নিম সাবানের ব্যাপারটা যেটা, নিম তো এমনি নিমের অনেক ধরনের ঔষধি গুণাগুণ আছে, কিন্তু নিমের বড়ি খেলে বা এগুলো করলে যে চর্মরোগ হবে না বা রক্ত পরিশোধিত হবে এই সম্পর্কে কোনো আসলে সাইন্টিফিক কোনো
0: ব্যাখ্যা নেই। ঠিক আছে, আমি একটা শ্রোতা বন্ধুদের প্রশ্ন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি এস এম আশরাফুল জামান আশরাফ কাজীপাড়া দশর সদর দশর থেকে বলছি।
0: জি আশরাফ সাহেব বলেন, শুনছি।
2: আমি জানতে চাচ্ছি, আমি নিজে আমি হচ্ছে একজন ভেটেরিনারি চিকিৎসক, বুঝলেন? আমার একটু সমস্যা হচ্ছে আমার পায়ে, বুঝলেন? আমি মোটরসাইকেল ড্রাইভ করি, তো মোটরসাইকেলে আমার পায়ে ওই যে সাইলেন্সার লাগে পুড়ে গেছে, পুড়ে গেছিল, বুঝলেন? পরে আমি অনেক কর্মচর্ম ওই সমস্যা দেখাচ্ছে, কিন্তু ওতে আমার ভালো হয় না, মাঝে মাঝে সারে আবার হয়। সেটা কেন হয়? আমার বয়স 43 বছর।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার বলছেন, স্যার বলছেন সিলিন্ডারে পুড়ে গেছে, স্ক্রিনে ডাক্তার দেখাইছে ভালো হয়, আবার আবারও হয়। তার বয়স 40 বছর, সে ভেটেরিনারি চিকিৎসক, সে মোটরসাইকেল মুভমেন্ট করতে হয়, এই কারণে জানতে চাচ্ছে এটা এটা কেন হয়, সিলিন্ডারে পুড়ে গেছে।
1: পুড়ে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়, বার্ন হলে প্রথমে ঘাটা কাঁচা থাকে, ওই কাঁচা ঘা যখন শুকায় যায়, শুকানোর পরে কিন্তু অনেক সময় কিছু স্কার মার্ক বা দাগ থেকে যায়, তো সেগুলো আসলে খুব সহজে যেতে চায় না, কিন্তু ওইটা আপনার আসলে দাগের ধরন দেখে কোনো কিছু একটা ব্যবহার করলে হয়তো বা আপনি ওটার থেকে উপকার পেতে পারেন, বা আমার মনে হয় যদি উনি সম্ভব হয় কোনো একজন চর্মরোগের চিকিৎসক দেখিয়ে যদি ওইখানে কিছু ব্যবহার করেন, হয়তো সেখানে দাগ উঠানোর কিছু বা ওটাকে হালকা করার উনি কিছু দিতে পারেন।
0: এখানে আরেকটা কথা বলছি, যদি বয়স 46 বছর, তার ঘা শুকাচ্ছে, আবার হয়তো এক্ষেত্রে ডায়াবেটিসের কিন্তু আছে কিনা, আছে কিনা এটা কিন্তু দেখে নিতে হবে, কারণ আমাদের কিন্তু প্রায় রোগীরই কিন্তু ডায়াবেটিস আছে, কিন্তু কিছু প্রকাশিত হয় কি প্রকাশিত হয় না। যেহেতু আপনার ঘা শুকাচ্ছে না, সেক্ষেত্রে আমি অনুরোধ করবো, আপনি স্ক্রিনে ডাক্তার দেখাচ্ছেন, খুব ভালো কাজ করেছেন, কিন্তু এর ফাঁকে আপনি একটু ডায়াবেটিসটা টেস্ট করে দেখেন যে আপনার খালি পেটে ডায়াবেটিস থাকে অথবা খাবার পরে থাকে কিনা। যদি ডায়াবেটিস থাকে তাহলে ধরে নিতে হবে ডায়াবেটিসের ট্রিটমেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাপ্রোপ্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘা শুকাবে না। জি শ্রোতা বন্ধু, আমরা আবার প্রশ্ন নিয়ে আসছি আরেক শ্রোতা বন্ধুর, দেখি উনি আমাদের কাছে কি জানতে চাচ্ছেন। জি আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
2: আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার বরকলা পাংশা থেকে বলছি।
0: জি লুৎফা সাহেব বলেন, শুনছি।
2: আর স্যারের কে আম খাওয়া আমার কাছে, আম পাকাতে খাওয়ার দাওয়া তোমার বাসায়,
0: ইনশাল্লাহ আসবো।
2: আসবেন ভাইয়া, আম পাকিয়ে গেছে। আর হাজি মোহাম্মদ মিন্টু ভাই আমরা শুনতেছি। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে, যে এখন প্রচুর গরম আমার দেশে, প্রচুর গরম।
0: জি জি,
2: তাহলে কি আপনার হচ্ছে ঘামাচি, আমার হচ্ছে ঘাড়ছি আর বগল দিলে ঘামাচি হয় এখন, হয় আর গরম চলে গেলে ঠান্ডা পড়ে আর হয় না, এখন কি করবো স্যার একটু বললে খুশি হয়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ঘামাচি বগলে, অনেক ধন্যবাদ খুব সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য। আসলে ঘামাচির মূল সমাধানটা হচ্ছে আসলে ঠান্ডা জায়গায় থাকা, যখনই আপনি অতিরিক্ত গরম গরমে থাকবেন, অতিরিক্ত ঘাম হবে, সেটা কিন্তু ঘামাচির একটা সূত্রপাত হবে। এটার জন্য আপনি নিয়মিত একটু ফ্যানের বাতাসের নিচে থাকা বা যেখানে আসলে গাছপালা আছে সেখানে থাকা, কারেন্ট চলে গেলে একটা পাখা থাকা, এই এগুলো যদি এনশিওর করা হয় তাহলে কিন্তু আপনি এটা থেকে উপকার পাবেন। এবং অনেক সময় আমরা রোগীদের সাধারণ একটা মলম দেই, ক্যালামাইন লোশন বলে এটাকে, এটা সব জায়গায় পাওয়া যায়। অনেক সময় ঘামাচি লাল লাল ফুসকুড়ি হলে ওই ক্যালামাইন লোশনটা যদি দিনে 2 বেলা করে একটু ব্যবহার করা যায় তাহলে কিন্তু কিছুটা মানে আরাম পাওয়া যায়। সাথে হয়তো বা কোনো ধরনের একটা চুলকানির ওষুধ বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়, এবং তাদেরকে বলা, রোগীদেরকে আমরা বলি যে আপনি চেষ্টা করবেন একটু ঠান্ডা জায়গায় থাকার জন্য যতটুকু সম্ভব।
0: এক্ষেত্রে ওরাল স্টেরয়েডের কোনো ফাংশন আছে কি না একটু যদি বলেন, কারণ এখন স্টেরয়েডটা অহরহ গ্রামে ডাক্তার যারা আছেন, আরএমপি যারা আছেন বা গ্রাম্য ডাক্তার, এরা কিন্তু অহরহ এটা ব্যবহার করে, এবং এটার কিন্তু খারাপ দিক ভালো দিক সম্পর্কে একটু বলতে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এই ঘামাচি বা এই ধরনের কিছুতে কিন্তু ওরাল স্টেরয়েডের কোনো রোল নাই। আমরা অনেক সময় কিন্তু দেখা যায় যে স্কিনে কিছু একটা হলো, আমরা দেখা যায় যে ওই এটা আসলে কারণটা কি বা রোগটা কি না বুঝেই আসলে অনেক সময় স্টেরয়েড লিখে ফেলে অনেকে, তো এইটা ঠিক না। বরং এই সব স্টেরয়েড দীর্ঘদিন খেলে দেখা যায় এটার উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়, রোগী খেতেই থাকে পরবর্তীতে, কিন্তু এই স্টেরয়েড লম্বা সময় খাওয়ার জন্য আবারও কিছু সাইড এফেক্ট হয়, ওইটা নিয়ে আবার কিন্তু ডাক্তারদের কাছে আসতে হয়। তো স্টেরয়েড খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আর ঘামাচির ক্ষেত্রে ওই ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন, ঠান্ডা জায়গায় থাকা, নিয়মিত ঠান্ডা পানি দিয়ে 2 বেলা গোসল করা, এগুলো করলে ঘামাচির থেকে অনেকটাই উপকার পাওয়া যাবে।
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, কেটে যাচ্ছে কল করার সাথে সাথে, শ্রোতা বন্ধু মনে হয় লাইনে থাকছেন। হ্যালো আসসালামু
2: আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন, রেজাল সাহেব শুনছি।
2: স্যারের কাছে জানতে চাচ্ছে যে গরমের সময় গায়ে যে সাদা একরকম ছলে বেরোয়, এটা বেরোচ্ছে এই যে সাবান মাখলে বেরোয়, সাবান না মাখলে বেরোয় না, সাবান মাখা কি বাদ দিব?
0: আচ্ছা আচ্ছা, স্যার বলছেন,
1: আপনাকে অনেক ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেটা ছুলি, ছুলিও কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, এইটা হচ্ছে সাদা সাদা অথবা অনেকের ক্ষেত্রে কালো কালো কিছু ছোপ দেখা যায়। এই চুলিতে সাধারণত অত বেশি চুলকায় না, কিন্তু দেখা যায় যে গরমে বা অতিরিক্ত ঘেমে গেলে কিন্তু এই চুলকানিটা বাড়ে। তো এই ক্ষেত্রে সাবান, হ্যাঁ, যে কোনো ফাঙ্গাল ইনফেকশনে আমরা বাজারে যেই সাবানগুলো পাওয়া যায় সেগুলো একটু ক্ষারীয় হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় এই ফাঙ্গাল ইনফেকশনগুলো সাবান দিলে বেড়ে যায়। তো এই সময় আমরা রোগীদের বলি সাধারণত আপনারা আপাতত এই চুলিটা পুরোপুরি কমা পর্যন্ত বাজারে সাবান ব্যবহার করবেন না। প্রয়োজনে আপনারা কিন্তু বাজারে মানে কিছু ফার্মেসিতে কিছু শ্যাম্পু পাওয়া যায়, কিটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায়, যেমন সিলেক্ট প্লাস, ডেনসেল, এই শ্যাম্পুগুলো দিয়ে কিন্তু আপনি গোসলের সময় যদি আপনি একটু পানি মিশিয়ে এটাকে গায়ে ফেনা করে গোসল করেন, সাবানের কাজটাও হবে আবার আপনার চুলির থেকেও আপনি উপকার পাবেন।
0: জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: আমি আবার একটা মাত্রা বলতে আমার আশা কিন্তু আমি বিষয় জানতে চাচ্ছি কোন খাবারের ক্ষেত্রে কোনো নাকি কোন কোন খাবার খেতে হবে একটু বিষয় জানতে চাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বলছেন,
1: ধন্যবাদ আপনাকে। এক্সিমাটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদী এক ধরনের চর্মরোগ। কিছু কিছু এক্সিমা আছে যেগুলো ডায়াবেটিস প্রেশারের মতন আসলে নিয়ন্ত্রণে থাকে, আবার কোনো কোনো সময় কোনো একটা কারণে বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত আসলে চিকিৎসা নেওয়া এটা জরুরি। আর আপনার আমি আবারও বলতেছি যে খাবার দাবারের ক্ষেত্রে এক্সিমার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে না আমার এই আমি মনে করেন আমি কচুল্লতি খেলে বা আমি পুঁইশাক খেলে বা ঢ্যাঁড়স খেলে বা চিংড়ি মাছ খেলে বা গরুর মাংস খেলে আমার এই চুলকানিটা বাড়ে, আপনি যদি এটা বুঝতে পারেন আপনি সেই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন। আর যদি বুঝতে না পারেন যে না এটা খেলেও আমার যেরকম চুলকায় না খেলে ওরকমই চুলকায়, তাহলে কিন্তু এই খাবারের সাথে আপনার এটাকে কোন সম্পর্ক নাই।
0: তবে সবসময় লঘু পাকে মানে পাতলা খাবার দাবার খাওয়াটা সবচেয়ে উত্তম।
1: জি,
0: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: ওয়ালাইকুম আসসালাম। জি
2: রামাল ভাই, কেমন আছেন?
0: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: জি ভাই, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
0: জি,
2: রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, সাতর আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে বলবাড়ি পরিত্তর থেকে।
0: জি বলেন, শুনছি।
2: জি, আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমার অনেক আগে দাউদ হয়েছিল, বুঝছেন? দাউদ হয়েছিল আমার হাত থেকে শুরু করে পায়ের মাজা তামার পর্যন্ত হয়েছিল। তো স্যারের কাছে জানতে চাই, আমি একটা বাজার থেকে একটা ওষুধ কিনে খেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার গারমা। গারমা 150 পাওয়ারের বড়িটা, মানে সপ্তাহে আপনার একটা করে খেতে হতো। তো ধরেন যে আমি চারটা খাইছি, এক মাস পর্যন্ত খেয়েছিলাম। খাওয়ার পরে ধরেন যে আমার গতরে চুলকানি বলেন, একটা ঘামাকি বলেন, এই যে আপনাদের দাওয়াতের জন্য খেয়েছিলাম, একবারে ধরেন নাড়ের থেকে সেরে গেছে। তো আশরাফ ভাই বলতেছিল সেটা উনি খেতে পারে। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে ধরেন আমি যে 7-8 বছর হয়েছিল আমার আগে আমি খেয়েছিলাম, তো এখন মোটামুটি আমার এখনো হয় না, ঘামাকি হয় না, বুঝছেন? গরমে তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে যে মানে আমার গায়ে একটু গন্ধ গন্ধ, মানে ঘামলে ঘামলে একটু গন্ধ হয়, আগে ছিল না, তাই ইদানিং আসে দেখতেছি এই গরম এটা হচ্ছে। আসলে খাদ্য খাবারের কোন সমস্যার কারণে হচ্ছে কিনা যদি একটু বলতেন। তো স্যার সুন্দর আলোচনা করতে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আপনার দাউদ হয়েছিল এবং সেটা এখন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর অতিরিক্ত ঘাম হচ্ছে, আসলে অতিরিক্ত ঘাম বা এইটার আমরা বলি হাইপার হাইড্রোসিস, অনেকের ক্ষেত্রে ঘামের সাথে গন্ধ একটু দুর্গন্ধ হয়, এই রোগটাকে বলে ব্রোম হাইড্রোসিস। তো এই ক্ষেত্রে আসলে এটা কোনো রোগ না। তো আপনার অনেক সময় যদি অতিরিক্ত দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রে আমরা ওই যে অনেকে ডিওড্রেন্ট ইউজ করে বা ওইগুলো ইউজ করা যায়, এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনি নিয়মিত গোসল করবেন, সাবান দিয়ে গোসল করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আবারও দাউদের কোনো ধরনের সিমটম শুরু হয় আমি আপনাকে সাজেশন দিব আপনি আবার একটু ডাক্তারের পরামর্শ নিন।
0: এক্ষেত্রে কি ট্যালকম পাউডার ব্যবহার করতে পারে? কারণ এই গরমে যদি ট্যালকম পাউডার ব্যবহার করতে, সুগন্ধি ট্যালকম ব্যবহার করলে আমার মনে হয় গন্ধটা অতটা পোকাটা আসে,
1: সেটা করতে পারেন,
0: করতে পারেন। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
2: ওয়ালাইকুম আসসালাম, কথা বলছি আপনাদের নতুন শ্রোতা এমডি বিএল মাগুরা মোহাম্মদপুর বাবুখালি কমলপুর থেকে।
0: জি বলেন, শুনছি।
2: জি আমার প্রশ্ন হচ্ছে, আমি অন্ধ মানুষ, পথে চলাচলতি গাড়ি, পথে চলাচলতির মাঝে গাড়ি ঘোড়ায় গায়ে লাগে বা ঘাসে মাসে গায়ে লাগে, কাটে কুটে যাই, কোন উপায় ধরে না, মানে
3: কিন্তু সবসময় কলটা নিয়ে জড়াত তালা উঠে, কিন্তু ডায়াবেটিস নাই।
1: মলম লাগায় আসলে অনেক সময় যায় না, তো সেই ক্ষেত্রে একটা স্কিনের জন্য কোন ভালো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পড়তে পারে, তো সেই ক্ষেত্রে আসলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে পারেন। এবং আপনি কোথাও কেটে গেলে আমি আমি যেটা ফোনের মাধ্যমে যেটা বলতে পারি, ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট বা মিউপিরোসিন যে অয়েন্টমেন্টগুলো পাওয়া যায় সেগুলো আপনি ওই কাটা খায়ে লাগাতে পারেন, তাতে আপনার ক্ষতি হবে না। কিন্তু তারপরেও যেহেতু আপনার পুস পড়তেছে বা বললেন কলতানি ঝরছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় আপনি অ্যাটলিস্ট একজন ডাক্তারের কাছে গিয়ে যদি কোনো চিকিৎসা লাগে সেটা গ্রহণ করুন।
0: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
1: আপনাকে অনেক ধন্যবাদ। চুলকানি হওয়ার আসলে অনেক কারণ আছে, এর মধ্যে এখন যেটা আমরা সব থেকে বেশি পাচ্ছি স্ক্যাবিজের রোগী বেশি পাচ্ছি, যে স্ক্যাবিজের রোগী দেখা যায় আঙ্গুলের ভিতরে ভিতরে এবং প্রাইভেট পার্টে অনেক চুলকায়, ছোট ছোট পানি ফুসকার মতো হয়, রাতের বেলা বেশি চুলকায়, সাধারণত পরিবারের একজনের থাকলে আরও দু চারজনের থাকে, তো সেইগুলি হলে কিন্তু চিকিৎসা নিয়ে সবার চিকিৎসা করতে হবে, তাহলেই কিন্তু রোগটা নির্মূল হবে। তাছাড়াও এখন আপনার আসলে কোন কারণে চুলকানিটা হচ্ছে, সেটা কি দাউদ এক্সিমা নাকি অন্য কোনো চর্মরোগ নাকি স্ক্যাবিজ না খোসপাচড়া, সেটা বোঝাটা জরুরি। আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো একটা চর্মরোগ বহির্বিভাগে আপনার নিকটস্থ কোনো সরকারি হাসপাতালে গিয়ে কিন্তু আপনি একটা চর্মরোগের একটা টিকিট কেটে আপনার সমস্যাটা দেখাতে পারেন, এবং পরিবারের সবাই মিলে যদি সবার চুলকানি থাকে সবাই মিলে যদি চিকিৎসা গ্রহণ করেন এই সমস্যার সমাধান।
0: একটা কথা খুব সুন্দর বলছেন, সেটা হচ্ছে যে একজনের চুলকানির পরিবারের সবার হতে পারে, এটার কারণগুলো কি থাকতে পারে?
1: এটার কারণ এখন যেটা সবচেয়ে বেশি, যেটাকে আমরা বাংলায় বলি খোসপাচড়া বা স্ক্যাবিজ, এটা বর্তমানে কিন্তু মহামারীর আকার ধারণ করছে। দেখা যায় এটা খুব হাইলি কন্টাজিয়াস, খুবই সংক্রামক একটা চর্মরোগ, যেখানে দেখা যায় যে এক পরিবারের একজনের হলে ওই ব্যবহৃত জামা কাপড় বা অনেক সময় স্কিনের টাচেও কিন্তু একজনের থেকে আরেকজনের হতে পারে।
0: তার মানে গামছা ব্যবহার করতেছে, লুঙ্গি ব্যবহার করতেছে, সাবান ব্যবহার করতেছে,
1: হ্যাঁ সেখান থেকেও কিন্তু হতে পারে। তো অনেক সময় দেখা যায় সিমটম এক দুইজনের আছে, আমরা তাদের চিকিৎসা দিই এবং বাড়ির সবাইকে বলি ওগুলো ব্যবহার করতে, কিন্তু অনেকে ব্যবহার করে না।
0: আমার তো ড্রেস তো আলাদা করতে হবে,
1: মানে ড্রেস আলাদা করতে
0: হবে, সবার গামছা সবাই ব্যবহার করতে পারবে না।
1: এবং এই ক্ষেত্রে স্ক্যাবিজের ক্ষেত্রে বা খোসপাচড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে কিন্তু আপনার জামা কাপড় এবং বিছানার চাদর একটু কড়কড়া রোদে শুকাতে হবে, এটা শুষ্ক করতে হবে, কারণ এই জীবাণুটা কিন্তু হিটে মরে যায়। তো এবং যদি অতিরিক্ত রোদ না থাকে আপনার প্রয়োজনে, আমরা বলি ইস্ত্রি করবেন একদিন পর পর।
0: হ্যাঁ এটা ভালো কথা বলছে, এটা আমার শ্রোতা বন্ধুদের ভালো হয়েছে। হ্যালো স্যার কোন?
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ।
2: আপনি ভালো থাকেন? কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাশ্মীর বাজার জেলা বরগুনা ভাইয়া।
0: জি জাফর সাহেব বলেন, শুনছি।
2: ভাই আমি জানতে চাচ্ছি এই গরমে গা হাত পা চুলকায়, চুলকানোর সময় ভালো লাগে কিন্তু পরে মানে ব্যথা করে, এটা কি কারণে করে? গরমের কারণে না এর কোন মলম আছে কিনা জানতে চাচ্ছি ভাইয়া।
0: আচ্ছা আচ্ছা স্যার বলছেন।
1: জি আপনাকে ধন্যবাদ। এই গরমের চুলকানি নিয়ে আলোচনা করছিলাম, এখানে ঘামাচির জন্য চুলকাতে পারে। তো ঘামাচি হলে আমি যেটা বলছি যে আপনারা ক্যালামাইন লোশনটা ইউজ করতে পারেন, যেটা রোগী মানে আমি বলতে পারি ওইটা ব্যবহার করলে অনেক সময় আরাম লাগে। আর এছাড়া যদি অন্য কোনো কারণে চুলকায়, যেমন স্ক্যাবিজ বা অন্য কোনো চর্মরোগের জন্য চুলকায়, সেক্ষেত্রে আসলে সামনাসামনি দেখে রোগ নির্ণয় করে আসলে ওই চুলকানির ওষুধ খেলে ভালো হয়।
0: আর এখানে আরেকটা কথা শ্রোতা বন্ধুরা বলা উচিত, সেটা হচ্ছে আসলে এই চুলকানি একদিনে ওষুধ খেলে ভালো হবে তা না, এটা কিন্তু কন্টিনিউয়াস ডিজিজ, অর্থাৎ আপনাকে ফলো আপে থাকতে হবে ডাক্তার। এটা অনেক সময় দেখা, অনেকে মনে করে যে আমি তো অ্যান্টিবায়োটিক খেয়েছি, আমি ওষুধ লাগাচ্ছি, তারপর আবার কেন হলো, আবার দেখা যায় একজনের কাছ থেকে পরিবার আরেকজন, তাহলে সেক্ষেত্রে তাকেও প্রিভিয়াসলি সেফ থাকতে হবে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ।
2: আমি গোলখালি করা থেকে শেখ রেজাউল বলছি।
0: জি রেজাউল সাহেব বলেন, শুনছি।
2: আমি সারা কাছে জানতে চাচ্ছি আমার এই এক বছরের মতন মাথার মধ্যে ওই দাঁত দাঁত দাঁত দাঁত মতন হয়, আর খালি চুলকই, প্রচন্ড চুলকই, রাত্রে ঘুমোতেও পারিনি। এর জন্য ট্যাবলেট খাই, তারপরে 9 টাকা 15 টাকা দামের এলার্জি বড়িও খাই, কোনো কাজ হয় না। ওডিসি শ্যাম্পু মাখি তাও কাজ হয় না।
0: আপনি ডাক্তার দেখাইছিলেন, স্কিনে ডাক্তার দেখাইছিলেন?
2: হ্যাঁ ডাক্তার দেখেছিলাম, তো ওই গেল আপনার হলো ওই
3: তেলাদের ভরি দিল আর হলো কৃষি জন্য দিল, তা খাই কোনো কাজ হয়নি। কারণ আমি কথা জানতে চাচ্ছি যে এর কোনো ওষুধ আছে কিনা, সে ওষুধের কথা স্যার একটু বলবেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার বলছেন।
1: আপনাকে ধন্যবাদ। মাথার মধ্যে ওনার কিটোকোনাজল শ্যাম্পু বা এই ধরনের শ্যাম্পু ব্যবহার করলেই দেখা যায় সপ্তাহে দুই তিন দিন করে ব্যবহার করলেই কিন্তু এই জিনিসগুলো ভালো থাকে, কিন্তু অনেক সময় যখন সিরিয়াস হয়ে যায় যে মাথার ত্বকে পুরু পুরু চামড়া ওঠে বা চলটা চলটা পরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আরো কিছু চিকিৎসা প্রয়োজন হয়, যেমন খাবার কিছু ওষুধ এবং হচ্ছে অন্য ধরনের কোনো শ্যাম্পু ব্যবহার করা লাগতে পারে, বা মাথার আমরা অনেক সময় কিছু স্প্রে দিই, স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করি, ওগুলো ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে সিমটম কমে আসে এবং পরবর্তীতে ওই শ্যাম্পুগুলো ব্যবহার করলেই কিন্তু ভালো থাকে, নিয়ন্ত্রণে থাকে।
0: আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
0: আসসালাম।
3: ভাইয়া আমি আবার মোহাম্মদ লুৎফর দত্তার বড় ফ্ল্যাট আলমুশাতি।
0: জি লুৎফর সাহেব বলেন, শুনছি।
3: আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আপনার ছোট ছোট বাচ্চা বসছেন, এই পাঁচ বছর ছয় বছর এইরকম শিশুদের কি এই মানে প্রচুর হলে ঘামাচি আসছে বসছেন, কপাল দিয়ে কপাল দিয়ে লোকে আর প্রচুর ঘামাচি জেলায় চামড়া মরিয়ে লেগে ইয়াদ আছে, তো এই শিশুদের এখনো লোকে গরমের সময় পাচ্ছে আর ঠান্ডার সময় না, কি করলি ভালো হয় সারাদিন একটু বললি খুশি হতাম, ভালো থাকবেন কোথাও।
0: আচ্ছা
1: জি, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে ঘামাচির পরিমাণটা অনেক বেশি, তীব্র গরম আসলে এই সময় ঘামাচির রোগী অনেক পাচ্ছি আমরা, তো এই ক্ষেত্রে আমি বারবার বলি যে শিশুরা যাতে একটু মানে অতিরিক্ত ঘামায় বা দেখা যায় কারেন্ট চলে যাচ্ছে গ্রামে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকতেছে না, সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে একটু রেগুলার বাতাস করা যাতে অতিরিক্ত ঘাম না হয়, তাদেরকে একটু গোসল করানো, সুতির পাতলা সুতির জামা পরা, অনেক সময় দেখা যায় যে যত পাতলা সুতির জামা এই সময় পরবে তত কিন্তু স্কিনটা ভালো থাকবে, এবং ক্যালামাইন লোশন, আমি আবারও বললাম যে ক্যালামাইন লোশনটা ফার্মেসিতে গিয়ে বললেই কিন্তু পাওয়া যায়, খুব সস্তা, এটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনি ঘামাচিতে, এবং সাথে অনেক সময় অ্যালার্জির ওষুধ লাগতে পারে। আর মূল চিকিৎসা হচ্ছে ঠান্ডা জায়গায় থাকা, হ্যাঁ যদি কারেন্ট চলে যায় একটু এমন একটা জায়গায় গিয়ে থাকা যেখানে বাতাস আছে, বাতাসের চলাচল আছে, গাছপালার নিচে গিয়ে থাকা, এটুকু চেষ্টা করা আর কি।
0: আচ্ছা ঠিক আছে জি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু।
3: ওয়ালাইকুম আসসালাম। আমি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে শেখ রফিকুল ইসলাম বলছি।
0: জি রফিক সাহেব বলেন, শুনছি।
3: স্যারের কাছে আমার প্রশ্ন হলো, আমার গালের ভিতরে ওই লাল লাল ফুসকুড়ি মতন হয়ে প্রচন্ড ব্যথা, এবং তারপরে ওইটা থেকে ওখানে ক্ষত সৃষ্টি মতো হয়, এই তিন চার দিন পর এটা কিন্তু আমার আপনা আপনি ভালো হয়ে যায়, নিয়মিত হয়, এ খুব জ্বালা যন্ত্রণাও করে, এর কি কোনো
1: অনেকগুলো বিচি হয়, ওটা তীব্র ব্যথা থাকে, ওটা ফেটে যায়, ওখানে ঘা হয়ে যায়, তো যেহেতু এটা আপনার বারবার হচ্ছে, অনেক সময় দেখা যায় যা কিছু মলম অনেকে ব্যবহার করে, কিন্তু যেহেতু এটা বছরে আপনার কয়েকবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে এটার কারণটা নির্ণয় করা জরুরি, এবং যদি সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যদি একটা দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খাওয়া যেত তাহলে আমার মনে হয় যে
0: এক্ষেত্রে আমিও স্যারের সাথে বলতে, এক্ষেত্রে আপনি একটু ডায়াবেটিসটা দেখিয়ে নিন, কারণ ডায়াবেটিস রোগীদের কিন্তু ওরাল হাইজিন মেনটেন না করা হলে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়, সেক্ষেত্রে আপনি যদি ডায়াবেটিসটা দেখিয়ে নিয়ে ট্রিটমেন্টটা দিতে পারেন তাহলে আমার মনে হয় বারবার হবে না, ওই একবারই ভালো হয়ে যাবেন আশা করি। আচ্ছা এবার আমরা অন্য একটু প্রসঙ্গে যাই, বিশেষ করে মাথা নিয়ে যেটা আসছে, চুল পড়ে যায়, স্কিনের যেহেতু একটা সমস্যা, এইটা নিয়ে যদি কিছু ধারণা দিতে পারেন, কি কারণে স্কিনে চুল পড়ে,
1: অনেক ধন্যবাদ। এক ধরনের চুল পড়া যেটা আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যে মাথার মাঝ বরাবর মানে সামনের দিকে এবং মাঝ বরাবর চুল পাতলা হয়ে যায়, এটা আসলে বংশগত চুল পড়ার সমস্যা, দেখা যায় যে বংশের কারো বাপ চাচা দাদাদের কারো হয়তো আর্লি এজে চুল পড়ে গিয়েছিল, সে থেকে পাওয়া, তো এইগুলার ক্ষেত্রে আসলে যদি কেউ প্রাথমিক অবস্থায় আসলে কিছু ট্রিটমেন্ট নেয়, যেমন চুলের জন্য এই ধরনের চুল পড়ায় মিনোক্সিডিল এক ধরনের ওষুধ আছে, সেগুলো যদি কেউ দীর্ঘদিন ব্যবহার করে তাহলে চুল পড়ে যাওয়ার মানে দ্রুত টাক পড়ে যাওয়ার সম্ভাবনা কমে আসে। আর আরও এক ধরনের চুল পড়া অনেক সময় মাথায় হঠাৎ করে একটা জায়গা থেকে চুল চলে যায়, অনেকে টাক পোকা বলে আমাদের সাধারণ মানুষ, কিন্তু আসলে এটা কোনো পোকার কাম মানে ইয়েতে এই চুলটা পড়ে না, এটা এক ধরনের অটোইমিউন ডিজিজ যেটাকে বলে অ্যালোপেশিয়েরিয়াটা। এটা অনেক সময় দেখা যায় যে নিজের থেকেই ভালো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় আসলে এটার জন্য কিছু ইনজেকশন বা কিছু ওষুধের প্রয়োজন হয়।
0: এটা কি কোনো মানে ফ্যামিলিগত ব্যাপার বলতে চাচ্ছেন আপনি? যেটা ফ্যামিলিগত ব্যাপার
1: ওই যেটা বংশগত, যেটা চুলটা পাতলা হয়ে যাওয়া ধীরে ধীরে মাথার মাঝে, এইটা কিছুটা বংশগত, কিন্তু হঠাৎ করে যে টাক পোকা ওইটা বংশগত না,
0: বংশগত না, ওটা হঠাৎ করে, কিন্তু ওর চিকিৎসা আছে,
1: ওর চিকিৎসা আছে।
0: জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গর্ভবতী অবস্থায় চুলকানি ঘা পাস্তা, সেক্ষেত্রে মারা কি ওষুধ?
1: অনেক ধন্যবাদ। গর্ভাবস্থায় এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। গর্ভাবস্থায় যদি কারো স্ক্যাবিজ বা খোসপাছরা হয়, সেক্ষেত্রে ওই পারমিথ্রিন ক্রিমটা ব্যবহার করা যাবে, লোরিক্স ক্রিম বা যেটা ব্যবহার করে ওই ক্রিমটা কিন্তু সেফ গর্ভাবস্থায়। এবং সাথে শুধুমাত্র কিছু অ্যালার্জির ওষুধ যেমন সেট্রিজিন বা এই ধরনের ওষুধ, অ্যালাট্রল, এই ওষুধগুলো কিন্তু চুলকানির জন্য যে কোনো গর্ভাবস্থায় কিন্তু খাওয়া যাবে। কিন্তু তাছাড়া অন্যান্য ওষুধের ক্ষেত্রে কিন্তু পরামর্শ ব্যতীত, মানে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কিন্তু গর্ভাবস্থায় কোনো ধরনের ওষুধ খাওয়া যাবে না।
0: এটা একটা ভালো কথা বলছে, কারণ গর্ভাবস্থা যদি কোনো অ্যালার্জির ওষুধ খায় তাতেও কিন্তু কিছুটা হলেও সেফ থাকে, কিছুটা আনসেফ থাকে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো পরামর্শ হলো ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া। জি আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। ওয়ালাইকুম আসসালাম।
2: আমি একটা মাসে বলতে কাজীপাড়া
0: জি
2: জানতে চাচ্ছি যে চামড়া জুতো ব্যবহার করলে কি মানে এই যে আপনার এই এক্সিমা কি বাড়ে? আমি আমার বিষয় শোনেন, আমি অনেক বড় পথে চাকরি করতাম, লাইফ স্টক ছিলাম, আমি আপনাদের এক্সিমাটারি বরগনা পদাকারী থাকি আপনার যত হয়ে আমি সব দেখাশোনা করতাম, কিন্তু আমাকে ডাক্তার বললো আপনি যদি চামড়া জুতো পড়েন তাহলে আপনাদের ঘা কখনো ছাড়বেন। এই শেষটা আমি রিজাইন দেখলে এই দেখেন চিকিৎসা কিসের কাজ করে এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। ঠিক আছে,
0: আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে,
1: আপনাকে অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে সবার ক্ষেত্রে না, আসলে দেখা যায় এক একজনের কিন্তু এক এক ধরনের জিনিসে অ্যালার্জি হয়। অনেকে আছে যে এই ঘড়ি, স্টেনলেস স্টিলের ঘড়ি পড়লে ওই জায়গায় এক্সিমা হয়। আবার আমরা অনেক রুগী পাই যাদের সুডারমাটাইটিস বলে, চামড়ার জুতা ব্যবহার করার কারণে ওই জায়গায় এক্সিমা হচ্ছে, সারতেছে না। তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জুতা চেঞ্জ করে, ম্যাটেরিয়াল চেঞ্জ করলে কিন্তু দেখা যায় রোগটা কিন্তু আস্তে আস্তে সেরে যায়। তো সেই ক্ষেত্রে ওনার যদি আসলেই ওই চামড়ায় বা লেদারের ওই অ্যালার্জিটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে পরিহার করাই শ্রেয়।
0: তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আসলে তার ইমিউনিটি ক্ষমতা কম শরীরে, ইমিউনিটি ক্ষমতা তাকে বাড়াইতে হবে। ইমিউনিটি ক্ষমতা বাড়াইতে হবে তাকে সবজি খেতে হবে বেশি করে, তাকে দেশি ফলমূল খেতে হবে, তাকে দেশি মাছ খেতে হবে। সে যদি এইগুলো না খায় তাহলে দেখা যাবে আলটিমেটলি তার শরীরে ইমিউনিটি ক্ষমতা বাড়বে না। আর ইমিউনিটি ক্ষমতা না বাড়লে কিন্তু আসলে দেখা যায় যে শরীরে স্কিনের সমস্যাটা লেগে থাকে, প্লাস এটা যেহেতু বলা হয়েছে যে একবার চিকিৎসায় ভালো হয়ে যাবে এটা না, এটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু থাকতে হবে ডাক্তারের সংস্পর্শে, তাহলে দেখা যাবে সে কিছুটা হলেও অন্তত পক্ষে কিওর থাকতে পারবে। শ্রোতা বন্ধু, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আগামী সপ্তাহে আবার নতুন কোনো টপিক্স দিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কুরবানির অগ্রিম শুভেচ্ছা দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
4: স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার এম বি জামান, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মন্ডল, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই বিকেল তিনটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছেন সেতু হালদার। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রেড রুফটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। রাজধানীর পল্লবীতে শিশু রমেশকে ধর্ষণের পর বর্বরোচিত হত্যার ঘটনায় আজই আদালতে অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচার কাজ সম্পন্ন করা হবে। সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাত্র উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়ন, সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের ইতিমধ্যে ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে ১০টি বিশেষ ট্রেন, চলবে আগামী তিন দিন। পার্বতীপুর স্পেশাল ১০ সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল ৯ আগামীকাল বিকেল ৫টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ এবং তিস্তা ঈদ স্পেশাল ৩ ও ৪ যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। ১০ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সকাল ১৫:১১টায় ঢাকা বরিশাল মহাসড়কের শঙ্করপাশা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভাঙা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে ৬ জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের নাটক টিপু সুলতান, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, নাট্যানুষ্ঠান টিপু সুলতান।
2: পিতা,
3: কে করিম শাহ?
2: আপনি নাকি ইংরেজ দূতকে অপমানিত করে ফিরিয়ে দিয়েছেন?
3: হ্যাঁ, দিয়েছি, কারণ ইংরেজ সরকার আমায় তো পূর্বেই অপমান করেছে।
2: আপনাকে অপমান করেছে?
3: হ্যাঁ, আমার অধীনস্থ মাহিবন্দর তারা ফরাসিদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কৈফিয়ত চাইলুম, ইংরেজ সরকার আমার কাছে উপঢৌকন সহ দূত পাঠালো। সে উপঢৌকন হলো একটা নিকৃষ্ট বন্দুক আর এক জোড়া খোরার চিন।
2: তবুও ইংরেজ দুধের সঙ্গে আপনার মিষ্টি ব্যবহার করা উচিত ছিল।
3: ছিল নাকি?
2: একথা ভুলবেন না যে পলাশি যুদ্ধে বঙ্গ বিজয়ের পর ইংরেজ এদেশের অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছে। সারা দেশে তারা অবিলম্বে একচ্ছত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। সে শক্তির বিরুদ্ধে আজ আর কেউ দাঁড়াতে পারবে না।
3: করিম শাহ,
2: না আপনিও নন, কারণ প্রথম মহীশূর যুদ্ধে যে হায়দার আলী খান মান্দ্রাজ অবরোধ করেছিলেন, সেই দুর্ধর্ষ মহাবীরাজ জরাজীর্ণ রুগ্ন বক্ষে স্কন্ধে পৃষ্ঠ দেশে তার মারাত্মক অস্ত্র ক্ষত।
3: হায়দার আলী জরাজীর্ণ দেহে তার মারাত্মক ক্ষত, কিন্তু তার সুযোগ্য পুত্র করিম শাহ তো অক্ষত রয়েছে। সে তো ইংরেজের সঙ্গে যুদ্ধ করতে পারে।
2: ইংরেজের সঙ্গে করিম শাহ কোনদিন যুদ্ধ করেনি আর করবেও না। যুদ্ধ করবে আপনার সৌভাগ্য, আপনার দুর্ভাগ্যের সঙ্গী, আপনার বড় আদরের জ্যেষ্ঠ পুত্র ফতে আলী টিপু।
3: করিম শাহ কি করবে তবে?
2: যতক্ষণ বেঁচে আছি এই দুঃসাহসিক মৃত্যু পথ যাত্রীদের ভ্রান্ত পথ হতে ফিরিয়ে আনতে সাধ্যমতো চেষ্টা করব।
4: পিতা,
3: শাহজাদা টিপু, মারাঠা মন্ত্রী নানা ফড়নবিশ এসেছেন আমাদের কাছে।
4: ওর আগমনের কারণ আমি গুপ্তচর মুখে শুনেছি পিতা। ইংরেজের সঙ্গে আসন্ন যুদ্ধে উনি আমাদের সাহায্য প্রার্থী।
3: আসুন আসুন নানা ফড়নবিশ।
5: স্বাধীন নৃপতি হায়দার আলী খা বাহাদুরের জয় হোক। শাহজাদা, আপনি ঠিকই শুনেছেন, দেশের ক্রমবর্ধমান এই ইংরেজ শক্তিকে আজ আমরা এমন শিক্ষা দিতে চাই যেন ভবিষ্যতে কখনো আমাদের গৃহ বিবাদের সুযোগ নিয়ে তারা আমাদের উপর অবাধ প্রভুত্ব বিস্তার করতে না পারে। আমাদের উদ্দেশ্য ইংরেজের প্রভু শক্তিকে চিরতরে খর্ব করে দেওয়া।
3: পারবেন, পারবেন মারাঠা মন্ত্রী?
5: সুলতান, আমাদের সাহায্য করলেই আমরা পারব। আমার কথা পরিষ্কার করে আপনারা শুনুন। আপনাদের মতো শ্বেতাঙ্গ প্রিয় হিন্দুর চেয়ে দেশপ্রেমিক মুসলমান হায়দার আলী খার বন্ধুত্বকে আমি বেশি মূল্য দিই।
6: তাহলে আমাদের কোন দোষ নেই নানা ফড়নবিশ, আমরা পেশোয়ার সঙ্গে শ্রব ত্যাগ করে চলে যাচ্ছি।
7: দাঁড়ান মহারাষ্ট্রের নায়কগণ।
6: কে পেশোয়া জননী কৃষ্ণাবাই?
7: আপনারা নাকি পেশোয়াকে ত্যাগ করে চলে যাচ্ছেন?
6: কি করব বলুন, আমরা ইংরেজের সঙ্গে সন্ধিবদ্ধ। পেশোয়া যদি ইংরেজের সঙ্গে মৈত্রী স্থাপন না করে তাহলে আমাদের বাধ্য হয়ে পেশোয়াকে ত্যাগ করতে হবে। বইটি
7: ইংরেজের সঙ্গে কি করে মৈত্রী স্থাপিত হতে পারে? আপনারা তো জানেন তারা আমার বালক পুত্রকে পেশোয়া বলে স্বীকার করেনি, তারা আমার স্বামী হন্তা রঘুবার পক্ষ নিয়েছে।
6: কিন্তু এবার তারা আপনার পুত্রকেই পেশোয়া বলে অভিবাদন করতে চায়।
7: ইংরেজ আমার পুত্রকে পেশোয়া বলে মেনে নেবে?
6: হ্যাঁ, শুধু তাই নয়, তারা রঘুবাকে বর্জন করবে এবং একমাত্র সালসেটা ব্যতীত সমস্ত রীত রাজ্য পেশোয়াকে ফিরিয়ে দেবে। এই দেখুন সে চুক্তিপত্র।
7: পেশোয়ার প্রতিনিধি?
5: ও চুক্তিপত্র আমি দেখেছি, সিন্ধিয়াকে ফিরিয়ে দাও চুক্তিপত্র।
7: না, এ সন্ধিপত্র আমি ফিরিয়ে দেব না। নিন, আপনি সন্ধিপত্রে স্বাক্ষর করুন।
5: না, স্বাক্ষর আমি করব না। এ সন্ধি হবে না।
7: হবে না কেন জানতে পারি কি?
5: এ সন্ধি মহারাষ্ট্রের পক্ষে কিন্তু দেশের পক্ষে অকল্যাণকর।
7: মহারাষ্ট্রের কথা ভাবুন, সমগ্র দেশের কথা ছেড়ে দিন। আমি জননী, আমি বুঝি শুধু আমার পুত্রের কল্যাণ, তাই আমার ইচ্ছা ইংরেজের সঙ্গে সন্ধিবদ্ধ হব।
5: তাহলে শোনো পেশোয়া জননী, নানা ফড়নবীশ যতক্ষণ পেশোয়ার অভিভাবক রূপে অবস্থান করবে ততক্ষণ এ সন্ধি সে হতে দেবে না।
6: কে? মুশিয়ার আলী?
8: হ্যাঁ হ্যাঁ, আপনার হাতে ওইটা কি আছে?
6: সন্ধিপত্র।
8: সন্ধিপত্র? কিসকা সাথ?
6: ইংরেজের সঙ্গে।
8: ইংরেজ কা সাথ? ইংরেজ কা সাথ কিসকা সন্ধি?
6: পেশোয়ার সন্ধি।
8: ইজিপ্ট পেশোয়া ইংরেজ কা সাথ সন্ধি করিবে? নো, ইম্পসিবল, অ্যাবসার্ড। তুমি লোক তামাশা করিতেছে।
6: মুশিয়ার আলী, হায়দার আলী সেনাপতির সঙ্গে সিন্ধিয়া মহারাজ রহস্য পছন্দ করেন না।
8: দেন মহারাজা সিন্ধিয়া কি পছন্দ করে? ইংরেজ লোকের সাথে একটা হোকার আপনার দেশবাসী বাইয়ের বুকে ছুরি চালাইতে বহুত পছন্দ করে না?
7: মুশিয়ার আলী
8: কে? কে এলো?
6: মামান্য পেশোয়া জননী।
8: মেহরজা পেশোয়া, গুড ইভিনিং ম্যাডাম।
7: শোনো সাহেব, তোমার প্রভু হায়দার আলী খাকে গিয়ে বলো পেশোয়া ইংরেজের সঙ্গে সন্ধি করবেন।
8: ইউ সেসো? মেয়র বলছে সন্ধি হবে? নো নো নো নো, মাই সন্ধি হবে না, সন্ধি হতে পারে না।
7: কেন পারবে না সাহেব?
8: কেন? সন্ধি হবে তো হায়দার আলী খাঁ বাহাদুর কা পাশ নানা ফড়নবীশ কেন গেল? কেন উনকার সাথে সন্ধি করিল? কেন উভার বন্ধুটায়, নিজামের বন্ধুটায় বিশ্বাস করিয়া হায়দার আলী খাঁ বাহাদুর ইংরেজ কে সাথ লড়াই শুরু করিল? বলো নানা ফড়নবীশ, তুমি কেন কথা বলে না? তুমি বলো, তুমি মেয়রকে বলো কেন সন্ধি হইতে পারে না।
9: মুশিয়ার আলী, মুশিয়ার আলী,
7: নানা ফড়নবীশের সন্ধিতে বাধা দেবার কোনো অধিকার নেই। আমি সন্ধি করব আমার সন্তানের মঙ্গলের জন্য।
8: লিসেন লিসেন মেয়র, হায়দার আলী খাঁ কর্ণাট হইতে ইংরেজকে হটাইয়া দিল, মালব দেশে টিপু ইংরেজকে ডিফিটেড করিল। ইদার হইতে তোমার মারাঠা সোলজার্স একবার যদি লড়াই শুরু করে ইংরেজ লোক, তবে হিন্দুস্তানি আর একদিনও ঠেকিতে পারিবে না। তাহাদের মরতে হবে, আর এ দেশকে সেলাম ঠুকিয়া একদম চলিয়া যাইতে হবে। মা পিসুয়া, তোমার তোমার এক ছেলিয়া না আছে? সারা দেশে তোমার লাখো কোটি ছেলিয়া আছে, লাখো কোটি হিন্দু মুসলমান তোমার সন্তান আছে মা, তোমার মুখের পানে চাহিয়া আছে সবাই। আমি আমি বিদেশে আছে, লেকিন আমি তোমার কাছে প্রার্থনা করিতেছে, তোমার দেশকে তুমি বিদেশীর হাতে তুলিয়া দিয়ে না।
7: ওঠো ফরাসি বীর, ইংরেজের সঙ্গে সন্ধির অর্থ এই নয় যে আমরা ইংরেজের বশ্যতা স্বীকার করছি। প্রয়োজন হলে পেশোয়া ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বিমুখ হবে না, তবে হায়দার আলীর সঙ্গে সম্মিলিত হয়ে আমরা ইংরেজকে অনর্থক শত্রু করে তুলব না, তাই আমরা সন্ধি করব।
3: সমগ্র মহারাষ্ট্র সন্ধিবদ্ধ ইংরেজের সঙ্গে, সিন্ধিয়া ভোসলা গাইকোয়াড়
10: এমনকি পেশোয়া পর্যন্ত
3: ইংরেজের সঙ্গে সন্ধি করলে তোমরা আমার নিশ্চিত জয়ের মুহূর্তে।
11: সুলতান, সুলতান, সমস্ত দেহ কাঁপছে, হিম হয়ে গেছে সুলতান, হিম হয়ে গেছে।
3: আমি ঘুমব, আমায় নিয়ে চলো। কিন্তু কোথায় নিয়ে যাবে, কোথায় আমি ঘুমাবো? এদেশের মাটির নিচে শুয়ে আমার যে ঘুম ভেঙে যাবে, দেখছ না সারা দেশ মৃত্যু যন্ত্রণায় থর থর করে কাঁপছে। হিন্দুস্তানের মাটি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি আমি কেমন করে ঘুমাবো? মরা জাগলো জ্যান্ত মানুষ, তবে জাগলো না, জাগলো না
11: সুলতান, সুলতান।
4: সৈয়দ গফফার
12: শাহজাদা,
4: বন্দী ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন ব্রেথওয়েটকে হাজির করো।
12: কে আছো? ক্যাপ্টেন ব্রেথওয়েট। শাহজাদা, ক্যাপ্টেন ব্রেথওয়েট বন্দী, শাহজাদাকে কুর্নিশ করো।
13: নো, আমি লক্ষ্মীশ করিতে জানে না।
4: তুমি জানো না ব্রেথওয়েট, কিন্তু প্রয়োজন হলে তোমার গভর্নর জেনারেলও কুর্নিশ করতে জানেন। প্রমাণ চাও তো তার অভাব হবে না। প্রথম মহীশূর যুদ্ধে আমরা যখন মান্দ্রাজ শহর পর্যন্ত অধিকার করে নিয়েছিলাম, তখন কিন্তু সপরিষদ গভর্নর জেনারেল নত জানু হয়ে আমাদের কাছে সন্ধি ভিক্ষা
13: করেছিলেন।
4: ও, মনে পড়ে না বুঝি? জানি তোমরা সময়কালে সব কথা ভুলে যেতে অভ্যস্ত, তাই নত জানু অবস্থায় ভিক্ষা প্রার্থী। তোমাদের গভর্নর জেনারেলের একখানি অপূর্ব চিত্র মান্দ্রাজের সেন্ট জর্জ কেল্লার দ্বারে আমরা অঙ্কিত করে রেখে এসেছি। অবাক হই এই ভেবে, যাদের নিজেদের চরিত্রে এত বড় কলঙ্ক, তারা সুলতান হায়দার আলী খাঁর কার্যের সমালোচনা করতে চায় কোন সাহসে, বিশেষত আমারই সামনে। তোমার মনে এতটুকু ভয় হলো না বন্দি?
13: উই আর ইংলিশম্যান, বই কাহাকে বলে আমরা জানি না।
4: সে তো বটেই। সুলতান হায়দার আলী খাঁ ও ফতে আলী টিপু আসছে শুনে যারা দিঘির জলে কামান বন্দুক ফেলে পালিয়ে আসতে পারে, তারা তো ভয় কি জানে না।
13: শাহজাদা,
4: সৈয়দ গফফার
12: শাহজাদা,
4: একে শ্রীরঙ্গপত্তনে চালান করো।
13: তু শ্রীরঙ্গপত্তন?
4: যুদ্ধে পরাজিত হয়ে তোমার উদ্ধত্বের অবসান হয়নি দেখছি। এবার যাও শ্রীরঙ্গপত্তনের কারাগারে বসে বীরত্বের বড়ায় যা সভ্যতার বাহাদুরি করোগে, যাও।
14: টিপু সাহেব, টিপু সাহেব।
4: কে কে কথা কইলে? একই দেওয়ান পূর্ণিয়া?
14: হ্যাঁ সুলতান, হায়দার আলী খাঁ বাহাদুর।
4: হায়দার আলী খাঁ বাহাদুর?
14: আর ইউলোকে নেই।
4: নেই সুলতান? হায়দার আলী খাঁ বাহাদুর নেই। পিতা, পিতা!
14: শোকের এ সময় নয় সুলতান, শোকের এ সময় নয়, শীঘ্র চলে আসুন শ্রীরঙ্গপত্তনে।
4: কিন্তু তার পূর্বে আমি জানতে চাই, কি করে আমার পিতার মৃত্যু হলো, কে তার মৃত্যু ঘটিয়েছে?
14: মারাঠার বিশ্বাসঘাতকতা।
4: মারাঠার বিশ্বাসঘাতকতা?
14: পেশোয়া রয়ে নানা ফাড়নাবিশ ইংরেজদের সঙ্গে সন্ধিবদ্ধ, সুলতানের সংবাদ শুনেই।
4: নানা ফাড়নাবিশ, নানা ফাড়নাবিশ! দেওয়ান পূর্ণিয়া, সৈয়দ গফফার, তোমরা কেউ পারো পারো সেই মারাঠা ব্রাহ্মণকে একবার আমার কাছে ধরে আনতে?
13: সে নিজেই ধরা দিতে এসেছে সুলতান।
4: বিশ্বাসঘাতক মারাঠা! যুদ্ধের পূর্বে যখন তোমাদের ইংরেজের সঙ্গে সন্ধি করতে বলেছিলুম, স্বীকৃত হলে না, কারণ জানতে শত্রুরূপে মহাবীর হায়দার আলী খাঁকে বধ করবার ক্ষমতা তোমাদের বা ইংরেজের কারণেই। অস্ত্র দিয়ে তাকে বধ করতে পারবে না জেনেই মিত্ররূপে এসেছিলে মর্মে আঘাত দিয়ে বধ করতে। দুর্বৃত্ত মারাঠা, প্রস্তুত হও, যে আঘাত এনেছো তার প্রতিঘাত গ্রহণ করতে প্রস্তুত হও।
13: আমি প্রস্তুত হয়ে এসেছি সুলতান, আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করব বলে পেশোয়ার প্রতিনিধিত্ব ত্যাগ করেছি, আত্মীয় স্বজন ত্যাগ করেছি, জন্মভূমি মহারাষ্ট্র ছেড়ে এই সুদূর মালবে ছুটে এসেছি তোমার কাছে আঘাতের প্রতিঘাত গ্রহণ করব বলে। সত্যভ্রষ্ট ব্রাহ্মণের এই নগ্ন দেহ আঘাতে আঘাতে ছচ্ছরিত করো সুলতান, এই তার মুক্ত বক্ষে আমূল বিদ্ধ করো তোমার শানিত কৃপাণ। করো সুলতান অস্ত্রাঘাত, করো
4: অস্ত্রাঘাত। না না না, হায়দার আলীর পুত্রের প্রতিহিংসা অত সামান্য নয় ব্রাহ্মণ, তার প্রতিহিংসা সেই পিতৃঘাতী শত্রুর অনুতাপ অশ্রুসিক্ত বুকে ভ্রাতৃ স্নেহের আলিঙ্গন।
13: সুলতান, মহান সুলতান,
15: যাও যাও ব্রাহ্মণ, মহারাষ্ট্রে ফিরে যাও। মহারাষ্ট্রের নগরে নগরে গ্রামে গ্রামে প্রতিটি ঘুমন্ত নাগরিককে জাগরিত করে তোলো। প্রতিটি মারাঠির কাছে আমার কাতর আবেদন জানিয়ে বলো, টিপু সুলতান হোক, পেশোয়া হোক, কিংবা যে কোনো হিন্দু অথবা যে কোনো মুসলমান হোক, যাকে তারা এদেশের জাতীয় নেতা বলে মানতে চায়, অবিলম্বে তারই পতাকা নিম্নে যাও। তাদের বুঝিয়ে বলো, দুর্যোগের দিনে তারা যেন শুধু এই কথাটুকু ভুলে না যায়, এদেশ ইংরেজের নয়, ফরাসির নয়, ওলন্দাজ পর্তুগিজেরও নয়, এদেশের অধিকারী আমরা।

0: পেশোয়ারি বেগম।
1: হজরত
0: করিম শাহ কোথায়? পেশোয়ারি বেগম,
1: আমি জানি না হজরত।
0: নিজে কারাগার হতে মুক্ত করে দিয়েছ, অথচ জানো না সে কোথায়।
1: আমি মুক্ত করে দিয়েছি, এ সংবাদ আপনাকে কি বললো?
0: নইলে অন্য কোন জীবন্ত মানুষ দূরে থাক, সূর্য আলোকেরও সাধ্য ছিল না সেই অন্ধকার কক্ষে প্রবেশ করে তাকে মুক্ত করে দেয়।
1: আপনি ক্রুদ্ধ হবেন না হজরত, করিম শাহ অনুতপ্ত, তার ক্রন্দনে পাষাণ গলে যায়, রক্ত মাংসের মানুষ হয়ে সে কান্না আমি সইতে পারলাম না, তাই বিচলিত হয়ে শুধু দয়া পরবশ হয়ে।
0: তোমার দয়ার সমুদ্র অকস্মাৎ এমন উথলে উঠল যে তার জন্য আমায় ত্রিবাঙ্কুর বিজয় অসমাপ্ত রেখে মহীশূর রক্ষার জন্য ছুটে আসতে হল শ্রীরঙ্গপত্তনে।
1: প্রভু,
0: কেন জানি না আজ বারবার মনে পড়ছে সোফিয়া সেই ভবিষ্যৎবাণী, হায়দার আলি বুকের রক্ত দেবে, টিপুর বুক থেকে ফিনকে দিয়ে রক্ত ঝরবে, তবু পূবের আকাশ লাল হবে না, সমস্ত জাতির পাপ, 300 কোটি হিন্দু মুসলমানের মহাপাপ, এদেশের আকাশে এমন গাঢ় নিবিড় কালিমা লেপন করেছে যে টিপু হায়দারের বুকের রক্তে সে কালি ধৌত হবে না। আমায় দুনিয়া হতে বিদায় নিতে হবে শুধু ব্যর্থতার বোঝা বয়ে, শুধু হতাশা, শুধু বেদনা নিয়ে।
1: হযরত, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আমি শুনতে পারি না আপনার জীবনের এই ব্যর্থ পরিণতির কথা, আমি শুনতে পারি না জনাব। আমার ভয় করে, ভয় আমার গায়ে রক্ত হিম হয়ে আসে।
0: না না রুনি বেগম, ভয় কিসের? দুর্বল মুহূর্তে যে কথা উচ্চারণ করে ফেলেছি সে তো আমার কথা নয়, আমি যে অপরাজেয় টিপু সুলতান।
2: হ্যাঁ হযরত।

0: আর উনি বেগম, অন্তরে অন্তত বিশ্বাস রাখো আমার শক্তির উপর, বহুবার আমি তাদের পরাজিত করেছি, আজও ত্রিবাঙ্কুর হাতে ফেরবার পথে লর্ড কর্নওয়ালিসের বাহিনীকে এমন শিক্ষা দিয়ে এসেছি যে কর্নওয়ালিস তার সমস্ত অবরোধ যন্ত্র ধ্বংস করে গোলা বারুদ নদীতে নিক্ষেপ করে পরিশেষে ভারবাহী শকটা দিয়ে দগ্ধ করে ব্যাঙ্গালোরে ফিরে গেছে। এত দ্রুত গতিতে তাকে পলায়ন করতে হয়েছে যে যাবার সময় বোম্বাই বাহিনীর হাসপাতালে 11টি ইংরেজ রোগীকে ফেলে যেতে বাধ্য হয়েছে।
1: হযরত, এখন তাহলে শ্রীরঙ্গপত্তন আক্রমণের আর কোনো ভয় নেই?
0: না, আপাতত নেই। আর যদিও বা করে তাহলে তোমার ভয় কি রুনি বেগম? টিপু সুলতান আর শ্রীরঙ্গপত্তনে?
1: ভালো কথা হযরত, শুনলাম ফরাসি রাজের দূত নাকি শ্রীরঙ্গপত্তনে ফিরে এসেছে।
0: ফিরে এসেছে? কই, আমাকে সব কথা তো কেউ বলেনি এখনো। মোহাম্মদ দরবেশ খান এখন আমার সঙ্গে দেখা করল না কেন?
2: মশিয়ে লালি,
0: নিয়ে এসো। রুনি বেগম,
1: আমি যাচ্ছি হযরত।
0: লালি, কি সংবাদ? তোমায় এত চঞ্চল দেখাচ্ছে কেন? কি হয়েছে?
3: সুলতান, মেসেঞ্জার খবর দিল ইংরেজ লোক শ্রীরঙ্গপত্তন কিল্লা অ্যাটাক করতে আসিতেছে।
0: সে কি অকস্মাত ইংরেজের এত বড় দুঃসাহস?
3: উসকা শাট আছে নিজাম খা জেনারেল তোহাব্বর জং আর মারাঠা হরিপান পরশুরাম ভাও, এর সঙ্গে আর আছে।
0: বলো বলো, আর কে আছে?
3: আর সুলতান, আমার বলিতে ভয় লাগে।
0: ভয়? মসিয়া লালির প্রাণে ভয়?
3: হ্যাঁ সুলতান, ভয়, বহুত ভয়। সুলতান, মসিয়া লালি যে বন্ড সোলজার, 20টা দুশ্মনকে সাথে আমি একা লড়াই করিবে, 20টা দুশ্মনকে শির আমি মাটিতে ডাল দিবে, উসমে আমার ওই ভয় লাগে না। লেকিন সুলতান, বহুত ভয় লাগে উসকা নাম মুখে আনিতে, যে ভাই হইল আর ভাইয়ের সাথে লড়াই করিতে দুশ্মনকে সাথে দস্তি করিল।
0: তবে কি সেই দুর্বৃত্ত করিম শাহ
3: লর্ড কর্নওয়ালিসকে সাথে তাকে শ্রীরঙ্গপত্তন কিল্লার পথ বদলায় দিল?
0: ওই হায়, রুনি বেগম, রুনি বেগম! নানা থাক, মশিয়ার আলী সেই দুর্বৃত্ত শত্রু শিবিরে আশ্রয় নিয়েছিল সংবাদ আমি জানতুম, কিন্তু সে যে নিজে শত্রুকে পথ দেখিয়ে আনবে এ আমি সত্যি কল্পনাও করিনি।
3: সুলতান,
0: যাক সে কথা, লালি প্যারিস থেকে দরবেশ খা কি সংবাদ বহন করে এনেছে জানো তুমি? ওকে মাথা নত করলে কেন? কি সংবাদ? দরবেশ খা এতক্ষণে আমার সঙ্গে দেখা করছে না কেন?
3: দেখা করিতে সাহস হইল না, তাই আসিতেছে না।
0: সাহস হয় না কেন? বলো লালি, চুপ করে থাকো না, বলো তোমাদের রাজা আমাকে ইংরেজের বিরুদ্ধে লড়তে কতটা সাহায্য করতে পারবে?
3: সুলতান, আমি কি বলিবে, এই কথার কোনো উত্তর না আছে। আমাদের রাজা কিছু সাহায্য করিতে পারিবে না।
0: পারবেন না?
3: ফ্রান্স এখন জাতীয় ঋণ ভারে বিপন্ন হইয়া আছে, আমার দেশে বিদ্রোহ অসন্তোষ, ঘরে ঘরে আগুন চলিতেছে, আমার রাজা বহু দুঃখ করিয়া সুলতানের কাছে ক্ষমা চাইয়াছে, আমার দেশের গোলমাল চুকিয়া গেলে আমার রাজা সুলতানকে হেল্প করতে পারিবেন, এখন ক্ষমতা নাই, ক্ষমা চাহিয়াছেন তিনি।
0: ফরাসি রাজের কাছে সাহায্য প্রার্থনাও ব্যর্থ হল, তবে বন্ধু আমার ঘরে নাই, বন্ধু আমার বাইরে নাই, শুধু এই তরবারি, তুমি তুমি আমার বন্ধু থেকো, যতক্ষণ তুমি আছো ততক্ষণ টিপু সুলতান আছে, তার জন্মভূমির মর্যাদা সম্ভ্রম সবই আছে, যখন তুমি থাকবে না ওগো আমার শেষ বন্ধু, তখন আর কিছুই অবশেষ থাকবে না।
3: সুলতান, সুলতান!
0: লালি, সবই তো হারিয়েছি, তুমি আর রয়েছো কেন আমার দুর্ভাগ্যের অংশ নিতে?
3: সুলতান, সব যাক, কিন্তু এই লালি চাইবে না, আমি কারো নিমক খাই না, কিন্তু যদি কখনো খাই তো তমাম শরীরে এক বিন্দু রক্ত থাকিতে আমি নিমক হারামি করিবে না, আমি আমার জীবন দিবে তবু জবান ঠিক রাখিবে। সুলতান হুকুম দিজে, মেরা সুলতান হুকুম দিজে, আমি কেল্লাকে পার জান খতম করিবে, লেকিন উসকা পেলা দুশ্মন কো আমি কিল্লা আসিতে দিবে না, প্লিজ।
0: জীবন যদি দিতে হয় তো আমরা দুজন একই

0: সংগেদব তবু তার আগে যারা শ্রীরঙ্গ পত্তন অধিকার করতে এসেছে তাদের এমন শিক্ষা দেব যে সে কথা স্মরণ করে আজ হতে শতবর্ষ পরেও এদেশের সমস্ত বিশ্বাসঘাতক যারা আতঙ্কে শিউরে ওঠে।
1: তুমি রাত দিনত কি ভাবছ মা? আমি বলেছিলাম না, ইংরেজরা এ যুদ্ধে কিছুতেই আমাদের সঙ্গে পারবে না। শ্রীরঙ্গ পত্তন কেল্লা অধিকার করবে এমন ক্ষমতা কারণে?
2: আব্দুল খালিক, তুমি বালক, তুমি বুঝতে পারবে না যে কি বিরাট সেনাদল রণসম্ভার নিয়ে ইংরেজ নিজাম ও মারাঠা আমাদের রাজধানী অবরোধ করেছে।
1: অবরোধ করেছে তো কি হয়েছে? এই তো কদিন ধরে লড়াই বেঁধেছে, দুশ্মনরা কত কামান দাচ্ছে, কিন্তু আমাদের কেল্লার এক টুকরো পাথর ভাঙতে পারলে আজ পর্যন্ত?
3: তোপ দাগবে? ওরা তোপ দাগলে তো আমাদের ভারী বয়ে গেল। ওরা যেমনই একটি তোপ দাগছে, অমনি আমার পিতা লালী সাহেব আর সৈয়দ গফফারটা থেকে নিয়ে 10টি তোপ দেখে তার পাল্টা জবাব দিচ্ছেন।
1: সে আওয়াজ শুনে বুকে রক্ত নেচে উঠে। মহাবীর টিপু সুলতানের সন্তান আমরা, ইচ্ছে হয় কেল্লার বুরুজের উপর সুলতানের পাশে দাঁড়িয়ে পিতা পুত্রে একসঙ্গে কামান দাগি, তোপের মুখে ইংরেজ মারাঠা নিজাম সহ দুশমনকে ছাইয়ের মতো উড়িয়ে দিই।
3: সে ভারী মজা হবে ভাইজান, দুশমনরা কিছুই দেখতে পাবে না, খালি ধোঁয়া আর আগুন, আগুন আর ধোঁয়া। চলো ভাইজান, আজ রাত পোহালে আমরা বুরুজের উপরে উঠে পড়ি।
2: মুয়াজ্জিন ইংরেজের সঙ্গে লড়াই করবে কিন্তু তোপ দাগবে কি করে?
1: কেন, আজ রাত্রেই লালী সাহেবের কাছে সত্যিকারের তোপ দাগা শিখে নেব। চলো মুয়াজ্জিন, আমরা লালী সাহেবের কাছে যাই।
2: আব্দুল খালেক, মুয়াজ্জিন,
1: শুভ কাজে যাচ্ছি, পিছু ডাকতে নেই মা।
3: আমরা যুদ্ধে যাব বলে তুমি একটু ভয় কর না মা।
1: জানো বাবা প্রাসাদ থেকে বেরুবার সময় বাবার পোষা বাঘগুলো তাকে যেমন করে মাথা নুয়ে কুর্নিশ করে, আজকাল আমাদের দুই ভাইকেও তেমনি করে কুর্নিশ জানাচ্ছে।
2: তাই হোক বাল্লা, এই দুই বালকের মুখ থেকে তুমি যে আজ অভয় বাণী শুনালে তাই যেন সত্য হয়, সুলতানের চির উন্নত শির যেন চির উন্নতই থাকে।
4: তাই থাকবে বেগম সাহেবা, সুলতানের শির চির উন্নতই থাকবে।
2: একি দৈব বাণী! কে কে আপনি? দরবেশ বাবা?
4: আমি সংসার ত্যাগী ফকির।
2: ফকির? আপনার মুখ, আপনার কণ্ঠস্বর ই যেন অতি পরিচিত। আপনাকে কোথায় যেন দেখেছি, অথচ স্মরণ হয় না কোথায় দেখেছি।
4: আমি জানি তুমি আমায় কোথায় দেখেছো বেগম সাহেবা।
2: কোথায়?
4: তুমি সুলতানের মঙ্গল কামনা করো, আমিও তারই মঙ্গল কামনায় সংসার ত্যাগী ফকির। আমাদের উভয়ের চিন্তাধারা এক, তাই আমায় দেখেছো তুমি দিবসে, নিশীতে, নিদ্রায়, জাগরণে, প্রতি মুহূর্তে চিন্তায়, তোমার নিজের অজ্ঞাতে, তোমার অন্তর মধ্যে। তাই তাই আমায় জ্ঞান হয় পরিচিত জন বলে।
2: আপনি সুলতানের মঙ্গল কামনা করেন?
4: তারই মঙ্গল কামনায় আমি খোদার কাছে আরজি পেশ করছিল। সহসা মনে হল সুলতান এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছেন, তাই শ্রীরঙ্গপত্তনে ফিরে এলাম।
2: আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অলৌকিক শক্তির অধিকারী। বলুন ফকির সাহেব, এই যুদ্ধে আমার স্বামী জয়লাভ করবেন তো?
4: জয়লাভ তার সুনিশ্চিত, কিন্তু
2: কিন্তু কি?
4: তোমার স্বামী বিজয়ের পথে একটি মাত্র বাধা রয়েছে।
2: কি সে বাধা?
4: বলছি, তার আগে বলো তো বেগম সাহেবা, সুলতান হায়দার আলীর কবরগাহে লালবাগে কি সুলতান অজস্র সেনা সমাবেশ করেছেন?
2: শুধু লালবাগে কেন, আমি শুনেছি সমস্ত শ্রীরঙ্গ পত্তনে এমন তিলমাত্র স্থান নেই যেখানে সুলতান সেনা ও রণসম্ভার সমাবেশ করেননি।
4: তাহলে স্বপ্ন আমার মিথ্যা নয়?
2: কি স্বপ্ন?
4: না না, স্বপ্ন নয় বুঝি, দৈব বাণী। হ্যাঁ, হায়দার আলী শাহের বিধেয়ী আত্মার মুখে শুনেছি দৈব বাণী।
2: কি শুনলেন?
4: হায়দার আলী শাহ সুস্পষ্ট কণ্ঠে বললেন,
5: শ্রীরঙ্গন পত্তন কেল্লা আমি দুর্বৃত্ত করে নির্মাণ করেছি, শত্রু সাধ্য নেই এ কেল্লায় প্রবেশ করে, তবু নির্বোধ টিপু আমায় কবরগাহ লালবাগে এত সেনা সমাবেশ করেছে যে তাদের পদচাপে কবরের তলায় প্রতি মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়, আমায় স্বস্তিতে ঘুমোতে দিচ্ছে না, আমার দীর্ঘশ্বাস ওর গায়ে লাগবে, ওর মহাসর্বনাশ হবে।
2: ফকির সাহেব, ফকির সাহেব, আপনি চুপ করুন। নিতে পারি না।
5: বেগম সাহেবা,
2: আপনি বলুন কি করলে মৃত সুলতানের আত্মা পরিতৃপ্ত হবে, আমি তাই করব।
4: তাহলে এই দণ্ডে লালবাগ হতে সেনা সরিয়ে নেবার ব্যবস্থা করো।
2: বেশ, আমি সুলতানকে বলে এখনই তার ব্যবস্থা করছি।
4: কিন্তু দেখো বেগম সাহেবা, স্বপ্ন কাহিনী আমার মুখে শুনেছ, সুলতানকে বলো না।
2: কেন?
4: কারণ সুলতান এখন বিপদে পড়ে হতবুদ্ধি, হয়তো কোনো ফকিরের নাম বললে একথা বিশ্বাস করবেন না, কিছুতেই লালবাগ হতে সেনা অপসারিত করতে চাইবেন না।
2: তবে তবে কি বলবো?
4: বলবে যে স্বপ্নাদেশ তুমি নিজ কর্ণে শুনেছো।
2: সে কি স্বামীর কাছে মিথ্যে কথা বলবো? না না না, আমি পারবো না।
4: আমি খোদা বিশ্বাসী ফকির, আমি তোমায় যখন আদেশ করছি তখন এ কথা বলতে দোষ কি বেগম সাহেবা?
2: তবু কিন্তু।
4: বেশ, আমি কি করব তবে? নিয়তি, এ যুদ্ধে ভীষণ পরাজয়, টিপু সুলতানের নিয়তি।
2: না না না না, আপনি আপনি ক্রুদ্ধ হবেন না ফকির সাহেব, আমি আমি আপনার আদেশ অনুযায়ী সব কাজ করব। তাহলে তাহলে সুলতানের মঙ্গল হবে তো, যুদ্ধে তিনি বিজয়ী হবেন তো?
4: নিশ্চয়ই টিপু সুলতান হবেন তাহলে চির অপরাজেয়। যাও, তাকে লালবাগ হতে সৈন্য সরিয়ে নিতে বলো, আমি চলি বেগম সাহেবা।
0: আশ্চর্য আশ্চর্য স্বপ্ন আদেশ রনি বেগম, এ স্বপ্ন আদেশের কথা তুমি কি করে জানলে?
2: আমি আমি নিজের কানে শুনেছি হযরত।
0: সকর্ণে শুনেছ তুমি, স্পষ্ট ভাবে শুনেছ, আমার মহান পিতা হায়দার আলী খা তোমায় বলেছেন লালবাগ হতে সেনা অপসারিত করতে।
2: হ্যাঁ।
0: বিচিত্র, এ অতি বিচিত্র।
2: কোথায় যাচ্ছেন প্রভু?
0: লালবাগে, আমার মৃত পিতার আদেশ মতো আমি লালবাগ হতে সেনা অপসারিত করব। তারপর তারপর সেই অলৌকিক শক্তিধর পুরুষ সিংহ হায়দার আলী খার খবর তলে নত জানু হয়ে ক্ষমা ভিক্ষা করব, প্রার্থনা জানাবো, হে মহান যোদ্ধা, হে দুর্মদ রণবীর, তোমার আশীর্বাদ যেন আমায় বিজয় বর্বের মতো ঘিরে থাকে, এ মহাযুদ্ধে আমার জন্মভূমির মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি, আমি ইংরেজ বিজয়ী হায়দার আলী খার সন্তান, এই বিপুল মর্যাদা আমি যেন এতটুকু ক্ষুণ্ণ হতে না দেই। লালবাগ লালবাগ, লালবাগের পথ ধরে এলো অপরাজয়, টিপু সুলতানের ভীষণতম পরাজয়।
2: পরাজয়?
0: সেনা অপসারিত করে দিয়ে একা একই সেই কবর ভূমে নত জানু হয়ে প্রার্থনা করছিলুম, অকস্মাৎ দেখলুম কাবেরী নদীর জলস্রোত পার হয়ে অগণন শত্রু সেনা এপারে চলে আসছে, তারা কোনো বাধা পেল না, একটি বন্দুকের আওয়াজ হল না, বিনা বাধায় এতক্ষণে হয়তো তারা শ্রীরঙ্গ পত্তনে প্রবেশ
2: করল।
0: কিন্তু কেন কেন এমন হলো রুনি বেগম, আমার মহান পিতা তোমায় যে স্বপ্নাদেশ শোনালেন।
2: হযরত, স্বপ্নাদেশ আমি শুনিনি।
0: তুমি শোনোনি? তবে
2: শুনেছেন এক ফকির।
0: ফকির ফকির শুনেছে, এ কথা আমায় আগে বলনি কেন, আগে বলনি কেন?
2: তিনি নিষেধ করেছিলেন, বলেছিলেন তাহলে আপনি আপনি বিশ্বাস করবেন না।
0: তাই বিশ্বাস করবো না, বিশ্বাস করবো না। হায় রুনি বেগম, হায় রে বুদ্ধিহীন নারী, তোমারই মতিভ্রমের জন্য আজ অপরাজয় টিপু সুলতানকে পরাজয়ের গ্লানি সইতে
2: হল।
0: কিন্তু কোথায় কোথায় সে ফকির, একবার একবার যদি তাকে সামনে
6: পাই।
0: করিম শাহ,
6: ফকির সাজিয়া খেলাই আসিল, আমার কেমন সন্দেহ লাগিল, দুশ্মন কাছে মিলিত হইতে যখন কেল্লা হইতে বাহারে আসিল তখন আমি তাকে ফলো করিলাম, তারপরে দেখিলাম সে হইল আপনার ভাই করিম শাহ। ফকির কোথায়? ফকিরই হে করিম শাহ, ভণ্ড বিশ্বাসঘাত, তারপর আমি তাকে বন্দি করিল।
0: ইংরেজের তো পদ্ধনি সব পুঁথি শেষ হয়ে গেল।
6: সুজান, আমাদের সর্দার উহাদের বাধা দিবে, আমি যাচ্ছে জান দিবে, কেলা নিতে আমি দেবে না, আমি যাচ্ছে। সুজন
0: করিম শাহ, তুমি আজ আমার কি সর্বনাশ করেছো জানো?
5: জানি সুলতান জানি, আমি হিতাহিত জ্ঞান শূন্য পশুর ন্যায় কাজ করেছি, আমায় আপনি শাস্তি দিন।
0: শাস্তি? হ্যাঁ হ্যাঁ, তোমায় আমি উপযুক্ত শাস্তি দেব এই তরবারির আঘাতে। না না না,
5: তোমার দেহে রয়েছে আমারই পিতৃ রক্ত, আজ যখন পরাজয় আমার অবশ্যম্ভাবী, মান সম্ভ্রম জন্মভূমির মর্যাদা সবই যখন আজ হারাতে বসেছি, তখন এ মুহূর্তে আর পিতৃ রক্তপাত করে আমার পাপের তরণী কানায় কানায় পরিপূর্ণ করব না।
0: হযরত,
5: আমি জানি করিম শাহ, আমার প্রতি তোমার ক্রোধ, আমার উপর তোমার আক্রোশ, মহীশুর মসনদ লাভের দুর্নিবার আকাঙ্ক্ষা তোমার অন্তরকে উদ্বেলিত করে তুলেছে। বেশ, নাও ভাই মসনদ নাও, মসনদের সঙ্গে সঙ্গে আমি সর্বান্তকরণে সানন্দ চিত্তে আমার পিতার সমস্ত বিত্ত ঐশ্বর্য এ রাজ্যের যথা সর্বস্ব তোমার হাতে তুলে দিলাম। কিন্তু তোমার কাছে আমার একটি ভিক্ষা, আমি তোমার জ্যেষ্ঠ ভাই, তোমার কাছে করজোড়ে শুধু একটি প্রার্থনা করছি। মসনদে বসতে হয়তো পুরুষ সিংহ হায়দার আলী খাঁর পুত্র রূপে মাথা উঁচু করে বসো, বেরিয়া কোম্পানির গোলাম সেজে বসো না ভাই, গোলাম সেজে বসো না।
0: সুলতান, মহান সুলতান, আমি হায়দার আলী খাঁর পুত্র, আপনার সহোদর ভ্রাতা, তবু আমার এই দেহের ভিতর এক জাগ্রত পশু বিচরণ করছে। আমার ভিতরের সেই পশু, সেই শয়তান আমায় প্রলুব্ধ করেছিল স্বদেশের এই মহাসর্বনাশ করতে। সেই পশুকে যখন আপনি বধ করলেন না, তখন তখন তাকে বধ করব আমি নিজে। যাই ইংরেজের সঙ্গে এই ভয়াবহ যুদ্ধে আমার জন্মভূমির পদতলে জীবন বলিদান করে সেই জাগ্রত শয়তানকে।
5: করিম শাহ, করিম শাহ, থাক, প্রায়শ্চিত্ত করুক, প্রায়শ্চিত্ত করুক।
1: ওই ওই ইংরেজের বাদ্যধ্বনি,
0: ইংরেজের বাদ্যধ্বনি, ইংরেজের বুঝি জয় হলো।
1: পিতা, পিতা,
0: এসো মহাযুদ্ধের
1: পিতা,
0: এসো আব্দুল খানে
1: পিতা,
0: আমার কাছে এসো। ওরে, তোমরা যে রাজার দুলাল হয়ে জন্মেছিলে, আজ আমারই বুদ্ধির দোষে আমি তোমাদের ভিখারি সাজালাম।
5: হযরত,
0: কে সৈয়দ গফফার? কি সংবাদ? মুখ নত করে থেকো না, আজ আমি সব আঘাত সইতে প্রস্তুত। বলো ভাই, কি সংবাদ? আমার লালবাগ,
5: লালবাগ দুশ্মনের অধিকারে,
0: দুশ্মনের অধিকারে। আর কেন, যাও সন্ধির জন্য দূত পাঠাও, কি শর্ত চাহা ইংরেজ? যাও যাও।
2: হযরত, আপনি সন্ধি করবেন না হযরত।
0: চুপ, কথা বলো না, নীরবে শুধু কাঁদো, সন্ধি আমায় করতেই হবে।
6: না না, সন্ধি হবে না
0: লালি,
6: আমার 500 কামার ডাইরি আছে, ওসমে বড় ভেটি আছে, একবার কেবল একবার হুকুম দেন সুলতান, 500 কামার এই সঙ্গে গেটিয়া উঠিলেই দুশ্মন লোক সব ছাই হয়ে যাইবে। আপনি হুকুম দেন সুলতান, আমি কামান দাগিতে যাইতেছি।
0: না না লালি, কামান দাগতে পারবে না, ওই লালবাগে আমার পিতার সমাধি হায়দার আলী খাঁর কবর, শত্রু বিনাশ করতে গিয়ে আমি আমার পিতার কবরে গুলি চালাব। নারাজ হবে না লালি, নিশ্চল দাঁড়িয়ে থাকো, আমি সন্ধি করব, সন্ধি সন্ধি।
5: সন্ধির শর্ত বড় ভয়াবহ হযরত, বলতে আমার জীব জড়িয়ে আসছে।
0: তবু বলো কি চায় ইংরেজ?
5: তারা চায় প্রতিভু স্বরূপ,
0: কাকে চায়?
7: মৈশুরবাসীর নয়নের মণি, আপনার যুগল সন্তানদের।
6: নেভার, নেভার!
0: আমার সন্তানদের পেলে তারা আমার পিতার সমাধি ভূমি পরিত্যাগ করবে।
7: হ্যাঁ হযরত।
0: আব্দুল খালেক
3: পিতা,
0: মজুদ্দিন
3: পিতা,
0: কাছে এসো বাবা, এই নাও, যাও এদের নিয়ে যাও।
6: সুলতান, সুলতান!
0: লালি, লালি! একটিও কথা নয় সৈনিক, পাথরের মতো দাঁড়িয়ে থাকো।
2: স্বামী, প্রভু, আমার পুত্র, আমার পুত্র!
0: চুপ, চুপ! পুত্র শুধু তোমার নয়, ওরা যে আমারও পুত্র। ওই দেখো অশ্রু ছল ছল চোখে, ওরা শুধু তোমার পানেই তাকাচ্ছে না, আমার পানেও তাকাচ্ছে।
3: পিতা, পিতা!
0: বাবা, বাবা! না না, সরে যা, সরে যা! আমার রাজ্য ঐশ্বর্য সব চলে যাক, প্রাণাধিক প্রিয় সন্তানদের হারিয়ে কেঁদে কেঁদে দুচোখ অন্ধ হয়ে যাক। তবু আমার পিতার সমাধি অপবিত্র হবে, সে আমি সইতে পারব না। চলে যা, তোরা চলে যা।

0: গফফার নেই, বোরহানউদ্দিন নেই, একটু আগে বিপক্ষের গুলির আঘাতে লালিও ধরাশায়ী হল, তবু টিপু সুলতান এখনো বেঁচে রয়েছে। কোনো ভয় করো না রুনি বেগম,
1: তবুও
0: আমি প্রতিটি মসজিদে দর আয়োজন করেছি, মহীশূর রাজভাণ্ডারের দ্বার দিন দুঃখী আতুরের জন্য উন্মুক্ত করে দিয়েছি। অশুভ চিন্তায় কাতর হয় না রুনি বেগম, যাও নির্জনে বসে স্বামীর বিজয় কামনায় খোদার কাছে প্রার্থনা করোগে। আমি যাই দুর্গের সিংহদ্বারে কমরউদ্দিন খানের পার্শ্বদেশে।
1: হযরত প্রভু, এখন তো যদি আবার যুদ্ধে যাবেন তাহলে
0: কি বলো?
1: সারাদিন আপনি অভুক্ত অবস্থায় থেকে সেনা পরিচালনা করেছেন, এই অবস্থায় আমি আপনাকে এমন করে বিদায় দিতে পারি না হযরত। দয়া করে একটিবার প্রাসাদে আসুন, সমস্ত আহার্য প্রস্তুত রয়েছে।
0: রুনি বেগম, আর প্রাসাদে নয়
1: হযরত,
0: আমাদের সন্তান আব্দুল খালেক মওজুদ্দিনকে তারা সসম্মানে মুক্তি দিল। আমি জানি রুনি বেগম, ইংরেজ বেনিয়া তারা যতই লোভী হোক, যতই খারাপ হোক, তারা বীরের সম্মান দিতে জানে, কিন্তু আমাদের দেশীয় নিমখারামের দল এরা এতটুকু মর্যাদা দিতে জানে না। শুনেছি আমার পুত্রদয়কে মুক্তির ব্যাপারে ঐসব মহারাষ্ট্রের নায়কগণ তাদের নিষেধ করে আপত্তি তুলেছিল।
1: হযরত আপনি আপনি অভুক্ত।
0: বেশ, আহার্য এখানেই নিয়ে এসো, তোমার তৃপ্তির জন্য আমি এখান হতেই তা গ্রহণ করে যাব। যাও। টিপু সুলতানের আহার, টিপু সুলতানের বিশ্রাম।
2: কি অকস্মাৎ দীর্ঘ প্রাচীর নিম্নে এমন কোলাহল কেন? কি হল, শত্রুপক্ষ কি দীর্ঘ প্রাচীর ভেঙেছিল? কি হলো ওখানে, কি হলো?
3: সাবিত্রী হ্যাঁ, চলুন আমরা প্রাসাদ দুর্গে প্রবেশ করি, চলুন।
4: চুপ, এখন নয়। দুর্গ প্রাচীরের সামান্য অংশ আমরা এইমাত্র ভেঙেছি, তাছাড়া আমরা অতি সামান্য সংখ্যক যোদ্ধা সেই পথে প্রবেশ করেছি। কমরউদ্দিন খা প্রাণ পরে বাধা দিচ্ছে, ইংরেজ সৈন্য আমাদের নিজামশাহী ফৌজ যদি তাকে অতিক্রম করে এখানে আসতে না পারে, তাহলে এখন প্রাসাদ দুর্গে প্রবেশ করলে আমাদের বন্দী হতে হবে ওই টিপু সুলতানের হাতে।
5: কই, পিতা তো এখানে নেই, কিন্তু মা বললেন আমরা একসঙ্গে খাবো। বড্ড খিদে পেয়েছে ভাইজান, কখন খাবো আমরা?
6: কেঁদো না মুয়াজ্জিন, পিতা এলেই আমরা সবাই মিলে খেতে বসবো, এসে তাকে খুঁজে নিয়ে আসি।
4: শাহজাদা, আমার সঙ্গে এসো তোমরা, তোমাদের খানা প্রস্তুত।
6: কে তুমি?
4: আমি
6: চেহারাও কথাবার্তা ধরন দেখাও বুঝতে পারছো না ভাইজান? ও নিশ্চয় আমাদের খানসামা না হয় বাবুচ্চি। এই বান্দা, তোর নাম কি?
4: আমি তোমাদের বান্দা নই হতভাগ্য শাহজাদা, আমি নিজাম শাহী ফৌজের অধিনায়ক দুহবর্জন।
6: ইয়ার কি হচ্ছে, তুমি কত বড় জংমাতব্বর তা এখানে দেখিয়ে দিচ্ছি। ভাইজান, উল্লুকটা যেমন চাল দিচ্ছে, ওকে লাগাও তো আচ্ছা করে 10 কোড়া।
4: চুপ করো বালক, তুমি শাহজাদা আব্দুল খালেক?
6: হ্যাঁ।
4: আরে
6: আমার ভাই শাহজাদা মুয়াজ্জিন।
4: বন্দি করো কি? আমার মুখে জুতো নিক্ষেপ করলি উদ্যত সর্প শিশু? ভেবেছিলাম জীবন্ত বন্দি করব তোমাদের, কিন্তু এত স্পর্ধা যখন, তখন এই শানিত তরবারির আঘাতে নাও উদ্যত্তের যোগ্য শাস্তি।
6: সে শাস্তি তুমি নাও দুহাপর্জন।
0: মুসলিম বালক দুটির জীবন। পেশোয়া মাধবরাও নারায়ণ, আজ ভাগ্য বিলম্বিত, টিপু সুলতানের এমন কোন ঐশ্বর্য নেই যা উপঢৌকন দিয়ে তোমায় আমি করি। পেশোয়া, কাল সমরে তুমি একা কি করবে আমার পাশে দাঁড়িয়ে?
7: যতক্ষণ পারি প্রাণপণ যুদ্ধ করব। ইতোমধ্যে আমার দ্বিতীয় সেনাদল নিয়ে দক্ষিণ পূর্ব দ্বার দিয়ে স্বয়ং নানা ফর্নাবিশ এসে পৌঁছবেন।
0: নানা ফর্নাবিশ আসছেন? তাহলে যাও যাও পেশোয়া, এই পথে পেরোলি পাটাল সেতু অতিক্রম করে তুমি তার সঙ্গে মিলিত হও গিয়ে। যাও।
7: আসি সুলতান।
8: আর কোন আশা নেই হযরত, কাতারে কাতারে শত্রু দুর্গে প্রবেশ করছে। চলে যান, আপনি চলে যান এখান থেকে, চলে যান হযরত, চলে যান।
0: কক্ষ এখনো নয়। আমার জন্মভূমিকে ত্যাগ করে আমি কোথাও যাব না। জীবন যদি দিতে হয়, যে মাটিতে জন্মেছি সেই মাটির কোলেই জীবন লুটিয়ে দেব।
8: হযরত শাহনশাহ,
0: তুমি যাও যাও কমরুদ্দিন, বেরুলি পাটাল সেতু পথে পেশোয়া ও নানা ফড়নাবিস আসছেন, দেখো তারা কত দূর।
8: আসি আসি হযরত।
0: ও শয়তান, এই তরবারি রাখাতে তোকে আমি কি করব? জন্মভূমি তোকে বিদেশি বেরিয়ার হাত থেকে বাঁচাতে কেউ আমার পাশে এসে দাঁড়ালো না।
9: এসেছি এসেছি সুলতান, তোমার পাশে দাঁড়াতে এসেছি জাগ্রত মহারাষ্ট্রের বিরাট বাহিনী নিয়ে।
8: একই সুলতান সুলতান, একই হলো সারা শরীর রক্তাক্ত।
0: এসেছো ভাই, এসেছো বন্ধু, তোমার মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে। কিন্তু যখন হিন্দু সূত্রের আলোর বন্যা দেখলাম মহিষের ভক্রবি, তখন জস্তাচল
8: সুলতান, মহান সুলতান,
0: দু চোখে আমার আধার নেমে আসছে। আমি যাই আমি যাই ভাই, আমার দেশ রইল, হিন্দু মুসলিম তোমরা রইলে, যাবার বেলায় তোমাদের কাছে আমার শেষ বিনতি জানিয়ে যাই। আমি পারলাম না, কিন্তু তোমরা পারবে, তোমরা আমার দেশকে রক্ষা করো।
9: মহাবীর টিপু সুলতান যাকে রক্ষা করতে পারলে না, আমরা তাকে কেমন করে রক্ষা করব? কোন শক্তি বলে তাকে রক্ষা করব? বলে যান বলে যান সুলতান, কেমন করে দেশকে আমরা বাঁচাবো?
0: এ দেশ একা আমার নয়, এ দেশ মিলিত হিন্দু মুসলমানের দেশ, এ দেশের হিন্দু মুসলমান মিলিত হয়ে বিদেশি ইংরেজদের বিরুদ্ধে মহাসংগ্রাম করে তুলবে। ন্যায় ও সত্যের পথে আন্দোলন হলে এ দেশ এ জাতি হয়তো আবার মুক্তি পাবে।
9: চলুন।

এতক্ষণ টিপু সুলতান নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টিপু সুলতান, মোহাম্মদ এনামুল হক মিলু, করিম শাহ, শেখ শারাফত আলী দুলু, হায়দার আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুয়াজুদ্দিন, আবিরুজ্জামান, পেশোয়া বিলকিস আরা পাখি, সিন্ধিয়া এস এম মতিউর রহমান, ব্রেথওয়ে পুরঞ্জয় কবিরাজ, রুনি বেগম চরিত্রে অভিনয় করেছেন কাবেরী মুস্তফা, আব্দুল খালিক রূপমণি শাহজাদি, পূর্ণিয়া আব্দুর রব, নানাভার্নি বিশ শেখ ইমান আলী, মোশেল আলী সুকুমার সমর্দার, তোহব্বর রংস কালীপদ মল্লিক, কৃষ্ণাবাই বাণী বীণা মজুমদার, সম্পাদনায় মোহাম্মদ আকরামুজ্জামান। বেতার নাট্যের উপর নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা।

প্রিয় শ্রোতা, হৃদয়ের কথা ছায়াছবি থেকে গানটি শুনলেন এসআই টুটুলের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন। তারিক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিশেষ আদালতে 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসাকে হত্যার ঘটনায় বিচার কাজ সম্পন্ন করা হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট, রিপোর্টার্স ফোরাম, বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আশা করছে। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। এ সময় তিনি জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন ইতিমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4 যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, টিকিটের ব্যাপক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সংখ্যক ট্রেন দিয়ে ঘরমুখো মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে সচেষ্ট রেলওয়ে। তিনি বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মনিটরিংয়ের আওতায় রয়েছে রেল লাইন। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 10:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। খেলার খবর। সাফ ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন প্রতারক ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজন আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে গানটি শুনবেন দোলা ছায়াছবি থেকে সালমা জাহানের কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে সাথে শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল।

নাতের আসল শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপরে দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

0: আল্লাপাকিশানি হামদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: A 7-day public holiday will begin tomorrow on the occasions of Holi Eid al-Adha. Today was the last working day in all offices of the country. City dwellers have already started leaving Dhaka to celebrate Eid with their near and the dear ones. The pressure of people heading home is increasing at train, bus and launch station. 10 special trains are playing on different routes from today to tackle the extra pressure of homebound people on the upcoming Eid al-Adha. The train will continue for the next 3 days. The special railway service began with the Parbatipur Eid Special 10, starting its journey from Parbatipur to Jaipur in the morning. On the return journey, Parbatipur Eid Special 9 will depart from Jaipur to Parbatipur at 5 p.m. tomorrow. Chakpur Eid Special 1 and 2 and Tista Eid Special 3 and 4 will also start their journey from tomorrow. The railway authority said after Eid, similar special services will start to run for the return passengers. The Holi Hajj will formally begin in Saudi Arabia tomorrow. The rituals of the Holi Hajj begin with the Muslims staying in Mina on the 8th of the month of Dhulhijja. Today is the 7th of Dhulhijja in Saudi Arabia. The day after the stay in Mina, pilgrims will stay in Arafat, and on 10th of Dhulhijja, they will complete the formalities of the Hajj by sacrificing animals and throwing stones at the devils to gain the contentment from Allah. The pilgrims are staying in Makkah today with the aim of performing the Hajj smoothly. Saf football and Saf women's football championship is going to start from tomorrow in Indian city of Goa. Saf women's football championship will be continued till 7th June. Bangladesh will play in Group B. In this group, Bangladesh will face India and Maldives, while Nepal, Sri Lanka and Bhutan will face each other in Group A. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Dhaka, Mymensingh, Kumila, Chattogram and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি রহিমা আক্তার খাতুন। ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। পার্বতীপুর ঈদ স্পেশাল 10 সকালে পার্বতীপুর থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার মধ্য দিয়ে রেলের বিশেষ সেবা শুরু হয়। ফিরতি পথে পার্বতীপুর ঈদ স্পেশাল 9 আগামীকাল বিকেল 5টায় জয়দেবপুর থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। আগামীকাল থেকে চাঁদপুর ঈদ স্পেশাল 1 ও 2 এবং তিস্তা ঈদ স্পেশাল 3 ও 4ও যাত্রা শুরু করবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতিমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলো প্রস্তুত রয়েছে। ব্যবসায়ী ও খামার উদ্যোক্তারা বলছেন, এবছর বিশেষ করে ঢাকাসহ দেশের শহরাঞ্চলগুলোতে মোট ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহাকে ঘিরে প্রতিবছর দেশ জুড়ে বিপুল পরিমাণ গবাদি পশু বেচাকেনা হয়। এ সময় লাখো পরিবার কোরবানির জন্য পশু কেনেন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশুর এবারের সম্ভাব্য চাহিদার তুলনায় 22 লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে। এবছর রাজধানীতে 27টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় 16টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 11টি হাট থাকবে। পাশাপাশি পশুর স্বাস্থ্য ও জননিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে 20টি ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক সক্রিয় থাকবে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এছাড়া জাল নোট প্রতিরোধে বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হচ্ছে। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এই নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI, ফরেন চেম্বার, BGMEA, BKMEA, ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.45 টাকা, ক্রয় 141.78 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 94.81 টাকা, ক্রয় 94.96 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.24 টাকা, ক্রয় 30.62 টাকা এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এবং আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী রয়েছে। তোমরা তোমাদের পরিচয় দাও।
4: আসসালামু আলাইকুম, আমি মাহজাবিন জেরিন পুষ্পিতা, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
5: আসসালামু আলাইকুম, আমি মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
3: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব প্রাণীর খাদ্য পুষ্টি নিয়ে, তাই তো?
4: ইয়েস স্যার।
3: আচ্ছা, প্রথমে আমি একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে যে আসলে খাদ্য বলতে এবং পুষ্টি বলতে আমরা কি বুঝি।
5: স্যার, যেসব বস্তু খাওয়ার পর দেহ মানে এটাকে শোষণ করে নেয় এবং এর দ্বারা দেহে বিভিন্ন কার্য সম্পাদন হয়, সেটা মূলত খাদ্য। আর খাদ্য পরিপাকের পর যে দ্রবণীয় বস্তুরা দেহ শোষণ করতে পারে, যার দ্বারা দেহের সকল কার্যক্রম পরিচালিত হয়, খাদ্য থেকে যারা শোষিত হয় সেটা হল মূলত পুষ্টি, যেটাকে ব্যয় করে দেহ তার কার্যক্রমগুলো মানে সম্পাদিত করে।
3: আচ্ছা, পুষ্টি থেকে একমত মাহবুবের সাথে?
4: জি স্যার।
3: সহজ কথায় যে খাদ্য বলতে আসলে আমরা যা খাওয়া যায়, আহার্য যা কিছু, তাকেই আমরা খাদ্য বলি। তবে সেটা ভ্যারি করে মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মানুষের সংস্কৃতির দিক থেকে, এটা ভ্যারি করে। তবে যেগুলো হালাল, যেগুলো খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ভালো, সেগুলোকে আমরা কি বলছি? খাদ্য বলছি। এটা হচ্ছে আমি মানে একদম সিমপ্লিফাইড একটা ডেফিনেশন বলবো। কিন্তু মূলত খাদ্য আমরা তাকেই বলবো যে সকল বস্তু খাওয়ার পর দেহ শোষিত হয়ে বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেগুলো সম্পাদিত হবে এবং দেহের গঠন, শারীরবৃত্তীয় কাজগুলো স্বাভাবিকভাবে হবে, তাকে আমরা কি বলবো?
4: খাদ্য
3: বলবো। তো এখানে এই যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বা শারীরবৃত্তীয় কাজের কথা বললাম, এর মধ্যে কি কি আছে? ধরো পুষ্টি সাধন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মশক্তি, তাপ উৎপাদন, এই বিষয়গুলো কিন্তু আসবে, তাই না? তাহলে এগুলোকে আমরা বলছি খাদ্য। এখন যদি বলি পুষ্টির কথা, পুষ্টি বলতে আসলে কি বুঝি?
4: খাদ্য থেকে শোষিত যে উপাদানগুলো আমাদের শরীরের এই যে আপনি বললেন তাপ উৎপাদন, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা উৎপাদন বা বৃদ্ধি, তারপরে হচ্ছে আমাদের শারীরবৃত্তিক বিভিন্ন কার্যাবলীর সম্পাদন, আমাদের দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ, এই কাজগুলো খাদ্য থেকে শোষিত যেই উপাদানগুলো করে এগুলোকে বলা হচ্ছে পুষ্টি।
3: পুষ্টি, তার মানে এক্ষেত্রে মূলত খাদ্য উপাদানগুলোকে আমরা সাধারণত কি বলতে পারি, পুষ্টি উপাদান হিসেবে বর্ণনা করতে পারি। আচ্ছা, খাদ্যের উপাদানের কথা যেহেতু আসলো, খাদ্য উপাদান এটা অনেক পড়েছে তোমরা না ছোটবেলায়, কয়টা উপাদান?
4: তিনটা,
5: প্রধানত তিনটা, আর এছাড়াও আরো তিনটা আছে, মানে মূল ছয়টা,
3: মোট ছয়টা।
5: মোট ছয়
3: কি কি?
5: আমিষ, শর্করা, তারপর স্নেহ দ্রব্য, তারপর হলে ভিটামিন, তারপর হলে খনিজ লবণ ও পানি,
4: আর এক ধরনের আছে রাফেজ।
3: রাফেজ খাদ্য, হ্যাঁ, এটা আসলে রাফেজকে আলাদা তুমি করতে পারো, আবার না করলেও চলে। কারণ রাফেজ আসলে এই যে খাদ্য উপাদানগুলোর কথা বলা হলো, বিশেষ করে ওই ভিটামিন এবং খনিজের কথা যে বলা হলো, তার মধ্যেই কিন্তু চলে আসে। তুমি যখন ফল খাচ্ছ, তুমি যখন একটা গোটা ফল খাচ্ছ আর সমৃদ্ধ
5: সমৃদ্ধ,
3: তখন কিন্তু তুমি আসলে রাফেজ কনজিউম করছো। তুমি যখন কার্বোহাইড্রেট কনজিউম করছো, সেখানে কিন্তু রাফেজ
4: অলরেডি থাকতেছে।
3: তো অনেক খাদ্য উপাদানের মধ্যে এটা আছে। আচ্ছা, তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে আমাদের জীবন ধারণের জন্য খাদ্য তো অপরিহার্য, তাই না? কিন্তু সুস্বাস্থ্যের জন্য দরকার
4: সুষম খাদ্য,
3: সুষম এবং পুষ্টিকর খাদ্য। খাদ্য তো অনেক আছে, মুখরোচক খাদ্য, দৃষ্টিনন্দন খাদ্য, কত খাদ্যই তো আছে যা দেখতে লোভনীয় কিন্তু আসলে শরীরের জন্য উপকার তো করেই না,
4: বরং
3: অপকারী। এরকম খাবারের তো অভাব নেই।
4: জি স্যার।
3: তো সেইগুলো খাদ্য, কিন্তু সেগুলো আসলে পুষ্টিকর খাদ্যের মধ্যে পড়বে না। তো খাদ্যের কথা যখন আমরা বলবো, তখন কিন্তু আমরা এই পুষ্টিকর এবং সুষম খাদ্যের কথাই বলবো। আচ্ছা, তো এই খাদ্যই জীবকোষে জারিত হয় আমরা জানি, এবং দেহে তাপ এবং শক্তি তৈরি করে। আমরা ইতিমধ্যে জেনেছি যে শ্বসন প্রক্রিয়ায় মূলত যখন অক্সিজেনটা গৃহীত হয়, প্রত্যেকটা কোষে গিয়ে সেই অক্সিজেন কি করে, কোষস্থিত খাদ্যটা, অর্থাৎ যেটা পরিপাকের অংশ। পরিপাকের অংশ বলতে তুমি যখন খাদ্য গ্রহণ করছো, খাদ্য তোমার কোষ রিসিভ করছে। তো একটা খাদ্য তুমি যে ফরম্যাটে খাও, কোষ তো ওই ফরম্যাটে রিসিভ করতে পারে
4: না।
3: তাহলে কোষের গ্রহণ উপযোগী উপাদানে তার পরিণত হতে হয়। এই যে একটা কঠিন জটিল খাদ্যবস্তুকে যে প্রক্রিয়াটা সরল, তরল এবং কোষের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত করে, এই প্রক্রিয়াকে আমরা বলছি
4: পরিপাক।
3: ফলে সেই খাদ্যটা তোমার কোষের মধ্যে কিন্তু স্থিত থাকে। সেটা হলেই কিন্তু তুমি সেখান থেকে শক্তিটা পাবে না, যতক্ষণ না পর্যন্ত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনটা গিয়ে তোমার ওই খাদ্যটাকে
4: জারিত
3: করছে, তাই তো? তো সেক্ষেত্রে এই পরিপাকের সাথে শ্বসনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো সেক্ষেত্রে কি হয় যে জারিত করা হলো, জারিত যখন হইল তখন শক্তি উৎপাদন হয়, এবং সেই শক্তি কিন্তু আমরা মূলত আমাদের কাজকর্মে ব্যয় করি, তাই না? তো এটাই মূলত খাদ্য গ্রহণের মূল উদ্দেশ্য। আমরা যে বলি সার্ভাইভ করা, সার্ভাইভ করা মানে কি? এই যে আমরা বেঁচে আছি, বেঁচে আছি, আমাদের একটা মিনিমাম একটা শক্তি তো খরচ হচ্ছে। তুমি যদি কোনো ধরনের কোনো কাজ নাও করো, তারপরও তোমার কি ক্যালোরি খরচ হবে না? হবে তো,
5: প্রতিনিয়ত আমাদের হার্ট কাজ করতেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এই জন্য তো মানে শক্তি।
3: আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো তো অব্যাহত থাকে। আমরা যখন জীবিত আছি, প্রত্যেকটা জীবিত প্রাণীর মধ্যে কি হয়, শারীরবৃত্তীয় কাজগুলো চলে, সে কাজ করুক বা
4: নাই করুক,
3: তার মানে মিনিমাম একটা এনার্জি কিন্তু ওখানে খরচ হচ্ছে, যেটাকে আমরা বিপাক বলি। তো এই যে শক্তিটা ক্ষয় হওয়া, ব্যয় হওয়া, মূলত হবে কখন? শক্তিটা তুমি খরচ করতে পারবে কখন?
4: যখন
3: তুমি
4: উৎপন্ন হবে,
3: উৎপন্ন হবে। কখন উৎপন্ন হবে? যখন
5: খাবারটা গ্রহণ
4: করতে
5: হবে,
3: তাই না? তার মানে আমাদের এই যে সুষম খাদ্যের কথা বলছি, এই খাদ্যের যে উপাদানগুলো আছে, ছয়টি উপাদান, এগুলোর সম্মিলিত যে উপস্থিতি, এটা কিন্তু খুব দরকার সুস্বাস্থ্য যদি আমরা
4: অর্জন করতে চাই।
3: এক এক করে যদি আসি এই উপাদানগুলোর কথায়, প্রথমে যদি আমি বলি কার্বোহাইড্রেট বা শর্করার কথা, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কোন জাতীয় খাবারকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা বলি বলো?
4: ফলমূল শাকসবজি থেকে আমরা যে খাবারগুলো পাই,
3: ফলমূল শাকসবজি থেকে
5: মূলত স্যার,
3: হ্যাঁ, ফলমূল শাকসবজি থেকে, সবগুলো থেকে না, পাই কিছু কিছু ফলমূল থেকে, কিন্তু মূলত এগুলো যে আমরা যে খাবারটাকে প্রধান খাবার হিসেবে গ্রহণ করি, সেটা
4: চাল,
3: ভাত খাচ্ছি, রুটি খাচ্ছ,
4: আটা, ময়দা, জি স্যার,
3: তারপরে আলু, সবজি সবজি খাচ্ছ, এগুলোতে সবগুলোতে কি আছে?
4: কার্বোহাইড্রেট।
3: তো এটা তুমি যদি গাঠনিক ভাবে বিশ্লেষণ করো, তুমি তিনটা জিনিস পাবে, কি কি?
4: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন।
3: কার্বন, হাইড্রোজেন,
4: অক্সিজেন,
3: মূলত এই তিনটা কম্বিনেশনে কার্বোহাইড্রেট ফর্ম হয়। এবং এটা মূল গাছ হচ্ছে শরীরে শক্তি উৎপাদন করে। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ এগুলোতে বিভিন্নভাবে সঞ্চিত থাকে, তাইতো? তো সেক্ষেত্রে আমরা যখন এই মানে সঞ্চিত খাদ্যটা গ্রহণ করি, তখন আমরা সেখান থেকে সে কার্বোহাইড্রেটটা পাই। যেমন ফলের রসে থাকে কি?
4: গ্লুকোজ
3: থাকে, দুধে ল্যাকটোজ থাকে, গম, আলু, চাল, এগুলোতে স্টার্চ থাকে, আমরা জানি। এগুলো হচ্ছে শর্করাজাত খাবারের বিভিন্ন রূপ, তাই না? তো এই গঠন পদ্ধতি অনুসারে যে আমরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের কথা বলছি গঠিত হয়, এই শর্করারও কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ হয় তার গঠনের উপর ভিত্তি করে। সরল, জটিল, এরকম সরল জটিল বলতে এক্ষেত্রে আমরা সাধারণত এক শর্করা, দ্বি শর্করা,
4: বহু
3: শর্করা বলি। ইংরেজিতে বললে যেটাকে আমরা বলি মনোস্যাকারাইড,
4: পলিস্যাকারাইড।
3: পার্থক্যটা কি? মনোস্যাকারাইড এটা আসলে মানে এক মনোমা বিশিষ্ট একটা শর্করা, ডাইস্যাকারাইড হচ্ছে
4: দুই মনোমা বিশিষ্ট একটা শর্করা,
3: আর বহু
4: পলিস্যাকারাইড
3: হচ্ছে
4: অনেক মনোমা বিশিষ্ট একটা
3: পলিমার বিশিষ্ট শর্করা। এক্সাম্পল কি?
5: মনোস্যাকারাইডের জন্য গ্লুকোজ, ডাইস্যাকারাইডের জন্য সুক্রোজ, আর হলে গিয়া
3: ল্যাকটোজের মধ্যে পড়বে
5: সুক্রোজ ল্যাকটোজ, আর হলে গিয়া বহু শর্করার জন্য স্বেচ্ছার
4: গ্লাইকোজেন।
3: আচ্ছা, এগুলো উদাহরণ বললে, কিন্তু উৎস যদি বলি
5: গ্লুকোজের জন্য মধু,
4: আর ফলের রস,
5: ফলের রস, তারপর হলে
4: সুক্রোজ জন্য
5: চিনি,
4: দুধ, ল্যাকটোজের জন্য দুধ, তারপরে হচ্ছে
5: গ্লাইকোজেনের
4: জন্য চাল, আটা, গম,
3: এছাড়াও বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি,
5: সবুজ শাকসবজি
3: পাওয়া যাবে, তাই না? এই যে শর্করার কথা বলছি, তার মানে মানব পুষ্টির জন্য তুমি এক শর্করা বলো, দ্বি শর্করা বলো, বহু শর্করা বলো, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান এই জন্য, কারণ শক্তি উৎপাদনটাই হচ্ছে এই শর্করার কাজ, তাই না? বিশেষ করে সরল শর্করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ,
5: কারণ আমাদের সরল শর্করাটা
3: আমাদের দেহ
4: সরল শর্করাকে সরাসরি বহন করতে পারে
3: এবং শোষণ করতে পারে, তাই না? সেদিকে কিন্তু এটা খুবই
4: গুরুত্বপূর্ণ।
3: অন্যান্য যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে যে পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে
4: তারপরে
3: যোগ্য হয়। আচ্ছা, তো এগুলো বললাম আমরা কিছু কথা,
5: কার্বোহাইড্রেট,
3: কার্বোহাইড্রেট বা শর্করার কথা। যদি আমরা প্রোটিন বা আমিষের কথা বলি,
5: স্যার, প্রোটিন আমিষের ক্ষেত্রে এখানে গাঠনিক উপাদানের ভিতরে একটু ভিন্ন দেখা যায়, এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে নাইট্রোজেনটা বেশি দেখা যায়,
3: ওই তিনটার সাথে নাইট্রোজেনটা
5: বেশি দেখা
3: যায়।
5: আর প্রোটিনের উৎস বলতে স্যার, আমিষের তো অনেকগুলো উৎস রয়েছে, এই উৎসকে আবার স্যার দুভাগে ভাগ করা যায়, একটা হল উদ্ভিদ আমিষ,
3: আচ্ছা, এই উদ্ভিদ আমিষ, প্রাণীজ আমিষ যেটা বলছি, আমিষ এগুলো তো যাই পরে, কিন্তু এত কথা কেন বলছি আমিষ নিয়ে সেটা বলো, মূল কাজটা কি আমিষের?
5: স্যার, মানে আমাদের দেহ পরিচালনার জন্য যে শক্তিটা পায় আমরা শর্করা থেকে, আর আমাদের দেহের যে দৈহিক যে গঠনটা এটা হয় মূলত প্রোটিন থেকে।
3: গুড, তার মানে আমাদের এই যে পেশি বলি না আমরা, মাংস ফলকে বলি, এটার গাঠনিক মূল উপাদান কিন্তু প্রোটিন, তাইতো? এবং এই যে দেহের যে বৃদ্ধি হয়, ক্ষয় পূরণ হয়, সেক্ষেত্রে মূল ভূমিকা পালন করে প্রোটিন। তো সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান। তো আমরা যে উৎসের কথা বলছিলাম, আমিষের উৎস আসলে অনেক আছে, মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে শিম, ডাল, অনেক কিছু। তো মোটা দাগে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো, একটা তুমি দেখবা যে উদ্ভিজ্জ উৎস থেকে তুমি পাও, উদ্ভিদ থেকে পাও, আর একটা কোথা থেকে পাও? বিভিন্ন প্রাণী থাকে, যেটাকে আমরা প্রাণীজ আমিষের উৎস বলি। তো উদ্ভিজ্জ উৎসগুলো কি?
5: ডাল, তারপর চিনাবাদাম,
3: বিভিন্ন ধরনের যে বাদাম, তাই না? বিভিন্ন ধরনের ডাল, শিমের বিচি, এইগুলো। এছাড়াও সয়াবিনের নাম শুনছো
5: তুমি? সয়াবিন,
3: সয়াবিন আমরা কি জানি নর্মালি,
4: সাধারণত তেল হিসেবে আমরা চিনি,
5: কিন্তু সয়াবিন একটা ফল আছে আর কি, যে থেকে তেলটা তৈরি হয়,
3: ফল আছে, আচ্ছা, সেটা খেলে আমিষের অভাব পাওয়া যায়, মানে অভাব পূরণ হয়।
5: জি স্যার,
3: সয়াবিনের যে বড়ি বলে,
4: বড়িও থাকে, এটা রান্না করে খাওয়া যায়।
3: হ্যাঁ, ওটা কিন্তু যারা ভেজিটেরিয়ান আছে,
5: জি স্যার,
3: বা নিরামিষ
4: খায় আর কি,
3: যারা খায় নিরামিষ ভোজি, তারা কিন্তু ওই নিরামিষ ভোজি মানে হচ্ছে মাছ মাংস যারা খায় না, তারা ওই প্রোটিনের ঘাটতিটা পূরণ করে
5: সয়াবিন,
3: এই সয়াবিন থেকে অনেকই আর কি, ঠিক আছে? তো সেদিক থেকে সয়াবিন বলতে শুধু তেলও বোঝে না, এই উৎসটাকেও বোঝায়। তো এগুলো গেল উদ্ভিজ্জ উৎসের কথা। প্রাণীজ উৎসের কথা যদি বলি,
5: মাছ,
4: মাছ, মাংস, ডিম, দুধ,
5: চকলেট বা কলিজা, ঘি।
3: তো এই যে উপাদানগুলোর কথা বললাম, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো তো সব হাই প্রোটিন ফুড, তো এসব খাদ্যের আসলে আলটিমেট ফেট কি, মানে প্রোটিনের আলটিমেট পরিণতি কি, যে খাবারটা ধরো খেলো মানুষ।

0: তো এই জন্য আমরা প্রোটিনটা কনজিউম করি। তো প্রোটিন আসলে অনেকভাবেই তো খাওয়া যায়, রান্না করি আমরা বেশিরভাগ সময় খাই, কিন্তু অনেক সময় হয় কি যে তুমি একাধিক প্রোটিন জাতীয় যে খাবার তুমি মিক্স করলে রান্না করা যায়, কিন্তু অ্যামিনো অ্যাসিডের যে রেশিও সেটা কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। সেক্ষেত্রে তুমি চাইলে বিভিন্ন প্রোটিন রিচ ফুড একসাথে মিক্স করে, মানে যার যেরকম সামর্থ্য, যার যেরকম ইচ্ছা, হ্যাঁ, সেভাবে করে কিন্তু সে নিজের মতো করে একটা ফুড চার্ট বা ডায়েট চার্ট তৈরি করে নিতেই পারে, যেখানে প্রোটিনের একটা যে নির্দিষ্ট পরিমাণ তার থাকা উচিত সেটা সে এনশিওর করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী যে খাদ্য উপাদান সেটার কথায়, সেটা কি
1: স্নেহদ্রব্য
0: বা যেটাকে আমরা লিপিড বা চর্বি জাতীয় খাবার বলি, এটার মূল কাজ কি আসলে?
1: স্যার, লিপিড মূলত আমাদের দেহে তাপশক্তি উৎপাদন করে, মানে যে এরকম কিছু একটা,
0: দেহে তাপ উৎপাদন করবে, শক্তিও সে উৎপাদন করে, তার মূল কাজটা কি তাপ উৎপাদন। এবং যেহেতু শক্তি উৎপাদন বা তাপ উৎপাদন শক্তি উৎপাদনের সাথে একটা সম্পর্ক আছে, তার মানে এটা গঠন কিন্তু অনেকটা ওই কার্বোহাইড্রেটের মতো, কারণ ওইখানে
1: কার্বোহাইড্রোজেন, অক্সিজেন,
0: কার্বোহাইড্রোজেন,
2: অক্সিজেন
0: এবং অক্সিজেন। আচ্ছা, তো মূলত আমরা ফ্যাট শব্দটা শুনলেই একটু মানে নেগেটিভ মনে হয়, একটা চর্বি যদি খাবার এটা খাওয়া কি ভালো, খাওয়া ঠিক না, এরকম একটা কথা, কিন্তু এটার একটা নির্দিষ্ট পরিমাণ শরীরে কি থাকতে হয়। ত্বকের নিচে, ত্বক বলতে আমাদের যে স্কিন আছে এর নিচে সাধারণত এই ফ্যাটটা জমা থাকে। তো যখন অনেকক্ষণ ধরে খাবার বিহীন অবস্থায় থাকে, ধরো অনেক সময় হয় না যে আমরা কাজের ব্যস্ততায় রোজা রাখি বা আমরা মানে একটু না খেয়ে থাকি, অনেক সময় থাকা হয়ে যায়, তখন তো আমাদের সার্ভাইভ করতে হয়, আমরা সার্ভাইভ করি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এইভাবে। সুতরাং এই যে তখন কি হয়, এই যে আমাদের ফ্যাট বার্ন হয় এবং আমাদের যে মিনিমাম যে এনার্জিটার প্রয়োজন হয়
2: সেটা থেকে আসে,
0: তাই না? তো এই জন্য চর্বি আসলে শরীরের জন্য প্রয়োজন, তবে অতিরিক্ত চর্বি এটা শরীরের জন্য ক্ষতিকর, কারণ তখন হচ্ছে অনেক ডিজিজের আবার সূত্রপাত হয় এটা দিয়ে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা যদি রেশির কথা বলি, যে কার্বোহাইড্রেটের কথা বললাম, প্রোটিনের কথা বললাম, সেই তুলনায় এই ফ্যাটে বা লিপিডে, যেটাকে আমরা স্নেহ জাতীয় খাদ্য বলছি, সেখানে প্রায় দ্বিগুণ ক্যালোরি থাকে। তো সেই হিসাবে কিন্তু এটার পরিমাণটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শর্করা জাতীয় খাবার বা আমিষ জাতীয় খাবার তুমি যে পরিমাণে খাবে, তুমি
2: স্নেহ
0: জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার খেতে পারবে না, খাওয়া উচিত হবে না, কারণ কি তখন ওইটা তোমার তো নিড না এতখানি, কারণ ওটার নিডটা কিন্তু সামান্য
1: 50-60 গ্রাম।
0: হ্যাঁ, তো এখন তুমি যদি তার চেয়ে বেশি কনজিউম করে ফেলো তাহলে ওই বাড়তিটা তোমার শরীরে জমা থাকবে অতিরিক্ত ফ্যাট হিসেবে, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা যে মুখরোচক খাবারগুলো খাই, ফাস্টফুড গুলো খাই, জাঙ্ক ফুড গুলো খাই, যেগুলো আসলে খুবই টেস্টি, অনেক লোভনীয়, অনেক হচ্ছে মানে দেখতে আকর্ষণীয় এবং হচ্ছে যে খেতেও বেশ ভালো লাগে, কিন্তু শরীরের জন্য ছাড়া কোনো কাজ এগুলো দিয়ে হয় না। কারণ ধরো তুমি আলু অনেকভাবেই খাওয়া যায় আমরা জানি, তো একটা সিদ্ধ আলু তুমি যদি খাও, আলু ভর্তা হিসেবে খাও বা একটা সিদ্ধ আলু তুমি ভাতের সাথে মাখিয়ে খাও, তুমি আলুর পুষ্টিগুণটা পাবে। আবার তুমি ফ্রেঞ্চ ফ্রাই যখন খাও তখন কি হবে,
1: পুষ্টিগুণের সাথে স্বাদও
0: পাবে না, স্বাদ তুমি ঠিকই পাবে কিন্তু পুষ্টিগুণটা কিন্তু প্রপারলি পাবে না, কারণ ওখানে তেল থাকবে, লবণ থাকবে, তাই না? যেটা কিন্তু ক্ষেত্রে বিশেষে তোমার শরীরের জন্য
2: ক্ষতির
0: কারণ হয়ে যাবে, খাওয়া যে যাবে না, কিন্তু এটা অকেশনালি খাওয়া যেতেই পারে, বাট অনেকে আছে যে নিয়মিত বাইরে বের হলে এগুলো খেতে হবে বা হচ্ছে বাসা করে খাবার নিতে হলে এগুলো নিয়ে যেতে হবে এরকম, বা রুটিন ওয়াইজ অনেকের তো অনেক থাকে যে প্রতিদিন কোনো না কোনো ফাস্টফুড খেতেই হয়, সেটা মানে তিন বেলা খাবারের যে কোনো বেলায় হোক, এই যে অভ্যাসগুলো এগুলো হচ্ছে
2: ক্ষতিকর।
0: আচ্ছা, আমরা যে লিপিডের কথা বলছি বা স্নেহ জাতীয় খাবারের কথা বলছি, এগুলো নিয়ে যে কথা বলছি, এগুলোর উৎসটা আসলে কি?
2: এগুলোর উৎস স্যার আমিষের যে উৎসগুলো ওগুলোর থেকেও পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার আটা, তারপরে আলু,
1: সূর্যমুখী।
0: সহজ কথা, এখানে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা,
1: উদ্ভিজ্জ
2: এবং
0: প্রাণীজ উৎস। উদ্ভিজ্জ উৎসের মধ্যে তুমি বিভিন্ন ধরনের তেল পাবে এখানে, সয়াবিন, সরিষা, বাদাম, সূর্যমুখী, ভুট্টার তেলগুলো যেগুলো আছে, এগুলো ভোজ্য তেল যেগুলো আছে, এগুলোর মধ্যে মানে সয়াবিন তেলটা সাধারণত উৎকৃষ্ট, বা ওই যে অলিভ অয়েল যেটাকে বলে সেটাও ভালো। প্রাণীর যে খাদ্য এবং পুষ্টি সেই আলোচ্য বিষয়ে

0: আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা যারা দূর থেকে শুনছ, আশা করি তোমরাও বুঝতে পেরেছ আজকের এই আলোচনার বিষয়বস্তু, এবং এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা তোমরা করবে, তাহলে আশা করা যায় যে এ সম্পর্কিত যে জ্ঞানটা আরো অনেক বেশি তোমাদের সমৃদ্ধ হবে। তো শিক্ষার আলোয় পথ চলতে চলতে আজকের বিদায় দেওয়ার সময় ইতিমধ্যে শেষ হয়ে এসেছে। তো আজ বিদায় নিচ্ছি এখানে। শিক্ষার ছোঁয়া তোমাদের সবার প্রাণে লাগুক, প্রকৃত শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক তোমাদের সবার জীবন। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ আরিফুল হক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন লালন গীতি, শিল্পী মোহাম্মদ মাহবুব ইসলাম।

0: পরপর দুখানি দারুণ গীতি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মাহবুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান। শিল্পী গানটি শুনবেন সমবেত কণ্ঠে, আর গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ মামুন আল ফরিদ, আর সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: রাতের বাজে 12টা, আবাসিক এলাকার ভেতর একটি অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপন জন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: অসহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আছি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়, কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা প্রচার করা হবে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পীর নাম মোহাম্মদ ওবায়দুর রহমান, গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম।

0: পরপর দোকানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সানজিদা সুলতানা। পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে বাংলাদেশ ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অনগ্রিড রূপ টপ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রূপটপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিশেষ আদালতে 5 থেকে 7 দিনের মধ্যে শিশু রামিসাকে হত্যার ঘটনায় বিচার কাজ সম্পূর্ণ করা হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আসামিদের সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড আশা করছে। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাট্য উপাত্ত থাকতে হবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি, বেসরকারি সহ সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়ছে নগরবাসী। ট্রেন, বাস ও লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের চাপ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টির বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদের পর ফিরতি যাত্রাকালেও অনুরূপ বিশেষ পরিষেবা চালু করা হবে। এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, টিকিটের ব্যাপক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সংখ্যক ট্রেন নিয়ে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সচেষ্ট রেলওয়ে। তিনি বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মনিটরিং এর আওতায় রয়েছে রেল লাইন। সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের 8 তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। 10ই জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 11:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুদ্দিন জানান, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। খেলার খবর সাব ফুটবল। সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: This is Bangladesh Betar Khulna, the news read by Asma Afshal. The Holy House will formally begin in Saudi Arabia tomorrow. The Holy House begins with a stay in Mina on the 8th of the month of Zilhijja. Today is the 7th of Zilhijja in Saudi Arabia. The day after the stay in Mina, pilgrims will stay in Arafat, and on the 10th of Zilhijja, they will complete the formalities of the house by sacrificing animals and throwing stones at the devil to gain the contentment from Allah. The pilgrims are staying in Mecca today with the aim of performing the house smoothly. The 127th birth anniversary of National Poet Qazi Nazrul Islam will be celebrated in Khulna, like other places of the country, tomorrow in a befitting manner. He was born on the 11th Joshto in 1306 Bangla years at Churulia village in Vardhman district of West Bengal. His songs and poems had encouraged anti-British movement in the subcontinent, and later those had inspired people of Bangladesh during the War of Liberation. He enriched Bengali literature and culture by composing a large number of poems, songs, stories, and plays with the help of his pen. Qazi Nazrul Islam was vocal against all injustice, oppression, superstition, narrowness, and sectarianism. In Khulna, different programs have been organized to mark the 127th birth anniversary of Qazi Nazrul Islam. The programs include discussion meeting, poetry recitations, cultural function, and prize distribution. The 127th birth anniversary of National Poet Qazi Nazrul Islam will also be celebrated in other districts of Khulna Division through holding similar programs. A special discussion meeting was held at the Press Club Auditorium in Khulna today on the occasion of the 15th founding anniversary of non-government television channel. Member of Parliament Sheikh Jahangir Hossain Helal and Khulna Range DIG Mohammad Rejaul Haq attended it as guest of honor. Khulna Metropolitan Police Commissioner Mohammad Jahidul Hassan attended it as a special guest. The different print and electronic media workers were present at the time. Earlier, a cake cutting was arranged at the same venue on the occasion. Khulna Metropolitan Police Commissioner Mohammad Jahidul Hassan visited Arunghata Thana in Khulna City today. The commissioner mentioned the daily activities and important registers of the police station and provided important directions to the officers. The Deputy Police Commissioner of KMP, Additional Deputy Police Commissioner, Assistant Police Commissioner, Officer in Charge of the Thana and concerned officials were present at the time. A mass awareness meeting on the not selling fake, adulterated, unregistered and low quality medicines was held at the Kolaro Upazila Primary Teachers Association Auditorium in Shatkhira today. The Upuchila Nirbhay officer attended it as chief guest. Presided over by the senior vice president of Upuchila BCTS, the meeting was attended by the officials of the concerned department. The Upuchila branch of Bangladesh Chemist and Druggist Association's BCTS organized it. The financial assistance checks of 1 lakh taka were distributed among 25 poor and distressed people affected by natural disaster of Chuaranga Sadar Upuchila Chare. Member of Parliament Masud Parvez Rasal distributed the check at a function arranged at the Sadar Upuchila Parishad's conference room as chief guest. Presided over by the Sadar Upuchila Project Implementation Officer, the function was attended by the political leaders. His person was given 4,000 taka. Meanwhile, rice were distributed among 200 VZF cardholders' families at the 3-number Digha Union Parishad premises under Mohammadpur Upuchila in Magura today on the occasion of the Holi Eid al-Adha. The union panel chairman distributed the rice as chief guest. The tag officer, political leaders and local elite were present on the occasion. His card holders was given 10 kilograms of rice during this time. The National Consumer Rights Protection Department, led by the two assistant directors, have collected a total of 65,000 taka as fine from 4 institutions conducting drives at the Rajarhat Bazar area of Joshua Sadar Upuchila and the Soyod Athur Ali Road area of Magura Sadar Upuchila today. This fine was made in allegation for selling of making food in unhygienic and dirty places. Finally, weather and focus valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusts due to a squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Furitpur, Madaripur, Dhaka, Moymonsingh, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulla. Dear Shrota, ekhonkar ayojon male apnader ke shonabo Baul Gaan. Prothom gane shilpi Sukumar Baul.

শ্রোতা বন্ধু, আপনারা বাউল গান শুনছেন। এবারে কণ্ঠ দিয়েছেন বাউল মিন্টু।

বাউল গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন নাতি রসুল শুনবেন।

নাদি রাসুল প্রচারিত হল। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ। পরিপূর্ণ মোমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলিমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। মুসনাদে আহমদ, তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। আবু দাউদ। শ্রোতা বন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশে তার খুলনা এবারে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 20.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:74% এবং সন্ধ্যে 6:96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river postal at 1 AM says that rain or thundershower accompanied by temporary west, northwesterly gusty or squally wind at the velocity of 45 to 60 km per hour may occur over the regions of Rajshahi, Dhaka, Mamensing, Kumilla, Chattogram and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Mamensingh and Sylhet divisions, some places of Rajshahi, Dhaka and Chattogram divisions and a few places of Khulna and Borishal divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Rangpur, Mamensingh and Sylhet divisions. Mild heat wave is sweeping across Khulna division along with Tangail, Faridpur, Madaripur, Gopalganj, Rajshahi, Pabna, Sirajganj and Potokali districts and it may continue. Day temperature may remain nearly unchanged and slight fall in night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi 37.5 degrees Celsius and the minimum was at Sylhet 20.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 29.6 degrees. Humidity recorded in air at 9 a.m. was 74% and at 6 p.m. 96%. Sunrise over Dhaka tomorrow at 5:12 a.m. and sunset at 6:39 p.m. And that's all we have for weather for this time.
3: অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেছেন তা প্রচার করা হবে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে। ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী ফরিদা পারভীন ও আবু জাফর, কথা লিখেছেন আবু জাফর।

0: ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে ইফাত সানিয়া ন্যান্সি। তারা আজ মক্কায় অবস্থান করছেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা উদযাপিত হবে। বহুমুখী প্রতিভার অধিকারী কবি কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের জামুয়া থানা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার ক্ষুরধার লেখনীর সাহায্যে বিপুল সংখ্যক কবিতা, সঙ্গীত, গল্প, নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম সব অবিচার, নিপীড়ন, কুসংস্কার, সংকীর্ণতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য তার কলম ও জীবন উৎসর্গ করেছিলেন। খুলনায় কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে অনুদানের চেক আজ প্রদান করা হয়। নগর ভবনে শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কেসিসির প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কেসিসির মূল কারিগর। অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কেসিসি এলাকার রাস্তাগুলো ভবিষ্যতে দুই বেলা ঝাড়ু দেওয়ার পরিকল্পনা রয়েছে। নগরবাসীকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, কোরবানিতে নগরবাসীর সুবিধার্থে নগরীর 140 স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোনো বর্জ্য রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য রাখতে হবে। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা কালে সকল কর্মকর্তা কর্মচারী সহ পরিচ্ছন্নতা কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দুপুর থেকে রাত 10টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের চেষ্টা করা হবে। ইতোমধ্যে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখার বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। এ সময় তিনি একটি গ্রিন ও ক্লিন শহর উপহার দিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শরীফ সামিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার সহ কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে 728 জন পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে 5000 টাকা করে মোট 36,40,000 টাকা চেক বিতরণ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জার্নাল কেইউ স্টাডিজের নতুন ভলিউম জুলাই ডিসেম্বর 2025 প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আনুষ্ঠানিকভাবে এই ভলিউমের কপি এক্সিকিউটিভ এডিটর প্রফেসর ডক্টর মোহাম্মদ হায়দার আলী বিশ্বাসের কাছ থেকে গ্রহণ করেন। পরে কেইউ স্টাডিজ জার্নালের সদ্য প্রকাশিত ভলিউমের কপি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুন রশিদ খান এর হাতে তুলে দেওয়া হয়। এ সময় কেইউ স্টাডিজের এডিটর প্যানেলের সদস্য প্রফেসর ডক্টর আব্দুস সোবান মল্লিক ও প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেইউ স্টাডিজের সদ্য প্রকাশিত ভলিউমে 30টি গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে। সরকার নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম আজ মাগুরা শালিখা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, সাংবাদিক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলায় 36 টাকা দরে মোট 1,415 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মিলাদের কাছ থেকে প্রতি কেজি চাল 49 টাকা দরে সংগ্রহ করা হবে এবং সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ পরিশোধ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন 120 কেজি থেকে সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, আগামী 31 আগস্ট পর্যন্ত এ ধান সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ক প্রচারপত্র আজ বাগেরহাট জেলার বিভিন্ন বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে বিতরণ করা হয়। বাগেরহাট সদর বাসর মোড়ে জেলা কৃষক বিপণন কর্মকর্তা আব্দুল সালাম তরফদার প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। প্রচারপত্রে ধর্মীয় অনুশাসন মেনে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাইয়ের নিয়মকানুন সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো, প্রাথমিকভাবে লবণ দিয়ে তার দ্রুত ও বৈজ্ঞানিক রূপে সংরক্ষণ এবং পেশাদার কষাই দিয়ে গরু জবে ও চামড়া ছাড়ানোরও পরামর্শ দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা আজ চুয়াডাঙ্গার দামুড়হদে উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1,21,00,000 টাকা মূল্যের 600 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আসসালামু আলাইকুম,
2: ভাবি আসো, বৃষ্টির মধ্যে সবাই চলে আসছি আমরা। আসলে গ্রামে তো দেখলাম বেশ গরু ও আসছে ঘরে ঘরে এবং আবার দেখতে যাচ্ছে কোথায় কত কম দামে কত ভালো জিনিস পাওয়া যায়। তো আসা শুরু করার আগে একটুখানি কথা বলে রাখি, সেটা হচ্ছে ঈদ উল আজহার সময় কোরবানির পশু জবাইয়ের ফলে যে প্রচুর ময়লা আবর্জনা সৃষ্টি হয় না, তো রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়িভুড়ি এবং অন্যান্য আবর্জনা সঠিকভাবে যদি আমরা অপসারণ না করি তাহলে কিন্তু পরিবেশ দূষণ হয়
1: থেকে আমরা আক্রান্ত হব আবার
2: বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে করব, আমরা তো রোজই যা বলি আজও বলছি, কোরবানির পর বর্জ্যটা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে
1: এবং গর্ত করিয়া, তাই না?
2: হ্যাঁ হ্যাঁ, এবং দ্রুত পরিষ্কার করতে হবে। রক্ত ও ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আর স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এইসব আবর্জনা ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে
1: না, মাটি চাপা দিয়ে রাখতে হবে।
2: অনেক ক্ষেত্রে গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলাও ভালো পদ্ধতি, এতে দুর্গন্ধ কমে এবং জীবাণুর বিস্তার রোধ হয়। আর প্লাস্টিক এবং পলিথিন ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কোরবানির স্থানটা ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে রোগ ছড়ানোর আশঙ্কা কমে যায়। এছাড়া সবাইকে সচেতন হতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে একে অপরকে সহযোগিতা করতে হবে,
1: সবাই মিলে কাজ করতে
2: হবে। সঠিক এই যে ময়লা বা আবর্জনা ব্যবস্থাপনায় এর মাধ্যমে ঈদের আনন্দ যেমন বজায় থাকে তেমনি পরিবেশও নিরাপদ এবং স্বাস্থ্যকর থাকে। তাই কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণ করা আমাদের সকলের
1: দায়িত্ব। আর যদি মনে করো এগুলোর থেকে আমরা অসুস্থ হয়ে যাই, আমাদের ঈদের আনন্দ মাটি হয়ে যায়।
3: শোনো, তুমি বেশি কটকট করো না, কতবার দেখছি পুকুরের পারে গর্ত করে ঠিকই ভুরির ভুরির ময়লা টয়লা সাফ করছে ঠিকই, গর্তটার বন্ধ
1: করে আমার দিকে চোখ দিয়ে থাকো। আর কেন তুমি কার মায়ের ফলাইছিল
3: না, আমি তারে দেখছি তো পুকুরের পারে
1: ঠিকই করিস, আমার দিকে চোখ দিয়ে থাকো না, ছোট মেয়ের দিকে চোখ দিয়ে থাকো।
2: দেখে এইগুলো হয়েছে, কিছু ভুল তো আমাদেরই মানুষই করে, মানুষের জন্যই ভুল, মানুষের জন্যই সব। তো যাই হোক, এই ভুল থেকে আমরা শিক্ষা নিলাম যে আর ময়লা করব না। এখন চলো এই যে ঝড় বৃষ্টিতে মাঠ ফসলের কি অবস্থা আমরা সবাই দেখতেই
4: পাচ্ছি, খুব দরকারি এখন তো
2: এই বিষয়টা নিয়ে। ঝড় বৃষ্টিতে মাঠ ফসলের যত্ন নিয়ে এখন বলবেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং এবং মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং খামারবাড়ি। আর তার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন কাইয়ুম কাফি ও হালিমাতুস সামিয়া। আমরা শুনি।
4: আচ্ছা ঠিক আছে,
5: আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
6: ধন্যবাদ।
7: আচ্ছা, প্রথমে যদি আপনার কাছে আসি, যে এখন তো গ্রীষ্মকাল, হঠাৎ আমরা কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হচ্ছি, তো আমাদের এই সময় যে চিন্তা থাকে মাঠ ফসল, আপনি যদি প্রথমে একটু আমাদের বলতেন যে বর্তমানে আসলে মাঠে কি কি ফসল রয়েছে এবং হঠাৎ ঝড় বৃষ্টিতে আমাদের আগে এবং পরে মাঠ ফসলে কি ধরনের পরিচর্যা প্রয়োজন?
6: ঝড় বৃষ্টি এটা আমাদের দেশের বৈশিষ্ট্যের সাথে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত। বৈশাখ মাস আসলেই আমাদের দেশে কালবৈশাখী ঝড় সহ ঘন ঘন বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এই সময় আমাদের দেশে যে সমস্ত ফসল মাঠে দেখা যায় তার মধ্যে ধান ফসল

0: অন্যতম। এছাড়া পাট, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন পেঁপে, কাকরোল, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বিভিন্ন ধরনের পাতা জাতীয় সবজি, এগুলো সাধারণত মাঠে দেখা যায়। তো বৃষ্টি আসলে আমাদের দেশে ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু এর সাথে যখন ঝড় হয় তখন কিন্তু মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। কাজেই এই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং এর সাথে যদি ঝড় হয় তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকলেই আমাদের আগাম প্রস্তুতি হিসাবে মাঠকে ওইভাবে প্রস্তুত রাখতে হবে যাতে আমাদের ফসলের জমিগুলোতে পানি জমে না থাকে। আর যদি অতিরিক্ত পানি জমে যায় তাহলে তৎক্ষণাৎ ঝড় বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই আমাদের জমি থেকে অবশ্যই পানি সরিয়ে ফেলতে হবে, কারণ জমিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু শিকড় পচা রোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে আমাদের শাকসবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং পাট বা অন্যান্য যে সমস্ত ফসল আছে যেমন ধান ফসলও কিন্তু ঝড়ে নুয়ে পড়ে এবং এই ধানগুলো পানির সংস্পর্শে এসে ধান বীজগুলো গজিয়ে যায় এবং আলটিমেটলি ফসল কর্তনের আগেই অঙ্কুরোদ্গম হওয়ার কারণে কিন্তু কৃষকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। কাজেই এই মৌসুমে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলেই আমাদের চাষিভাইদেরকে অবশ্যই এ সংক্রান্ত বিষয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে।
1: যে আপনি যেমনটা বলছিলেন যে ঝড় বৃষ্টিতে আমাদের মাঠ ফসলে যেগুলো রয়েছে সেগুলোর ক্ষতি হয়, বিশেষত যখন কালবৈশাখী ঝড় যায় একদম ধান নুয়ে পড়ে, তো একেবারে যদি প্রথমেই ধানের ব্যাপারে আসি তো সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যে এই সময় এই মুহূর্তে ধান ফসলের কিভাবে পরিচর্যা নিতে পারেন আমাদের কৃষক ভাইয়েরা?
0: আসলে ঝড় বৃষ্টিতে ধান খেতে পানি জমলে 2-3 ইঞ্চি পানি রেখে বাকি পানি আমাদের অবশ্যই বের করে দিতে হবে। ধান গাছ মাটিতে হেলে পড়লে 2-3 গোছা একসাথে বেঁধে হালকাভাবে দিলে এই ধানগুলো পুষ্ট থাকবে আর চিটা হবে না। আর বৃষ্টির পর থোর অবস্থায় ধান ফসলে বিঘাপ্রতি 5 কেজি যদি পটাশ সার দেয় তাহলে কিন্তু আমাদের ধানের ফলন বাড়বে এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে কিন্তু ধান ফসলে ব্লাস্ট বা পাতাপোড়া রোগ হতে পারে। এই সমস্ত রোগ প্রতিরোধের জন্য যেকোনো ছত্রাকনাশক, বিশেষ করে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আমাদেরকে স্প্রে করতে হবে। আর অতিরিক্ত বৃষ্টিতে ধান গাছের পাতা এবং শীষের গায়ে কাদা লেগে থাকলে এটা পানি দিয়ে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখন বৈশাখ মাস, এ সময়ে ধান ফসল 80% পেকে গেলেই এটা আমাদেরকে অবশ্যই হারভেস্ট করতে হবে এবং এগুলো কেটে পরিষ্কার, শুষ্ক এবং উঁচু জায়গায় এনে রাখতে হবে। আর বৃষ্টির পর ধানকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, কোনো রোগ বা পোকার আক্রমণ হলে এটা নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ সংক্রান্ত বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
2: জি, চমৎকার। আপনি তো ধানের একদম বিস্তারিত বললেন কৃষক ভাইরা কি করবেন, কিন্তু এখন আমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ ফসল মাঠে রয়েছে পাট, তো এই যে এই ঝড় বৃষ্টির সময় আসলে পাট কিভাবে পরিচর্যা করা প্রয়োজন বলে আপনি মনে করছেন?
0: ঝড় বৃষ্টিতে কিন্তু পাট ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড় বৃষ্টিতে পাট খেতে যদি পানি জমে তাহলে আমাদেরকে অবশ্যই দ্রুত বের করে দিতে হবে। আর পাট গাছের গোড়ায় যদি বেশিক্ষণ পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে গোড়া পচা রোগ এ সময় দেখা দিতে পারে, এজন্য কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি 1 লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। ঝড় বৃষ্টির পর পাটের কচি পাতায় পোকার আক্রমণ হতে পারে, আক্রান্ত গাছ দেখা গেলে দ্রুত কীটনাশক ব্যবহার করতে হবে এবং জমিতে পচন বা রোগাক্রান্ত গাছ দেখা দিলে দ্রুত তুলে কোথাও পুড়িয়ে ফেলতে হবে অথবা এটাকে মাটি চাপা দিতে হবে। আর ঝড় বৃষ্টির পর পাট গাছের সতেজতা ফিরিয়ে আনতে হলে NPK 20:20:20 অনুপাতে এটা তরল সার বাজারে পাওয়া যায়, এটা আমরা স্প্রে করতে পারি এবং ঝড় বৃষ্টির মৌসুমে নিয়মিত আমাদেরকে পাটক্ষেত পরিদর্শন করতে হবে।
1: জি, আমরা ধান পাট এইসব বিষয় সম্পর্কে জানলাম। এরপরে কিন্তু আমাদের কৃষক ভাইদের এখন মাঠে কিন্তু বিভিন্ন ধরনের সবজি, যেমন আপনি বলছিলেন যে এখন বেগুন, করলা বা ঢেঁড়স জাতীয় সবজিগুলো রয়েছে, তো এই ধরনের সবজির ক্ষেত্রে আসলে এই মুহূর্তে আমাদের কৃষক ভাইরা কি ধরনের যত্ন নিবেন?
0: আমাদের দেশে রবি মৌসুমের সবজি কিন্তু প্রায় শেষ মাঠে, এখন কিন্তু খরিফ 1 এবং খরিফ 2 মৌসুমের যে সমস্ত সবজি হবে সেই সবজিগুলোই মাঠে। কোন সবজি এখন মাঠে সংগ্রহ পর্যায়ে আছে এবং কোন সবজি এখন মাঠে চারা পর্যায়ে আছে। কাজেই মাঠে ঝড় বৃষ্টির পর সবজি ফসলের জমিতে জমে থাকা পানি কিন্তু দ্রুত বের করে দিতে হবে। মাটি শুকিয়ে আসার পর নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে, যাতে শিকড়ে যথেষ্ট বাতাস চলাচল করতে পারে। বাতাসে হেলে পড়া বা মাটির সাথে মিশে যাওয়া চারা সোজা করে দিয়ে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। ঝড়ে ভেঙে যাওয়া ডালপালা কেটে ফেলতে হবে এবং গাছের পাতা বা ডাটায় দাগ দেখা গেলে কপার অক্সিক্লোরাইড অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক শাকসবজিতে স্প্রে করা যেতে পারে। এছাড়া শিকড় পচা রোগ এই সময় হতে পারে। শিকড় পচা রোগ প্রতিরোধে বায়োডার্মা বা ট্রাইকোডার্মা ব্যবহার করা যেতে পারে। এ সময় সবজির পাতা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়। যদি এ ধরনের পোকার আক্রমণ হয় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এছাড়া বেগুন করলা জাতীয় সবজিতে ফেরোমন ফাঁদ ব্যবহার করা যেতে পারে। মাটি যদি ভেজা থাকে তাহলে কোন রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকতে হবে। মাটি একটু শুকালে গাছের গোড়ায় পটাশ সার এবং গাছের পুষ্টির জন্য এনপিকে তরল সার বাজারে পাওয়া যায়। এই এনপিকে তরল সার আমরা স্প্রে করতে পারি। চারাগাছের গোড়ার মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় বা চটা বেঁধে যায় তাহলে এই চটাকে ভেঙে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং বৃষ্টির পরপরই ভেজা মাটিতে ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। কৃষিজীবী ভাই বোনেরা, এখন বৈশাখ মাস, দেশের বিভিন্ন অঞ্চলে ধান ফসল কাটা শুরু হয়ে গেছে, সেই সাথে আমাদের দেশে প্রায় বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে। তো ঝড় বৃষ্টিতে অনেক সময় আমাদের ধান ফসল অতিরিক্ত বৃষ্টির কারণে তলিয়ে যেতে পারে। কাজেই এ সময়ে আপনার জমির ধান 80% পর্যন্ত পরিপক্ব হয়ে গেলে আপনি যদি মনে করেন যে ঝড় বৃষ্টিতে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার ধান ফসল 80% পরিপক্ব হলেই আপনি জমি থেকে সংগ্রহ করতে পারেন।
2: ধন্যবাদ আমাদের এত সুন্দর করে ধান, পাট এবং সবজি নিয়ে সার্বিক যে মাঠ ফসল সেগুলো আসলে আমাদের কৃষক ভাইরা কিভাবে যত্ন নেবেন সে সম্পর্কে বিস্তারিত আমাদের বলার জন্য
0: ধন্যবাদ আপনাকে।

0: কেমন লাগলো বলো?
1: অনেক ভালোই লাগলো।
2: শেষে এসে পাখির ডাকটা খুব বেশি ভালো লাগছে।
0: তো এই কৃষক কার্ড এবং আমাদের কৃষকদের এই নতুন জীবনের যে স্বপ্ন, এই নিয়ে গানটি গেয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস, রাশেদ এবং সহশিল্পীবৃন্দ। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক আর গানটি সুর করেছেন রুবায়াত শামীম চৌধুরী। তো এবারে যে বিষয়টা আমরা সবাই বসে আছি, যে এ সপ্তাহের কৃষি নিয়ে শুনবো। এ সপ্তাহের কৃষি সম্পর্কে বলছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস, খামারবাড়ি। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন সজীব দত্ত। আমরা শুনি।
3: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমি সজীব দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়। আজকে আমরা কথা বলব এ সপ্তাহের কৃষি এই বিষয়ে। শুরুতেই বোরো ধান সম্পর্কে জানতে চাই।
4: বোরো ধানের ক্ষেত্রে যারা এখনও বোরো ধান কাটেননি বা যারা দেরিতে লাগিয়েছেন, তাদের জন্য জমির ধান শতকরা 80% পেকে গেলে রিপার বা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে কম খরচে ও স্বল্প সময়ে ধান সংগ্রহ করুন। হারভেস্টার দিয়ে প্রতি ঘণ্টায় প্রায় 4 বিঘা জমির ধান কাটা ও মাড়াই করা যায়। হাত বা রিপার দিয়ে সংগৃহীত ধান পাওয়ার থ্রেশার দিয়ে মাড়াই করুন, এতে সময় ও খরচ বাঁচবে।
3: আউশ ধানের বিষয়?
4: আউশ ধানের ক্ষেত্রে এখন চারার বয়স 12 থেকে 15 দিন হলে ইউরিয়া সারের প্রথম কিস্তি হিসাবে একর প্রতি 18 কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে এবং এর 15 দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিমে পানি রাখা সহ জমি আগাছামুক্ত রাখতে হবে।
3: আমন ধান সম্পর্কে জানতে চাই।
4: এ মাসের মধ্যে রোপা আমনের জন্য বীজতলা তৈরি করতে হবে এবং বন্যাকালীন সময় যেন চারা নষ্ট না হয় সেজন্য অধিক পরিমাণে চারা উৎপাদন করতে হবে। লবণাক্ত এলাকার জন্য বিড়িধান 53, বিড়িধান 54, বিড়িধান 73, অলবণাক্ত জোয়ারভাটা এলাকার জন্য বিড়িধান 76, বিড়িধান 77, বিড়িধান 78, জলমগ্ন এলাকার জন্য বিড়িধান 51, বিড়িধান 52, বিড়িধান 79 এবং খরা প্রবণ এলাকার জন্য বিড়িধান 56, বিড়িধান 71, স্বল্পমেয়াদী হিসাবে বিড়িধান 57, বিড়িধান 75, বিড়িধান 87, বিড়িধান 90, বিড়িধান 91, বিড়িধান 93, বিড়িধান 94, বিড়িধান 15, বিড়িধান 103, জিঙ্ক সমৃদ্ধ ধানের জন্য বিড়িধান 62, বিড়িধান 72, বিনা ধান 17, বিনা ধান 22 রোপণ করতে হবে। এছাড়া অধিক ফলনের জন্য বিড়ি হাইব্রিড ধান 4, বিড়ি হাইব্রিড ধান 6 আবাদ করতে পারেন। খরাপ্রবণ এলাকায় রোপা আমন ধান ক্ষেতে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন। জ্যৈষ্ঠ মাসে আউশ ও বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ দেখা দিতে পারে। আক্রমণের প্রাথমিক পর্যায়ে হাত জাল, গামছা, লুঙ্গি বা মশারি দিয়ে পামরি পোকা ধরে মেরে ফেলতে হবে। তাছাড়া আক্রান্ত গাছের গোড়া থেকে 5 সেন্টিমিটার অর্থাৎ 2 ইঞ্চি রেখে বাকি অংশ কেটে ফেলতে হবে। আক্রমণ বেশি হলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময় প্রয়োগ করতে হবে।
3: ভুট্টা সম্পর্কে বলবেন।
4: এ সময় ভুট্টার মানে খরিফ ভুট্টার বয়স 20 থেকে 25 দিন হলে ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। মাটিতে রসের ঘাটতি থাকলে হালকা সেচ দিতে হবে আর অবশ্যই জমিতে আগাছা মুক্ত রাখতে হবে এবং একই সাথে গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে।
3: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এবারে পাট ও শাকসবজি সম্পর্কে জানতে চাই।
4: পাটের ক্ষেত্রে পাটের জমিতে আগাছা পরিষ্কার, ঘন ও দুর্বল চারা তুলে পাতলা করতে হবে এবং সেচ দিতে হবে। ফাল্গুনী তোষা জাতের জন্য একর প্রতি 40 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। মাটিতে রস না থাকলে বা দীর্ঘদিন বৃষ্টি না হলে হালকা সেচ দিতে হবে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকলে তা বের করে ব্যবস্থা নিতে হবে। এ মাসে পাটের বিছা পোকা বা ঘোড়া পোকা জমিতে আক্রমণ করতে পারে। এদের আক্রমণ রোধ করতে পোকার ডিমের গাধা বা পাতার নিচ থেকে পোকা সংগ্রহ করে মেরে পুড়িয়ে ফেলতে হবে। আর যদি আক্রমণ বেশি হয় তাহলে অনুমোদিত কীটনাশক সঠিকভাবে সঠিক সময় সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। শাকসবজির ক্ষেত্রে লতানো সবজির দৈহিক বৃদ্ধি যত বেশি হবে তার ফুল ধারণ ক্ষমতা তত কম হবে, সেজন্য বেশি বৃদ্ধি সমিত লতার 15 থেকে 20% কেটে দিতে হবে। এতে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে।

0: আক্রমণ রোধ করা যায়।
1: সবশেষে গাছপালা সম্পর্কে বলবেন।
0: আমরা জানি যে এখন জ্যৈষ্ঠ মাস এবং সামনে আষাঢ় মাস চলছে, সেক্ষেত্রে আগামী মাসে চারা লাগানোর জন্য এখনই উপযুক্ত সময়। জায়গা নির্বাচন, গর্ত তৈরি করতে হবে, গর্ত প্রস্তুতি করতে হবে এবং সারের প্রাথমিক প্রয়োগ এবং চারা নির্বাচন, এই কাজগুলো এ মাসেই শেষ করতে হবে। এছাড়াও নারিকেল, সুপারি, উপযুক্ত মাতৃগাছ থেকে ভালো বীজ সংগ্রহ করে বীজতলা এখন লাগাতে পারেন।
1: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আজকে আসরে আমরা জানলাম এই সপ্তাহের কৃষি এই বিষয়ে। নিশ্চয় আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।

0: মা ও মা দেখছো লাল শাক গুলান কত সুন্দর লাগতেছে, আমি আর কয়টা শাক তুলি মা?
1: না রে ময়না, আজ আর তুলিস না, দুই তিন দিন পর আবার তো তুলতে হইব, আর কয়দিন থাকুক?
0: তিন মাস হইল বাজান আমাকে ছাইরা আল্লাহর কাছে চইলা গেছে, বাজান যা উপার্জন করতেন হেই দিয়েই সংসার সুন্দর মতো চলত। বাজান মারা যাওয়ার পর তোমার খুব কষ্ট হয়েছে তাই না মা?
1: হরে মা, তোর নানার দেওয়া এই জমিটা ভাগ্যে আসছিল।
2: কি জানি তো লাল শাক তুলতেছ, তোমার ক্ষেত তো সারা গ্রামে সারা ফেলে দিয়েছে। তোমার মেয়ে ময়না না? কি ময়না, কেমন আছো?
0: ভালো আছি মাস্টার কাকা, কালকেই আসছি।
1: আপনার না গত সপ্তাহে আহনের কথা আছিল?
2: হ্যাঁ, সদরে গিয়েছিলাম। গত সপ্তাহে শহর থেকে যাদের আসার কথা ছিল তারা কি এসেছিল?
1: নিয়ে গেছে, নগদ টাকাও দিয়ে গেছে, মাসে একবার শাক নিব কইল।
2: এই ঝাঁকি কোথায় পাঠাচ্ছ?
1: আমাকে বাজারে পাঠাইতেছি, হেলাল আইসা নিয়ে যাইব। আপনি এদিকে?
2: ওই দূর থেকে তোমাদের দেখে এলাম, ওই খেতে না পেলে বাড়িতে যেতাম।
1: বিশেষ কোন কথা?
2: আমাদের কৃষি কর্মকর্তা তোমাকে উপজেলায় ডেকেছেন, তোমার পরিশ্রমের ফল দেখে তিনি তোমাকে বিশেষ সাহায্য করতে চান। শূন্য হতে তুমি আজ সফল একজন নারী, আদর্শ নারী, স্বাবলম্বী নারী, গ্রামে তোমার গল্প মানুষের মুখে মুখে, তোমাকে দেখে গ্রামের অন্যান্য নারীরাও এগিয়ে আসছে।
1: মাস্টার ভাই, স্বামী নাই, অর্থ করি নাই, একটা সাবালিকা মাইয়া, হ্যার লেখাপড়া, সংসারের খরচ, চোখে মুখে আন্ধার দেখছি, চিন্তায় চিন্তায় ঘুম আসিল না, সারা দিন রাত শুধু চোখের পানি ফালাইছি। আপনারা পাশে আসলেন, আমারে টাইম না তুললেন, আমি এখন চোখে আলো দেখি, নিঃস্ব থাইকা আজ আমি আপনার জন্যই স্বাবলম্বী।
2: শোনো শোনো, যারা পরিশ্রম করবে, কাজকে সম্মান করবে, তাদের জীবন উন্নত হবেই, তোমার জীবন এজন্যই বদলেছে।
0: মা বাড়ি চলো, হেলাল ভাই না আসবো?
1: হ মা চলো।
2: চলো আমিও তোমাদের সাথে যাই।
1: চলেন।
3: আসলে যে কাজের মধ্যে বেঁচে থাকে তার বাঁচাটাই সার্থক, এই কথাটা আমরা মনে রাখবো। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার বাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভিন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
4: হ্যাঁ চলো,
0: চলো উঠি।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় জাভেদ কারদার, কনুজ শিকদার, কামাল চৌধুরী এবং আমি লায়লা পারভীন কেয়া। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মিসবা চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, এস এম আল জুবায়ের ও মোহাম্মদ আরিফ বিল্লা এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমী দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার অনুষ্ঠান। আজ দুর্বারে রয়েছি আমরা কজন। আমি কনুজ শিকদার,
1: আমি লায়লা পারভিন কিয়া,
2: আমি জাভেদ কারদার
3: এবং আমি কামাল চৌধুরী।
0: সৈনিক ভাইয়েরা, দুর্বারে আজকে আপনাদের জন্য নিবেদন করছি চিত্রগীতি, ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান। আর চিত্রগীতির প্রথম গানটি নির্বাচন করা হয়েছে শিল্পী ছায়াছবি থেকে, যুগলে গিয়েছেন রুনা লায়লা ও সৈয়দ আব্দুল হাদী।

সনিক ভাই বোনেরা, ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতিতে এবারে শুনবেন গানে গানে চেনা হল, চোখে চোখে দেখা হল। দ্বৈতকণ্ঠে গেয়েছেন অ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী। ছায়াছবি না বলো না।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান। আপনাদের জন্য এবারে শোনাব মাই নেম ইজ খান। এই ছায়াছবির গান যুগলে গিয়েছেন আসিফ আকবর ও মিম।

0: বজগিরি ছায়াছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি কনোজ শিকদার,
2: আমি জাভেদ কারদার
3: এবং আমি লায়লা পারভিন কিয়া।
0: শেষ হল আজকের দুর্বারের আয়োজন। এখন জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছে শাকিল আহমেদ। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল ভারতে শুরু হবে। 12 দিন ব্যাপী এই টুর্নামেন্টে 6টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে এ গ্রুপে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। রাত 8টায় একই ভেন্যুতে বি গ্রুপে দিনের অপর ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। এই ম্যাচটি রাত 8টায় শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন হকি খেলোয়াড় গঠনের লক্ষ্যে সরকার ছোট ছোট মিনি টাফ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বিমানবাহিনী ফ্যালকন হলে সফল নারী হকি ও কাবাডি দলের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সরকারের এই নতুন পরিকল্পনার কথা জানান। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাই পর্বে রানার্স আপ হওয়ায় বাংলাদেশ নারী হকি দলের খেলোয়াড় কোচ ও ফিজিওকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে 1,00,000 টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সদ্য সমাপ্ত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে 1,00,000 টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। থমাস ডুলি আজ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান নতুন কোচ এর দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 65 বছর বয়সে থমাস ডুলি জার্মান বংশোদ্ভূত হলেও তিনি খেলোয়াড় জীবন কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে 2 লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আগামী 30শে মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়নশিপ ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনাল এর বিপক্ষে খেলবে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসে 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুই দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক সিরিজ এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারিতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া 6, 9 ও 11 জুলাই দু দলের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার স্বাগতিক মেক্সিকোর ম্যাচ জিতে বিশ্বকাপের খেলা মাঠে করাবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে পুরনো সদস্যের দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই লাফবোরোতে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও আর অকৃতজ্ঞ হয়েও না। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। এখন মধুমাস চলছে। মধুমাসে প্রকৃতির উপহার সুস্বাদু ফলমূল, যা পুষ্টিকর বটে। মৌসুমি ফল জীবনের আয়োজনে যোগ করে ভালো থাকার অনুষঙ্গ। পরিকল্পিত উপায়ে সংসার জীবনের শুরু থেকেই ছোট সংসার গড়ে তোলার মাধ্যমে জীবনে সুখ সমৃদ্ধি অনেকটাই নিশ্চিত করা যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আশা করছি আপনারা আছেন জনসংখ্যার স্বাস্থ্য পুষ্টি সেলের সকল আয়োজনের সাথে। শুরু করছি ডাকবাক্সের পালা। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল, এই নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন অন্যান্য দিনের মতো আজও শুরু করছি। চিঠি এবং ইমেলের উত্তর দেওয়ার জন্য যথারীতি উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
2: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন।
1: আজ আমাদের চিঠি এবং ইমেল সবখানেই আসন্ন ঈদের শুভেচ্ছা আছে। হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে আপনি লিখেছেন, ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ উল আজহার এই আনন্দ ঘন মুহূর্তে অনেক প্রিয় এস এম জাহিদ হাসান ভাইয়া ও আপুকে এবং প্রিয় শ্রোতাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের বিশুদ্ধ ভালোবাসা অটুট থাক সবার অন্তরে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল কলাকুশলীদেরকেও ঈদের শুভেচ্ছা জানাই।
2: ওয়াসিউর রহমান মিন্টু, আমাদের পক্ষ থেকে আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে শ্রোতা বন্ধুদেরও জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবাই সুস্থ, সুন্দর, নিরাপদে ঈদ উদযাপন করতে পারবেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আশা করছি পরবর্তীতে অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আবারও লিখবেন।
1: মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন, পুষ্টিসেল আমার প্রাণের স্পন্দন, পুষ্টিসেল শোনা ছাড়া আমার ভরে না মন, পুষ্টিসেল আমি প্রতিদিনই শুনি, প্রতিদিনই উপকারও পাই। শরীর ও মন কিভাবে ভালো রাখা যায় তা বলা হয়, পরিবারের সন্তান কজন হলে সুখী হওয়া যায় তাও বলা হয়, গর্ভবতীর যত্ন ও পরিচর্যা কিভাবে করতে হবে সেটাও বলা হয়, বাল্যবিবাহের কুফল থেকেও এখান থেকে আমাদেরকে জানানো হয়, যার ফলে অনেক বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।
2: শামীম শরীফ, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে প্রাণের স্পন্দনের সাথে তুলনা করেছেন। আসলে এই সেলের প্রতি আপনার ভালোবাসা এবং আস্থাই প্রকাশ পেয়েছে আপনার লেখায়। আপনি প্রতিদিন শোনেন, উপকারও পান, আপনার মতামত জেনে আমাদের খুবই ভালো লাগলো। এই সেলের অনুষ্ঠান শুনে কি কি বিষয়ে জানা যায় তাও আপনি সুন্দর করে লিখেছেন। চিঠির জন্য অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
1: এবার ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন বিপ্লব খান মাদারগঞ্জ জামালপুর থেকে। সুপ্রিয় ডাকবাক্স, অগ্রিম ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, ভালোবাসা, আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। কুরবানির প্রকৃত শিক্ষা আমাদের হৃদয়ে জাগ্রত হোক। হিংসা, অন্ধকার ও স্বার্থপরতা ত্যাগ করে মানবতার কল্যাণে এগিয়ে যাই। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আমি একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক, প্রতিটি অনুষ্ঠানের সাথেই যুক্ত থাকি। সুখী সংসার, এসো করি ছোট পরিবার, আপনি কেমন আছেন, কথায় গানে সঙ্গীতমালা, ডাকবাক্স, নাটক, ফোন ইন অনুষ্ঠান।
2: বিপ্লব খান, আপনাকেও আমাদের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনেকগুলো পর্ব আপনি নিয়মিত শোনেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন আমাদেরই সাথে।
1: পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ, আপনার ইমেল পেয়েছি আমরা, পড়ছি। বেতারের সকল কলাকুশলী ও সমস্ত বেতার বন্ধুদের আমার পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং ঈদ মোবারক। গত 17 মে আমার ইমেল সুন্দর করে পড়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমাদের ক্লাবের নাম রাজধলা বেতার শ্রোতা ক্লাব। এখন সদস্য সংখ্যা 10 জন, সবাই বেতার শোনে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের ডাকবাক্স অনুষ্ঠান সহ বেতারের অন্যান্য সকল অনুষ্ঠান আমরা শুনে আসছি। বেতার হচ্ছে ভালোবাসার নাম, আবেগের নাম। দোয়া করবেন আমাদের সদস্য সংখ্যা আমরা যেন আরো বাড়াতে পারি। ডাকবাক্স, উত্তরণ, দর্পণ, দুর্বার, সমীপেশ্বর নিবেদন, এগুলো নিয়মিতই শুনি। আমাদের যেমন পরিবার আছে, বেতারও হচ্ছে আমাদের পরিবারের মতোই। আসুন সবাই মিলে প্রতিদিন একটি হলেও ভালো কাজ করব।
2: তোফায়েল আহমেদ হানিফ, আপনার ইমেলটি পড়ে ভালো লাগলো। আপনার ক্লাবের সব সদস্যদের জন্য ঈদ মোবারক। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং আমাদের কাছে মতামত জানিয়ে চিঠি লিখবেন। আপনি প্রতিদিন একটি করে ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, আপনার এই প্রত্যয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
1: মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল যেন আকাশের অসংখ্য তারার মতো, প্রত্যেকটি তারাই অন্ধকারে আলো জ্বেলে পথ দেখায়। ঠিক তেমনি এই সেল মানুষের জীবনে জ্ঞানের আলোকরশ্মি ছড়িয়ে দেয়। তারা যেমন আকাশকে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত, তেমনি বেতারের এই সেলের অনুষ্ঠানগুলো মানুষের মন ও সমাজকে করে তোলে সচেতন ও আলোকিত। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে সহজ ভাষায় যে তথ্য দেয়, গ্রাম বা শহর সবকিছু মিলে আপনি একটি নিঃশব্দ বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন।
2: মেহেদী হাসান মামুন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে মানুষের মনকে আলোকিত করার একটি উৎস হিসেবে বিবেচনা করছেন, এছাড়া বন্ধু হিসেবে বিবেচনা করছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ।
1: দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি ঈদ শুভেচ্ছা জানিয়ে একটি ভয়েস ক্লিপ পাঠিয়েছেন।
2: দীপক চক্রবর্তী, আপনাকেও আমাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, আপনার শুভেচ্ছা আমরা পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ।
1: নীলুফা আক্তার নীলা সাঁথিয়া পাবনা থেকে ইমেল করেছেন। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে প্রচারিত সাপ্তাহিক নাটক আমাদের কথা আমাদের গান, কথা গানের সঙ্গীতমালা, তারুণ্যের কণ্ঠ, এসে পড়ি ছোট পরিবার সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবাইকে সচেতন করা হচ্ছে। সেই সাথে এই সেল থেকে প্রচারিত সচেতনতামূলক বিভিন্ন গানের মাধ্যমে আমাদেরকে জানানো হচ্ছে আমাদের কি করতে হবে। তাই আসুন, এখনো সময় আছে, আমরা নিজেরা একটু সচেতন হই, নিজেদেরকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলি, পাশাপাশি আমাদের চারিপাশে যারা আছে তাদেরকেও সচেতন করি, সবার প্রতি এই আহ্বান ব্যক্ত করছি।
2: ফাক্তার, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে যেসব তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়, আমরা প্রত্যাশা করি সেসব তথ্য পরামর্শ নিজেদের জীবনে কাজে লাগিয়ে সবাই ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করবেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি। ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন, তবুও বলছি আরেকবার, পপুলেশন সেল বাংলাদেশ বেতার। বন্ধুরা, এবারে জানিয়ে দিয়ে সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে, লিখেছেন চানমণি মাদারগঞ্জ জামালপুর থেকে।
2: চানমণি মাদারগঞ্জ জামালপুরের শ্রোতাবন্ধু, আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন, ভালো লেগেছে আপনার ইমেলটি এবং সেরা চিঠি হিসেবে বিবেচনা করছি আমরা, পড়ছি আমরা ইমেল থেকে।
1: প্রিয় ডাকবাক্স, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডাকবাক্স ও জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এই মহিমান্বিত উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। ঈদ মোবারক। আমার সেই ছোট্টবেলার দিনগুলো যেন ছিল এক অন্যরকম আনন্দের ভান্ডার। তখন বিনোদনের এত মাধ্যম ছিল না, টেলিভিশন, মোবাইল বা ইন্টারনেটের প্রচলনও এত বেশি ছিল না। সেই সময় আমাদের আনন্দের অন্যতম সঙ্গী ছিল বেতার বা রেডিও। প্রতিদিন সকালে ঘুম ভাঙত বেতারের মধুর শব্দে, কখনো দেশাত্মবোধক গান, কখনো খবর, কখনো আবার শিশুদের অনুষ্ঠান শুনে দিন শুরু হত। বিকেলে পরিবারের সবাই একসাথে বসে নাটক, গান, গল্প বা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান শুনতাম বেতারের সেই পরিচিত শব্দ আর উপস্থাপকের কণ্ঠ আজও কানে ভাসে। বিশেষ করে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের সুখী সংসার, এসে করি ছোট পরিবার, গান ও নাটক শুনে মন ভরে যায়। তখনই মনে হয় বেতার শুধু একটি যন্ত্র নয়, বরং পরিবারের একজন সদস্য। আজ প্রযুক্তির উন্নয়নে অনেক কিছু বদলে গেছে, কিন্তু জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল ঘিরে রয়েছে আমাদের জীবন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত পরিবার পরিকল্পনা, মা ও শিশুর স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাদ্যাভ্যাস, টিকাদান, কৈশোরকালীন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, শিশুর সঠিক বৃদ্ধি এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
2: বাংলাদেশ বেতারের সাথে আপনি আপনার সারাদিনের সময় অতিবাহিত করেন, বিভিন্ন অনুষ্ঠান শুনেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানকে মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক বলে উল্লেখ করেছেন, আপনার এই মতামত আমাদেরকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। সবসময় থাকবেন এই সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে নিয়মিত লিখবেন, এটাই প্রত্যাশা করছি। আপনাকেও আমাদের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি।
1: আবার ইমেল থেকে পড়ছি, ইমেল পাঠিয়েছেন জাকির হোসেন ত্রিশল ময়মনসিং থেকে। আপনি লিখেছেন, সত্যি আমি বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি অনেক কৃতজ্ঞ। পুষ্টি সেল থেকে জানতে পারছি অনেক অজানা তথ্য। পরিবারকে যদি একজন মানুষ সুখে রাখতে চায় তাহলে এই সেলের অনুষ্ঠানের কোন বিকল্প নেই। গত 17ই মে তারিখে ডাকবাক্সতে আমাকে শ্রেষ্ঠ পত্রলেখক করায় পুষ্টি সেলের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। রানু বালা ময়মনসিং থেকে ইমেল পাঠিয়েছেন, প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, তুমি ছড়িয়ে আছো গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে। বাংলাদেশ বেতার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক পরামর্শও দিতে পেরেছি। সংসার ছোট রাখা, গর্ভবতী মায়ের যত্ন নেওয়া, শিশুকে কয়টি টিকা দিতে হবে, এই সব কিছু কাজে লেগেছে বাংলাদেশ বেতারকে। আমি আমার সংসারের কাজের সাথে মিল রেখে শুনতে থাকি। এক কথায়, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল ছাড়া আমাদের কোন বিকল্প নেই।
2: জাকির হোসেন এবং রানুবালা, আপনাদের বক্তব্য প্রায় একই রকম। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলকে জীবনের একটি অংশ হিসেবে দেখছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময়

0: মোসাম্মদ কে আক্তার আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান খুব ভালো ও শিক্ষণীয়। সব থেকে ভালো লাগে সাপ্তাহিক নাটকগুলো। এই নিউ মিডিয়ার যুগে এসেও বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা অতুলনীয়। বেতারের এই ধারাবাহিকতা বজায় থাকুক সবসময়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে পরিবার পরিকল্পনা ও সুন্দর জীবন গড়ে উঠেছে। পরিশেষে ধন্যবাদ জানাই এই সেলের সবাইকে। মোহাম্মদ মেহেদি হাসান আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার মানুষের জন্য কাজ করে, জীবনের মান উন্নয়নে এই সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সেল আমাদের জীবনকে করেছে উন্নত। এই সেলে আমরা যে কোনো পারিবারিক শারীরিক সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে থাকি। নাটিকা এবং গান বিশেষ করে খুবই ভালো লাগে। পরিবারের সদস্যদের কিভাবে যত্ন নিতে হবে তাও আমরা এই সেল থেকে শিখতে পারি।
1: অনেক অনেক ধন্যবাদ মোসাম্মদ কিয়া আক্তার এবং মেহেদি হাসান। আপনারা দুজনই জনসংখ্যা স্বাস্থ্য উপস্থিত সেলের অনুষ্ঠান মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক বলে মন্তব্য করেছেন, শিক্ষণীয় বলেছেন। কিয়া আক্তার আপনি নাটক ভালো লাগার কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে ইমেলের জন্য।
0: আফিয়া খানম জুলি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে ইমেল পাঠিয়েছেন। আপনি লিখেছেন, 15ই মে প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে সুখী পরিবারের চাবিকাঠি পরিবার পরিকল্পনা পদ্ধতি শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। অন্য ইমেলে লিখেছেন, ঈদ উল আজহা যেন সকল মুসলিমের মনে নিয়ে আসে শান্তি সৌহার্দ্য ও পবিত্রতার ছোঁয়া। সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার প্রাণঢালা শুভেচ্ছা, ঈদ মুবারক। শিবালয় মানিগঞ্জ থেকে রাসেল শেখ, আপনি 18ই মে প্রচারিত গুণীজনের কথা পর্বে আলাপচারিতা শুনতে পেয়ে আপনার ভালো লেগেছে বলে জানিয়েছেন।
1: ধন্যবাদ আফিয়া খানম জুলি এবং রাসেল শেখ, আপনারা দুজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে লিখেছেন। আশা করি সামনের দিনগুলোতে এভাবেই লিখবেন আমাদের কাছে।
0: ফরহাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে ইমেল করেছেন এবং আপনি প্রথমত জানতে চেয়েছেন কবে থেকে প্রতি মঙ্গলবার রাত 8:10 ধারাবাহিক নাটক প্রচার শুরু হবে এবং ডাকবাক্সের সেরা পটলেখক যারা হয়েছে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে।
1: ফরহাদ হোসেন টুটুল, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে ধারাবাহিক নাটক প্রচার শুরুর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আশা করি আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আপনাদেরকে জানাতে পারব। আর সেরা পত্রলেখক হিসেবে যারা ডাকবাক্সে বিজয়ী হয়েছেন এছাড়াও অন্য অনুষ্ঠানে কুইজ বিজয়ী হয়েছেন তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে সেটিও পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং শ্রোতাদেরকে ডাকযোগে পাঠানোর ব্যবস্থা করা হবে।
0: বন্ধুরা, এবারে যাচ্ছি প্রাপ্তি স্বীকারের পালায়। আরও যারা ইমেল করেছিলেন, ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে, নকুল কুমার বিশ্বাস ভালুকা ময়মনসিংহ থেকে, মোসাম্মদ জান্নাতুল ফেরদৌসি বগুড়া থেকে, মোহাম্মদ ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, নিয়মিত থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে, নিয়মিত অনুষ্ঠান শুনে আমাদের কাছে মতামত জানিয়ে নিয়মিত লিখবেন। সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা।
0: ঈদ উল আজহার আনন্দ উপভোগ যেমন করে আমরা করব, ঈদ উল আজহার যে শিক্ষা আছে ত্যাগ এবং সহমর্মিতা, সেই শিক্ষাটাও গ্রহণ করব এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমাদেরকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।
2: শেষ হল জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যেই সম্পন্ন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। শুনানি শুরু হবে 1 জুন। আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে আরও 16টি শিশুর মৃত্যু। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন নগরবাসী। ঈদ যাত্রা

0: তাই বাড়তি চাপ থাকলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের সংখ্যা নেই জানালেন রেলপথমন্ত্রী। পাকিস্তানের কোয়েটায় ট্রেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত 20 জন। এবং আগামীকাল ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ বান্ধব অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করার চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। তিনি বলেন, টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ।
2: আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ।
0: দেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5 থেকে 5 কিলোওয়াট ঘণ্টার সৌরশক্তি পাওয়া যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চলে এ নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা রয়েছে। এ সময় তিনি একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম প্রধানমন্ত্রীর অনুরোধে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বিদায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
3: সেই টেস্ট 3 দিনের সময় লাগে, 3 দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনা আমরা আশা করছি খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পর পালিয়ে যাওয়া আসামিকে 7 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি একদিনের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিল করা হবে। তিনি আরও বলেন, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দ্রুত আসামিদের যাতে গ্রেপ্তার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে সরকার, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই চার্জশিট আমলে নেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির জন্য আগামী 1 জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে শিশু রামিসাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আজ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র। তিনি আজ রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান যুগ হচ্ছে নিখুঁত ডেটা বা উপাত্তের যুগ। তথ্যের গ্রহণযোগ্যতা ও সত্যতা নিশ্চিত করতে হলে তার পেছনে অবশ্যই অকাঠ্য উপাত্ত থাকতে হবে।
4: যার দায় দায়িত্ব আমাদের সবারই, আমরা সেখান থেকে বেরিয়ে এসে সময় উপযোগী ইন্টারিলেশন তৈরি করতে হবে, আন্তঃসম্পর্কটা হতে হবে কিন্তু সময় উপযোগী। এই যে ইনফরমেশন ইকোসিস্টেম, এটা আমাদের সবারই বোঝা দরকার। এখন আমরা যে যুগে প্রবেশ করেছি তাতে ডিজিটাল লিটারেসির যে বেসিক নলেজটা আমাদের যাদের নাই, আমরা কিন্তু ওইরকম নলেজবিহীন একটা বোবা মানুষের সমাজের মধ্যে আমাদেরকে ঢুকে যেতে হবে।
0: এ সময় মন্ত্রী জনসংযোগের আধুনিকায়নে সাইকোগ্রাফি এবং ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈজ্ঞানিক উপাত্তকে কাজে লাগিয়েই জনসংযোগ কর্মকর্তাদের পারসেপশন ম্যানেজমেন্ট বা নেতিবাচক প্রচারণা মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করে সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আগামীকাল পালিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তিনি 1899 খ্রিস্টাব্দে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1972 সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে,
5: মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপ্রেরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গু কৃপান ভীমি রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন।
6: অন্যায় শোষণের বিরুদ্ধে যার ছিল সাহসী উচ্চারণ, বৈষম্য কুসংস্কার ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে যিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে সংগ্রাম চালিয়ে গেছেন, যার সাহিত্যকর্ম ও সঙ্গীত প্রজন্মের পর প্রজন্মকে সমাজ পরিবর্তনের পথ দেখাচ্ছে, তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
5: আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুকের ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব।
6: বড্ড পরাধীন সময়ে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল নজরুলের। শৈশব কৈশোর তারুণ্য জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়, যোগ দেন সেনাবাহিনীতে, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। কঠিন জীবন সংগ্রাম তাকে দমাতে পারেনি, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দুর্দম গতিতে এগিয়ে চলেন তিনি, হয়ে ওঠেন গণমানুষের নজরুল। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজ চিন্তক। নিজের সব সৃষ্টির মধ্য দিয়ে তিনি প্রেমের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর।

0: সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেছেন নজরুল। নিজের পরিচালিত চলচ্চিত্র ধ্রুবতেও অভিনয় করেছিলেন। বর্তমান পৃথিবীতে যখন বিদ্বেষ, ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈষম্য বাড়ছে, তখন তার অমর সৃষ্টি আমাদের জন্য আলোর দিশারি। তার জন্মবার্ষিকী স্মরণ করিয়ে দেয় যে কবির আদর্শ ও ভাবনা আজও প্রাসঙ্গিক, তার জীবন দর্শন আজও জ্বালাতে পারে আলো। কণিকা ভৌমিক, বাংলাদেশ বেতার।
1: এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, বিদ্রোহ ও ভালোবাসার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে মানুষকে অনুপ্রাণিত করে যাবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রধান পাথেয়, তার প্রাসঙ্গিকতা ও প্রয়োজন কখনো ফুরানোর নয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 16টি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে 1434 জন রোগী হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি ICRC। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। ICRC ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এই অনুদান সরঞ্জামের মধ্যে 14টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 570টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, 12টি ব্যাগ ভাল্ভ মাস্ক, রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস রয়েছে। ফরিদপুরের নগরকান্দায় আজ সকালে বাস অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকাল 11:45 ঢাকা বরিশাল মহাসড়কে শঙ্করপাশা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী অ্যাম্বুলেন্সটির সাথে ফরিদপুরমুখী BRTC বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা 7 দিনের সরকারি ছুটি। দেশের সরকারি বেসরকারি সকল অফিসে আজ শেষ কর্মদিবস। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ইতোমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। ট্রেন, বাস, লঞ্চ স্টেশনে দেখা যাচ্ছে ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখী যাত্রীর চাপ বাড়লেও বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এদিকে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে আজ থেকে বিভিন্ন রুটে চলাচল করছে 10টি বিশেষ ট্রেন, চলবে আগামী 3 দিন। আরও শুনুন প্রতিবেদনে।
4: রাজধানী ছেড়ে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটতে শুরু করেছেন ঘরমুখ মানুষ। ভোর থেকে পরিবার পরিজন নিয়ে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ ঘাটে আসতে শুরু করেন যাত্রীরা। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সরজমিনে গিয়ে দেখা যায় ঘরমুখ যাত্রীদের উপচে পড়া ভিড়। বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তির ঈদ যাত্রার আশা করছেন যাত্রীরা।
5: অনুভূতিতে আসলে তো আনন্দেরই, সবসময় ঢাকায় থাকি, কষ্ট হলেও দেখা যাচ্ছে যে আসলে বাড়িতে গেলে কষ্টটা আর থাকে না।
6: পরিবারের সাথে একসাথে ঈদ করার মজাটাই অন্যরকম। মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে সকলে একসঙ্গে যাতায়াত করা, বাইরে যাওয়া অন্যরকম একটা আনন্দ।
7: যাব ময়মনসিংহ, 30 মিনিট যাব দাঁড়িয়ে আছে, এখনো এসি বাসটা নেই, তো এসি বাসটা আসতেছে।
4: ঈদের যাত্রার সব অগ্রিম টিকিট ইতিমধ্যে বিক্রি শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার ভোর ৬টায় রাজশাহী ধূমক্ষেতু এক্সপ্রেস ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় বিশেষ ট্রেন যাত্রা। ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে ১০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রবিবার থেকে ঈদের আগে ও পরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইসব ট্রেন চলাচল শুরু করেছে। এদিকে সরাজমিন সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায় বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর ও মুন্সীগঞ্জ রোডের বিভিন্ন টিকিট কাউন্টারে তুলনামূলক ভিড় কিছুটা কম রয়েছে। লঞ্চঘাট এলাকায় যাত্রীদের স্বাভাবিক চলাচল থাকলেও ঈদকে কেন্দ্র করে সাধারণত যেরকম চাপ তৈরি হয় তা এখনও শুরু হয়নি, তবে ভিড় এড়াতে কেউ কেউ যাচ্ছেন আগে ভাগেই।
8: চলাচল করার ক্ষেত্রে এখন পর্যন্ত নিরাপত্তাহীনতা ভুগি নেই।
9: কেবিন আগে বুক করা ছিল সকালে আইসা, কোনো অসুবিধা নেই।
10: গত বছর এই বছর যাতায়াত খুব সুন্দর, লঞ্চ জার্নিতে কোনো জ্যাম নেই।
4: ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: সৌদি আরবে আগামীকাল থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হবে। মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা আরাফাতে অবস্থান করবেন। ১০ই জিলহজ আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ পালনের লক্ষ্যে হাজিরা আজ মক্কায় অবস্থান করছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানি একটি ট্রেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭০ জনের বেশি মানুষ। আজ দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের দুটি বগি উল্টে গিয়ে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বেলুচ লিবারেশন আর্মি বিএলএ সংবাদ মাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে এ হামলার দায় স্বীকার করেছে। রাশিয়া ইউক্রেনে কয়েকশো ড্রোন ও বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক হামলা শুরু করেছে। হামলায় রাজধানী নগরী এবং এর আশপাশের এলাকাগুলোতে অন্তত ৪ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভই ছিল হামলার প্রধান লক্ষ্যস্থল, তবে অন্য এলাকাও আক্রান্ত হয়েছে। খেলার খবর। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল ভারতে শুরু হবে। ১২ দিনব্যাপী এই টুর্নামেন্টে ৬টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে এই গ্রুপে নেপাল ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। রাত ৮টায় একই ভেন্যুতে বি গ্রুপে দিনের অপর ম্যাচে স্বাগতিক ভারত মালদ্বীপ নারী দলের মুখোমুখি হবে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের মোকাবেলা করবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপ এর উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যে সম্পন্ন হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। শুনানি শুরু হবে ১ জুন। আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে আরও ১৬টি শিশুর মৃত্যু। এবং আগামীকাল ভারতের গোয়ায় শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। সাম্প্রতিক দিনগুলোতে শিশু বলাৎকার, ধর্ষণ ও হত্যার ঘটনায় আতঙ্কিত সমাজের প্রতিটি বিবেকবান মানুষ, বিশেষ করে রাজধানীর পল্লবীতে ৮ বছরের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী রামিসা আক্তার হত্যাকাণ্ডে গভীর বেদনার দাগ কেটেছে মানুষের মনে। গত মঙ্গলবার রামিসা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়। গ্রেপ্তার আসামি সোহেল রানার জবানবন্দি অনুযায়ী হত্যার আগে রামিসাকে ধর্ষণ করা হয়। এতে সন্দেহের অবকাশ নেই। নিষ্পাপের শিশুটির উপর যে বীভৎস ঘটনা ঘটানো হয়েছে তা অমানবিকতার সব সীমা ছাড়িয়ে গেছে। পত্রিকায় প্রকাশিত রামিসার হাসি মুখের ছবি ও তার প্রতি সংঘটিত নিষ্ঠুর নিগ্রহ আমাদের সমাজে গভীর ক্ষয়কে উন্মোচন করে দিয়েছে। রামিসাকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আসামির বিচার ও তার দ্রুত শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সমাজের বিভিন্ন পেশার মানুষ। রাজধানীর পল্লবী অন্যান্য স্থানে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নামে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ষিত হচ্ছে তীব্র ঘৃণা। রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডে প্রচণ্ড শোকাহত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় যান। প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। শিশুটির পিতাকে সান্ত্বনা দেন তিনি, সরকারের পক্ষ থেকে দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন। গতকাল ময়মনসিংহে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার আশ্বাসের পুনরাবৃত্তি করে ঘোষণা দেন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ মেয়ে নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদের সময় মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালে ধর্মীয় সামাজিক মূল্যবোধকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। তারেক রহমান আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে এই ঘটনায় ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে, এতে মৃত্যুর আগে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে, পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়, এরপর আলামত আড়াল করতে ছোট শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। সরকার ইতিমধ্যে এই ঘটনার বিচার কাজের জন্য সুপ্রিম কোর্টের একজন বিচারককে কৌশলী হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ আদালতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। তবে রামিসার মতো শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার বিচারের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের একারই উপর বর্তায় না, সমাজকেও এই ঘটনার দায় নিতে হবে। এর পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়ে শিশুদের সঙ্গে তাদের নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে খোলামেলা কথা বলতে হবে। অপরাধী যত ক্ষমতাধর বা সম্মানী ব্যক্তি হোক না কেন, সে যেন এই অপরাধের দায় থেকে ছাড়া না পায় সেটি নিশ্চিত করতে হবে। আর এভাবেই নিষ্পাপ শিশুদের প্রতি মধ্যযুগীয় বর্বরতার ঘটনা প্রতিরোধ করা যাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এখন প্রচার করা হচ্ছে।
14: ঐতিহাসিক মুহূর্তে আপনাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এমন একটা উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয়, বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারব, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। লুইখানে নির্মিত, নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আজ সেই ভবনের ছাদেই সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কেবল নীতিটি নয় বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদাও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একই সঙ্গে আমাদের অবশ্যই স্বীকার করতে হবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন, এসব আমাদের প্রতিদিনের বাস্তবতা। এবং সে কারণেই টেকসই জ্বালানির পথে অগ্রসর হওয়া এখন আর শুধু পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং এটি আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার অপরিহার্য একটি অংশ। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গ কিলোমিটারে 4.5-5 কিলোওয়াট ঘন্টা সৌর বিকিরণ পায়। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনা ধারণ করে আছে। গত এক দশকে বিশ্বব্যাপী সৌর বিদ্যুতের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, ফলে সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। আজকের এই প্রকল্প সেই বৃহত্তর যাত্রারই অংশ একটি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় সংসদ ভবনের এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানির এই অভিযাত্রায় অংশ নেয়, তবে বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। পরিশেষে এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসুন আমরা সকলে মিলে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং টেকসই বাংলাদেশের জন্য কাজ করি।
13: আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অনগ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তা এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টসে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টসে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। একটি নৌ দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়, তাই নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে, মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি যদি মাস্টার হন তাহলে ওভারলোড করা নৌযান চালানো থেকে বিরত থাকুন এবং বিধি বহির্ভূতভাবে নৌযান চালাবেন না। আপনি যদি মালিক হন তাহলে ওভারলোড হওয়ার পূর্বে নৌযান সারার ব্যবস্থা গ্রহণ করবেন। আর আপনি যদি যাত্রী হন তাহলে অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে উঠে ঝুঁকি নেবেন না। প্রিয় শ্রোতা, আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন এফএম 88.8 মেগাহার্সে আপনারা শুনবেন এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

মেগাহার্সি শুনলেন এনএসকে ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী ইসমত জেরিনিভা, কথা লিখেছেন ফিরোজ খান নুন।

0: ইসমাত জেরিন ইভার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন।
1: শ্রোতাবন্ধু শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। হজের তাৎপর্য বিষয়ক একটি কথিকা শুনবেন দুপুর 12:15। শব্দ ও ছন্দ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে।

0: নজরুলের কবিতা আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান বিকেল 3:05। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। চাষাবাদ কৃষি বিষয়ক অনুষ্ঠান বিকেল 4:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি, দেশাত্মবোধ গান শুনবেন সকাল 8:15। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুলের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান সকাল 8:30। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সকাল 9:05। নজরুল সঙ্গীত খন্দকার ইনায়েত হোসেনের গাওয়া দুপুর 12:20। তাহমিনা জসমিনের গাওয়া নজরুল সঙ্গীত বেলা 2:30। আধুনিক গান মঞ্জুরুল আলম টুটুলের গাওয়া দুপুর 12:30। সালাউদ্দিন খানের কণ্ঠে বেলা 2:40। পল্লীগীতি নীলুফার ইয়াসমিন নীলুর কণ্ঠে দুপুর 12:40। শিরিন সুলতানার গাওয়া পল্লী গান বেলা 2:50। পাঁচমিশেরি গান শুনবেন বিকেল 3:30 এবং সন্ধ্যে 6:10। আল্লাহ পাকিস্তানে হাম এবং নাতি রসুল শুনবেন সন্ধ্যে 6:40। এছাড়া FM 88.8 মেগাহার্জে NSK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামে পাক এবং বাংলায় তর্জমা।
1: بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: হ্যাঁ, সময় ফুরিয়ে এলো, আমরা আয়োজন সম্ভারের একেবারে প্রান্তিকে চলে এসেছি। এবার বিদায় বলতে হবে। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।